0: ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ অন্তত 22 জন নিহত হয়েছেন। খেলার খবর ফুটবল। গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যানচেস্টার সিটি 3-0 গোলে ক্রিস্টাল প্যালেসকে পরাজিত করেছে। এই জয়ের ফলে 77 পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে। 79 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে আর্সেনাল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দেশের অভ্যন্তরে বজ্র মেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:17 এবং সূর্য অস্ত যাবে 6:33। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পদ্মা ব্যারাজ প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিল সরকার, উপকারভোগী হবে দেশের 1/3 এলাকার প্রায় 7 কোটি মানুষ। পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন হলে জিডিপিতে অবদান রাখবে 0.45% এবং বছরে প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যাবে 8,000 কোটি টাকা, আশা প্রকাশ পরিকল্পনা কমিশনের। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে বৈঠক, প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা। অর্থনীতি পুনরুদ্ধারে আগামী 2 বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশকে প্রায় 4 লাখ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন। আজ বেইজিংয়ে ইরান যুদ্ধসহ বাণিজ্য বিষয়ে বৈঠকে বসেন শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প। এবং গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 3-0 গোলের জয়লাভ ম্যানচেস্টার সিটির। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

গুড মর্নিং বাংলাদেশ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি চলে এলাম আপনাদের সাথে বৃহস্পতিবার সকালের সময়টা কাটাতে, এবং বৃহস্পতিবার মানেই কিন্তু সপ্তাহের শেষ কর্মব্যস্ততা, এবং শেষের দিনটা মনে হয় যে একটু এক্সাইটমেন্ট নিয়েই কাটে, কারণ আগামীকাল শুক্রবার। আর তাই আজ একটু কি নিজেকে সময় দিন, সকালে এক কাপ চা বা কফি দিয়ে হচ্ছে শুরু করুন এবং শান্তভাবে বসে থাকুন। ফোন থেকে একটু দূরে থাকতে হবে, তারপর কিছুটা একটু মি টাইম নিজেকে সময় দিয়ে বারান্দায় গিয়ে একটু বসে ওয়েদারটা বা আকাশের দিকে তাকিয়ে কিছু একটা চেয়ে নিন, এবং পরদিন যেহেতু শুক্রবার তার জন্য যে এক্সাইটমেন্ট কাজ করবে সেটারও প্রিপারেশন নিতে হবে। এরপরে চলে যাবেন কাজে, যারা কাজে যাওয়ার তারা তো কাজে যাবেন, আর যারা এই মুহূর্তে ঢাকা এফএম 90.4 শুনছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি পিঙ্কি আছে আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। জি হ্যাঁ, মর্নিং মাইকে আমি থাকবো ঠিক ঠিক ঠিক 11টা পর্যন্ত। আর আপনারা যারা যারা আমার সাথে যুক্ত হতে চান, চট জলদি যেটা করতে হবে 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন, ঠিক আছে? আর তাছাড়া facebook.com/ILoveThakaFM পেজ একটি পোস্ট দেওয়া আছে, সেখানেও কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন, ঠিক আছে? তো চট জলদি লিখে ফেলুন, পিঙ্কি ফিরছি একটু পর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা মাগার কি গুনতাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন 90.4।

0: on the show, Banner Gun Shurun. Ben B.
1: Hey, Doc. Tony and Doc.
0: প্রতি শনিবার রাত দশটায় শুনুন ঢাকা FM 90.4 এ।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন আম্বার আইটি ডট কম ডট বিডি।

শোরুমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার। তো শুক্রবারে কার কি প্ল্যান থাকে আমি একটু জানতে চাই। শুক্রবার যেটা হয় যে সুন্দরভাবে যদি উপভোগ করতে চান তাহলে বৃহস্পতিবার রাত থেকে ছোট ছোট প্ল্যান কিন্তু করে ফেলতে হবে, মানে আজকের দিনটা থেকেই কিন্তু প্ল্যান করে ফেলতে হবে। কোথায় যাবেন, ফ্রেন্ডদের সাথে যাবেন না ফ্যামিলিদের সাথে যাবেন, কিংবা বাসায় বসে বসে সবাই মিলে কোন সিনেমা দেখবেন, কোন সিনেমা দেখবেন, সবকিছুই হতে পারে কিন্তু একদম কোয়ালিটি টাইম স্পেন্ড করা। কিন্তু আবার এখন কিন্তু বাইরে গিয়েও আপনারা পরিবারের সাথে বা ফ্যামিলির সাথে কিন্তু সিনেপ্লেক্সে গিয়ে আপনারা মুভি দেখতে পারেন, তাহলে কিন্তু ভালোভাবেই

কাজটাজ সেরে যাদের একদিন বন্ধ থাকে, যেটা আমি সবসময় বলি, কাজটা শেষ করে আপনারা যেটা করতে পারেন এরপরে বিকেলের দিকে একটা মুভি দেখে আসতে পারেন বা ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরে আসতে পারেন, তাই না? ছোট ছোট আনন্দই আসলে সবার লাইফে একটু না একটু কি বলে প্রয়োজন, তাই না? আর তার জন্য যেটা হয় সম্পর্কগুলো আরো গভীর হয়ে যায়। হ্যাঁ, পুরো সপ্তাহে তো আপনারা ব্যস্ত থাকেন, থাকার পরে একটা দিন কিন্তু সময় দেয়া যায় পরিবারকে বা বন্ধুদেরকে, তাদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য, তাই না? আর কি করতে পারেন, ঢাকা এফএম শুনতে পারেন। ঢাকা এফএম এর সুন্দর সুন্দর গান রয়েছে, আপনারা সেই গানগুলো শুনতে পারেন, উপভোগ করতে পারেন। সকাল থেকে রেডিওটা অন করে দিবেন এবং গান শুনতে শুনতে আপনারা আপনাদের সময়টা কাটাবেন। ওকে, আর কথা না বাড়িয়ে তাহলে চলে যাই গানে, ফিরবে একটু পর।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

লিসনার্স, পিঙ্কি চলে এলাম আবারও, চলছে মর্নিং মাইক, পিঙ্কি আছি আপনাদের সাথে। তাই তো আজকে বৃহস্পতিবার, এবং আমার কাছে মনে হয় বৃহস্পতিবার আসলেই শুক্রবারটা কি কি করব, কই যাব, কোনো কাজ থাকলে সেটা করব, বা কোনো ফ্রেন্ডসদের সাথে দেখা করব সেটা করব, বা ফ্যামিলিকে টাইম দেবো, এই প্ল্যানগুলো না আমার কেন জানি বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যায়, যেটা আপনাদেরকে অলরেডি বলেছি, বা সপ্তাহের শুরুর দিকেই হয়ে যায় যে নেক্সট শুক্রবারে কি করব। এই ব্যাপারগুলো কিন্তু আমার মধ্যে কাজ করে, তার মধ্যে একটা কাজ করে কিন্তু বৃহস্পতিবারে, সরি শুক্রবারে হচ্ছে সবাই মিলে হচ্ছে শপিং করা, এবং বা বাসার বাজার করা যে ব্যাপারটা সেটাও কিন্তু হয়ে যায়। কিন্তু শপিং করার মধ্যেও কিন্তু একটা আর্ট আছে, আপনারা কি সেটা জানেন? কি আর্ট এখন আপনারা জিজ্ঞেস করবেন, আচ্ছা আমিই বলে দিই, সেটা হচ্ছে যেহেতু সারা সপ্তাহে আপনারা ব্যস্ত থাকেন, যারা যারা শুক্রবারই শুধুমাত্র শপিং করেন, বাজার করেন, তাদেরকে বলবো যে একটু লিস্ট করে ফেলেন। লিস্ট করে ফেললে কি হবে, কেনাকাটার সময়টা বাঁচবে, এবং ঘুর করে ঘুরতে থাকবে না যে কোনটা নিব, কোনটা লাগবে, তারপর বাসায় কাউকে ফোন করা যে কি করব বা কি লাগবে, এসবের ব্যাপার থেকে একটু যদি এড়াতে চান তাহলে বৃহস্পতিবারেই হচ্ছে বাসায় গিয়ে লিস্ট করে ফেলবেন যে কি কি লাগবে, কি কি বাজার করবেন বা শপিং করবেন। আর যদি কি বলে কারো বার্থডে থাকে বা কোনো অনুষ্ঠান থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা শপিং এর মধ্যে কাজে লাগাতে পারেন। তো ওই যে আর্টের কথা বলছি, সেই আর্টটা আসলে এখানেই, সেটা হচ্ছে আপনারা লিখে আর্ট করবেন, মানে বাজারের লিস্টটা লিখে ফেলবেন, বা শপিং কি কি করবেন সেটার লিস্টটা লিখে ফেলবেন। তাহলে আর কি লাগে, প্রিয়জনের জন্য যদি কোনো বার্থডে থাকে বা কোনো প্রোগ্রাম থাকে, বিয়ের প্রোগ্রাম, সেখানে আপনারা পারফিউম দিতে পারবেন। পারফিউম কিন্তু সবচেয়ে বেস্ট একটা কি বলে এটাকে গিফট ছেলে মেয়ে দুজনের জন্যই, এবং সাথে নিজেকেও একটা গিফট করে ফেলবেন, আর নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন। আমি সবসময় মনে করি যে আপনি যখন কাউকে গিফট দিতে যাবেন, আপনি নিজেকেও কিছু একটা গিফট দিবেন, তাহলে সেটা হয় কি নিজেদের মনও ভালো থাকে, এবং যখন যাকে গিফট দিচ্ছেন সে তো খুশি হচ্ছে, তার খুশি দেখে আপনারও ভালো লাগছে। তো যেটা আসলে বলবো যে বৃহস্পতিবারে ব্যাপারটা কিন্তু অন্যরকম। হ্যাঁ, বৃহস্পতিবারে আমরা সবাই মিলে সবকিছু গুছিয়ে নেই শুক্রবারের দিনটাতে কি করবো না করবো, সেম যেটা বলছিলাম একটু আগে বাজারের কথা, সেটাও কিন্তু আপনারা লিস্ট করতে পারেন, যেটা অলরেডি অনেকেই করেন। হ্যাঁ, যে বাজারটা কি কি লাগবে সেটা লিস্ট করে ফেলেন, কজ যখন অনেক কিছু কিনতে চলে যান না, একটা না একটা কিছু রয়েই যায়। এটা তো আমার সাথে হয়, যার কারণে আমি আপনাদেরকে বলেছি। আচ্ছা, আপনারা আমাকে লিখতে থাকুন তো, আমি একটু পর ব্যাক করছি, কোথাও যাচ্ছেন না, সাথেই থাকতে হবে।

0: গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কে? রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার। স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4
3: সারা দেশে
4: সবার সাথে।

সালাম, আমি আবারও পিঙ্কি আছি আপনাদের সাথে ঢাকা FM 90.4 এ মর্নিং মাইক নিয়ে। জি হ্যাঁ, আর যে কথাগুলো বলছিলাম বৃহস্পতিবার সময়টা শুক্রবার সময়টা, এই দুটো দিন আমার যে কি মানে খুবই মজা লাগে, বিশেষ করে বৃহস্পতিবার বেশি মজা লাগে, কারণ আগামীকাল শুক্রবার এই মানে এই ভাবটা আসলেই তো, মানে এই ভাইবটা আসলেই তো কত মজা লাগে এবং কত এক্সাইটমেন্ট কাজ করে। আর অনেকেই আছেন যে শুক্রবারে আসলে আপনারা ছুটি পেলেই কিন্তু একটা ছোট্ট ট্রাভেল প্ল্যান করে ফেলেন, তাই না? দূরে না গেলেও কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই, কারণ একদিনের একটা ট্যুর যদি হতে পারে সেক্ষেত্রে যেটা করতে পারেন, শহরের কাছাকাছি যে কোনো জায়গায় ঘুরে আসতে পারেন, সেটা নদী পার হোক কিংবা হচ্ছে কোন একটা জায়গায় গিয়ে বিকালের সানসেটটা দেখা, বা কোন একটা পার্কে ঘুরে আসা, বাচ্চারা পাশে খেললো, আপনারা বড়রা বসে বসে আড্ডা দিলেন। কারণ হচ্ছে আপনারা যখন একটু নিজেদেরকে সময় দিবেন বা ঘুরতে যাবেন, এটার এনার্জি কিন্তু একটু নতুন করে পাওয়া যায়, মানে পরের যে সপ্তাহ আপনারা কাটাবেন তার এনার্জিটা কিন্তু এভাবেই একটু আনন্দ, তারপর একটু এক্সাইটমেন্ট দিয়েই কিন্তু আপনারা এনার্জিটা পাবেন। মাঝে মাঝে কিন্তু এমন রুটিন বের করাই যায় না ঘুরতে যাওয়ার জন্য পরিবারের সাথে, কারণ ফ্রেন্ডসদের সাথে কিন্তু হুটহাট প্ল্যান হয়ে যায়, কিন্তু পরিবারের সাথে যখন আপনি প্ল্যানে যান বা কোথাও ঘুরতে যান সেক্ষেত্রে কিন্তু অনেক বিশাল বড় প্ল্যান করা লাগে, কি করব না করব। তো অত বেশি বড় প্ল্যান না করে যদি ছোট্ট একটা প্ল্যান, যে ঢাকার ভেতরে বা ঢাকার আশেপাশে কোথাও গিয়ে একটু ঘুরে আসলেন, সে ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যায়, তাই তো? আর সবসময় সাথে রাখতে হবে ঢাকা FM 90.4। পিঙ্কি ফিরছি একটু পর।

0: Finance United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
6: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব, অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: বাইজা বুঝা তামা তামা মাগার কি গুনতেছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে? ওহো, ছেড়ে
2: দিল দিয়া ফিল করেন 90.4।

লিসনার্স, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, পিঙ্কি আছে আপনাদের সাথে মর্নিং মাইক দিয়ে। বেশিক্ষণ নেই, অল্প কিছুক্ষণ আছি, আমি আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, কথা বলছি, গান শুনছি, ভালোই কাটছে সময়টা। তার মধ্যে মনের মধ্যে তো একটা কেমন জানি একটা খুব শান্তি কাজ করছে, কারণ ওই যে একই কথাই বলবো, আগামীকাল বন্ধ, ইয়েই ছুটি, মজা। তো মেয়েদের যে ব্যাপারটা হয়ে থাকে, মেয়েরা হচ্ছে বন্ধের দিনে কিন্তু নিজেদের একটু বেশি যত্ন নেওয়া উচিত, কারণ যারা হচ্ছে ওয়ার্কিং ওমেন তারা কিন্তু বাইরে কাজ করতে করতে বাসায় এসে আবার ঘর সামলাতে সামলাতে নিজেদের যে কেয়ার, সেলফ কেয়ার যাকে বলে, সেটা কিন্তু একদমই নেওয়া হয় না। সেটা সেলফ কেয়ারের মানে আপনাদের কাছে কি, নিজে মেয়েদের কাছে বিশেষ করে কি স্কিন কেয়ার করা, বা হচ্ছে নিজেদের একটু চুলের যত্ন নেওয়া, বা নিজেদেরকে একটু গুছিয়ে রাখা? না, সেটাও না, সেটাও কিন্তু হ্যাঁ হয়, বাট সেলফ কেয়ারের আরেকটা মিনিং হচ্ছে ভালো ঘুম, এবং বেশি বেশি করে পানি খাওয়া, এবং বেশি বেশি করে হেলদি খাবার খাওয়া, এবং নিজেদের মেন্টাল যে পিসটা ওটারও কিন্তু খেয়াল রাখা। মেন্টাল পিস আসলে বেশি দরকার, কারণ আমাদের বাসা বাহিরে সবকিছুই আসলে খেয়াল রাখতে হয়, তো যার কারণে আমাদের এই জিনিসগুলোর পাশাপাশি কিন্তু মেন্টাল পিসটাও কিন্তু একদম বেশি ইম্পর্টেন্ট। সেটা শুধু আমি বলবো আপুদের জন্য না, ভাইয়াদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই দরকার। ভাইয়ারাও কিন্তু সপ্তাহের কাজ করতে করতে একদম অন্যরকম একটা মন মেজাজ, খিটখিটে হয়ে যায়। তার জন্য যেটা করতে হবে, নিজেদের মেন্টাল পিস রাখতে হবে, বেশি করে ঘুমাতে হবে। শুক্রবারটা কেন না আপনার রেস্টের জন্য রাখতে পারেন, একটু বেশি একটু দেরি করে ঘুম থেকে উঠলেন, তাহলে কিন্তু আপনাদের ওই রেস্টের ব্যাপারটাও কিন্তু চলে যায়, যাদের একদিন বন্ধ। আর যাদের দুই দিন বন্ধ, এটা আমি প্রতি সপ্তাহে বলি, আমি তাদেরকে নিয়ে অনেক জেলাস ফিল করি, একদিন রেস্ট দিবে আরেকদিন কাজ করবে, ঘুরবে ফিরবে। তো যাদের শুক্রবারের বন্ধ তাদের জন্য বললাম আর কি, যে একটু রেস্ট নেবেন, তারপর বিকেলবেলা উঠে তারপর ঘুরতে যাবেন, নিজেদেরকে সময় দিবেন এবং মুডটাকে ফ্রেশ করে ফেলবেন। তো একটু ছোট ছোট হেলদি হ্যাবিট গুলো কিন্তু আমাদের পুরো লাইফস্টাইলটাকে বদলে দিতে পারে, এবং নিজেদের একটা খুব এনার্জি নিয়ে আসতে পারে, তাই না? যাই হোক, পিঙ্কি আছি আপনাদের সাথে, পিঙ্কি ফিরবো আবারও কিছুক্ষণ পর, কোথাও যাচ্ছে না, সাথেই থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, শুনতে হবে ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সারাদিন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড. Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. Ha ha.
1: Tuesday to Wednesday from 5 p.m.

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: উফ, শান্তি নাই রে.
2: আছে.
1: কই?
2: ঢাকা FM টিউন করেন.
1: তারপর?
2: পাবেন.
1: কি?
2: শান্তি.
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে. সময় কাটুকাটা আর গান সুরে সুরে.
3: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

এলাম শেষবারের মতো, পিঙ্কি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে ঢাকা FM 90.4 এ। মর্নিং মাইক নিয়ে পিঙ্কি কিন্তু চলে আসব ঠিক শনিবার 11টা থেকে 2টা পর্যন্ত থাকব, পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে থাকব আপনাদের সাথে। অবশ্যই আমার সাথে যুক্ত হবেন আপনারা সেখানে। আর হ্যাঁ, বৃহস্পতিবারের সকালটা একটা ছোট্ট রিমাইন্ডার দেই, এবং সেই রিমাইন্ডার দিয়েই আমি আসলে আজকের এই আয়োজনটা শেষ করব। নিজেদের পছন্দের গান শুনুন, এবং নিজেদের পুরনো কোনো হবি যদি থাকে সেটাকে হচ্ছে সময় দিন, পরিবারকে সময় দিন, আর মনটা চাইলে হুটহাট করে কোথাও ঘুরতে বেরিয়ে পড়ুন। কারণ এই মুহূর্তগুলো যেগুলো হচ্ছে আপনি এনজয় করবেন, প্ল্যান করে না হুট করে চলে যাওয়া, সেগুলো কিন্তু আপনাদের সারা জীবনের একটা মেমোরি হয়ে থাকবে। তাই বলছি যে এই সব ছোট ছোট মুহূর্তগুলো আপনারা এনজয় করতে শিখুন, এবং নিজেদের সময় দিন, পরিবারকে সময় দিন, বন্ধুদের সময় দিন, এবং থার্সডে মর্নিংটা করে তুলুন আরো আরো সুন্দর ঢাকা FM এর সাথে। তো আজকের জন্য এখানেই বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ঢাকা FM এর সাথে থাকবেন, পিঙ্কির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ট্রেডার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: খুব
3: খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: Haka FM 90.4 app. Just download, install and enjoy.

0: Gas United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: I Gas United 90.4.

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই?
4: ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Destination, এক স্টেশন।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে সবার সাথে।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কে? রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: করেছিল আকাশে। তুমি উদ্বেল হয়ে বলেছিলে বৃষ্টি হবে, অঝোর ধারায় ভিজব দুজন অনন্তকাল।
1: টাইম চেক, এখন সময় দুপুর একটা।
2: সবার সাথে 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Sales United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
6: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4.

শোরুমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Nation, Ag Station.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুজা তামা তামা
4: জন্তু মগর কি গুনতাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন ঢাকা 90.4।

0: শুনছেন ঢাকা FM 90.4।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
3: এই লন।
2: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: You're listening to Taka FM 90.4.
1: গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Business United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। সবার সাথে 90.4।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
3: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করে জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

ঢাকা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আরজে রিদম। চলে এলাম বন্ধু আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। পুরো সপ্তাহ জুড়ে যারা আমাকে মিস করেছেন, মজার সব আপডেট পাননি, নতুন মুভি সিনেমার ব্যাপারে জানতে পারেননি, কোন ট্রেন্ডিং টপিক মিস করে গেলেন, কোনো সমস্যা নেই, সব নিয়েই কিন্তু চলে এলাম আমি আপনাদের বন্ধু আরজে রিদম। আছি কিন্তু একদম আটটা পর্যন্ত, বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত। আশা করছি শেষ পর্যন্ত সবার সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, আর পুরো প্লেলিস্ট জুড়ে তো অপেক্ষা করছে অবশ্যই অনেক সুন্দর সুন্দর গান। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং জয়েন হয়ে গেছেন আমার সাথে। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদম শুরুর মুহূর্তে সবাই আরজে রিদমের সাথে যুক্ত হয়ে গেছেন, উইকেন্ড বাজে যুক্ত হয়ে গেছেন। আশা করছি সবাই শেষ পর্যন্ত কিন্তু যুক্ত থাকবেন। বাহিরে খুব সফট একটা ওয়েদার, সুন্দর একটা বিকেল, আমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ বিকেলটা দারুণ সুন্দর। তো আশা করছি এই সুন্দর বিকেলে অবশ্যই ফোনটা হাতে নিয়ে কমেন্ট করে বা মেসেজ করে জানিয়ে দিবেন কোথা থেকে রিদমের সাথে যুক্ত আছেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবেন, খুব ইজিলি কিন্তু রিদমের সাথে জয়েন হয়ে যেতে পারবেন। জয়েন হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে কিন্তু টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং জানাতে পারেন কোথা থেকে রিদমের সাথে যুক্ত আছেন এবং রিদমকে শুনছেন, উইকেন্ড বাস শুনছেন। তাছাড়া কিন্তু আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন, facebook.com/ILoveDhakaFM। অলরেডি কিন্তু ফেসবুক পেজে আমার একটা মেসেজ চলে এসেছে, একটা পোস্ট কিন্তু চলে এসেছে। সো যারা আমাদের ফেসবুক পেজে চলে আসবেন এবং আমাদের ফেসবুক পোস্টে কমেন্ট করবেন, সেখানে কিন্তু আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করবো এবং সবার কমেন্টে কিন্তু রিপ্লাই করবো অবশ্যই। সো সবাই দেরি না করে অবশ্যই আমাদের ফেসবুক পেজে চলে আসুন এবং আমাদের পোস্টের কমেন্ট সেকশনে জানিয়ে দিন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন, উইকেন্ড বাজের সাথে আছেন, ঢাকা FM 90.4 সাথে আছেন। তাছাড়া কিন্তু বন্ধুরা আমাদের একটি অফিসিয়াল অ্যাপও আছে, ঢাকা FM 90.4। আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে যদি একটু কষ্ট করে সার্চ করে ফেলেন খুব সহজেই পেয়ে যাবেন এবং ডাউনলোড করার মাধ্যমে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু যুক্ত হয়ে যেতে পারবেন আমার সাথে এবং শুনতে পারবেন আপনার পছন্দের অনুষ্ঠান এবং আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। সো আশা করছি একদম সন্ধ্যা আটটা পর্যন্ত অনেক অনেক গল্প হবে, অনেক বিষয় নিয়ে আমরা আড্ডা দিব, অনেক মজার মজার আপডেট জানবো, নতুন মুভির ব্যাপারে গল্প করবো, ট্রেন্ডিং টপিক্স নিয়ে কিন্তু আমরা গল্প করবো। সো আশা করছি শেষ পর্যন্ত সবাই থাকবেন বন্ধুরা। তো এত সুন্দর একটা বিকেল যেহেতু চলে এসেছি, বিকালটা কিন্তু সুন্দর একটা গান দিয়ে আমরা শুরু করতে পারি। সো এখন আমরা একটা গান শুনে আসি বন্ধুরা। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে অঙ্ক ওনার আফরিনের করা, কোক স্টুডিও বাংলার একটা গান, লং ডিস্টেন্স লাভ, অনেকেরই পছন্দের একটা গান কিন্তু এই গানটা। সো সুন্দর গানটা দিয়ে আজকের বিকালটা শুরু করি আমাদের উইকেন্ড বাজ অনুষ্ঠানটি এবং আশা করছি সবাই শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, উইকেন্ড বাজের সাথে থাকবেন এন্ড ঢাকা FM 90.4 সাথেই থাকবেন বন্ধুরা। তো চলুন এত কথা না বাড়ি, এখন আমরা সোজা গানে চলে যাই বন্ধুরা।

0: KFM 90.4
1: Çağrı'daşı
0: Çabak Tatlı.
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here with your weekend show, Weekend Buzz. আপনার শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. আমি RJ Rhythm, কিন্তু বরাবর পাঁচটার দিকে চলে এসেছি, আছি আপনাদের সাথে সন্ধ্যা আটটা পর্যন্ত। অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, মজার কিছু আপডেট আমাদের জন্য অপেক্ষা করছে, কিছু ট্রেন্ডি বিষয় আমাদের জন্য অপেক্ষা করছে, কিছু মুভি সিনেমাস কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে, সব বিষয়ে কথা হবে। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন উইকেন্ড বাজের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি, সেই শুরুর মুহূর্তে যারা চলে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন পর্যন্ত অনেকেই যুক্ত হয়ে গেছেন আমার সাথে বন্ধুরা, আশা করছি এক্ষুনি ফোনটা হাতে নিয়ে নিন এবং জানিয়ে দিন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন। আমাদের ফেসবুক পোস্টেও কমেন্ট করে জানাতে পারেন এবং ফেসবুক পোস্টে কিন্তু আপনার কোনো মজার ঘটনা থাকলে, মজার বিষয় থাকলে কিন্তু সেটাও কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, তো চলুন কিছু মেসেজ একটু দেখে আসি। প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের জিনিয়া কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। জিনিয়া, অনেক অনেক ধন্যবাদ একদম শুরুর মুহূর্তে চলে আসার জন্য। আচ্ছা, জিনিয়া লিখেছেন, অপেক্ষার অবসান কবে? আর যে তোমার সম্পর্কে আমার জানা কিছু বিষয়। আচ্ছা, তোমার প্রিয় রং কালো, প্রিয় খাবার মায়ের হাতে রান্না, প্রিয় শখ গান বাজনা করা, তুমি তোমার প্রিয় শিল্পী তুমি নিজে। আচ্ছা, তারপর তোমার প্রিয় দল আর্জেন্টিনা, ওয়াও, খেলোয়াড় মেসি, প্রিয় স্থান ঢাকা, তোমার উচ্চতা 5'6", ইংলিশ নিয়ে পড়ালেখা করছে, ঠিক বলেছি? ওয়াও জিনিয়া, নাইস নাইস। মোটামুটি দেখছি যে আমার পুরোপুরি ইতিহাস তো জিনিয়ার কাছে আছে, জিনিয়া দেখি সব মুখস্থ করে বসে আছে। থ্যাংক ইউ সো মাচ জিনিয়া, যুক্ত হয়ে যাওয়ার জন্য এবং এত এত আপডেট আমার ব্যাপারে রাখার জন্য। আচ্ছা, তারপর হাই ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু নাদিম খান যুক্ত হয়ে গেছেন। নাদিম খান লিখেছেন, দাঁত মাছি বুঝেছো, চকমকাইতে, আচ্ছা চকমকাচ্ছে, আচ্ছা ঠিক আছে, কিছু মানুষের মতো বহুকাল যাবৎ নাস্তা খেতে আসি, আজকেও খাবো, আশা করছি আছি। কি খাওয়া যায়? খিচুড়ি, মন্দ হবে না, কি বলো? হ্যাঁ, খিচুড়ি খাওয়া যায়, আসলে এনভায়রনমেন্টের সাথে খিচুড়িটা যায়। তারপর দেখতে পাচ্ছি সানিম কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, তারপর দেখতে পাচ্ছি নোবেল যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, জান্নাতুল হীরাও কিন্তু চলে এসেছেন। হাই রিদম, উরুফে বাটারবন, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বাই দ্য ওয়ে, জান্নাতুল হীরা আমার নামটা, কি বাটারবন দেওয়ার রিজনটা কি? বন্ধুরা ফেসবুকেও কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, দেখতে পাচ্ছি সুমায় শিফা চলে এসেছেন, আসসালামু আলাইকুম ভাই, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ। অমৃত দাদা চলে এসেছে, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকেল, আপনাকেও শুভ বিকেল দাদা। তাসিন আছেন আমাদের সাথে, হাই ভাই আমি তাসিন। তারপর দেখতে পাচ্ছি শাকিল খান আছেন আমাদের সাথে, শিলদহ বাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব গাবতলি বগুড়া, আচ্ছা ঠিক আছে, ওয়াও একটা সুন্দর কবিতা লিখেছে, কবিতাটা আমরা শুনবো কিছুক্ষণ পরে, কোনো সমস্যা নেই, আবারও আমরা চলে আসবো এবং কবিতাটা পড়বো। হোয়াটসঅ্যাপেও কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। সবার সাথেই কিন্তু গল্প হবে, সবার সাথেই অনেক অনেক আড্ডা হবে, আশা করছি একদম শেষ পর্যন্ত বন্ধুরা আপনারা যুক্ত থাকবেন, খুব মজার মজার কিছু বিষয় কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। তো এখন একটা গানে চলে যাব, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু একজন একটা গান শুনতে চেয়েছিলেন কিছুক্ষণ আগে, দীপান্বিতা গানটা শুনতে চেয়েছিলেন, সো এখন আমরা দীপান্বিতা গানটাই শুনবো। তুষার রংপুর থেকে তুষার যুক্ত হয়ে গেছেন এবং সে বলেছিল যে দীপান্বিতা গানটা শুনতে যাচ্ছে, আনফর্চুনেটলি কিন্তু আমাদের প্লেলিস্টে দীপান্বিতা গানটাই কিন্তু অপেক্ষা করছে। সো বন্ধুরা চলুন এত কথা না বাড়িয়ে গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন বন্ধুরা।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966। শুনছেন ঢাকা FM 90.4।

হ্যালো লিসনার্স, আই এম ব্যাক এগেইন। আপনারা আছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। আমি আর জুরিদম কিন্তু আছি আপনাদের সাথে 5টা থেকে 8টা পর্যন্ত। আশা করছি শেষ পর্যন্ত অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, অনেক মজার বিষয় নিয়ে আমরা কথা বলবো, অনেক কিছু নিয়ে আমরা জানবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সেই শুরু থেকে আমার সাথে যুক্ত ছিলেন। আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আরও একবার একটু বলে দিতে চাই, খুব ইজিলি আমার সাথে যুক্ত যেতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 0841904904। এই নাম্বার কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন, facebook.com/ILoveDhakaFM। ফেসবুকে কিন্তু অলরেডি আমার একটা পোস্ট চলে এসেছে, সো সেই পোস্টের নিচে যদি কমেন্ট করে ফেলেন সেখান থেকে কিন্তু আমি সবার কমেন্ট করবো এবং হচ্ছে সবার সাথে কিন্তু আমরা আড্ডা দিব। তো আশা করছি এখনই ফোনটা হাতে নিয়ে নিন এবং জানিয়ে দিন কোথা থেকে রিদমের সাথে যুক্ত আছেন এবং রিদমকে শুনছেন। বন্ধুরা দেখে আসি ফেসবুকে কে কে আছেন আমাদের সাথে এখন পর্যন্ত। ফেসবুকে কিন্তু সামান্তা শাহনূর কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। কোথায় তিনি কমেন্ট করেছেন, এই যে মিস্টার আরজে কিং, মজার ব্যাপার হলো মানুষ বলে মিস করলে সেটার নাকি কোনো নোটিফিকেশন যায় না। আমি চিন্তা করছি আমি যে আপনাকে মেলা মেলা মিস করি সেটা নোটিফিকেশন হিসেবে যদি আপনি প্রতি সেকেন্ড হোঁচট খেয়ে পড়তেন তাহলে কেমন হতো। ও ওইটা ভালো ছিল, ভালো ছিল। যাক আপনারা আমাকে এতটাও মিস করেন শুনে খুব ভালো লাগলো, যেটা সত্যি কথা। তারপর মেসেজও কিন্তু অনেকেই এখন পর্যন্ত যুক্ত হয়ে গেছেন। বন্ধুরা চলুন কিছু মেসেজ একটু দেখে আসি। রংপুর থেকে পাখি কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। দ্য সাইলেন্ট মিস্ট্রি ম্যান, আপনি আমার মেসেজ এক ঘন্টা পরে পড়েন কেন? আমি ওদের আগ্রহ নিয়ে বসে থাকি যে আপনি কখন পড়বেন আমার মেসেজ, কিন্তু সেই আশা ভঙ্গ করে এক ঘন্টা পর পড়েন। এত দেরি করে পড়লে আর দিবই না মেসেজ কিন্তু। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি পাখি, কোনো সমস্যা নেই, আশা করছি পর থেকে রাগ করবেন না। এই যে আমি প্রথমে মেসেজ পেয়েছি তাই হয়তো বা প্রথমে পড়তে পারছি। অনেক সময় দেখা যায় মেসেজটা পেতে একটু দেরি হয়ে যার কারণে একটু দেরিতে পড়া হয়। আশা করছি সেটা নিয়ে মন খারাপের কিছু নেই বন্ধুরা। আচ্ছা বন্ধুরা চলুন একটা মজার বিষয় নিয়ে আমরা একটু গল্প করি। সেটা হচ্ছে আপনারা সবাই তো জানেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু চলে এসেছে, অর্থাৎ ফিফা 2026 2026 সালের বিশ্বকাপ ফিফা কিন্তু চলে এসেছে এবং জুন মাস থেকে কিন্তু মোটামুটি খেলা শুরু হওয়ার একটা পসিবিলিটি। তো আশা করছি খেলা শুরু হবে এবং আবারও কিন্তু বাংলাদেশে বরাবরের মতোই বাংলাদেশ কালচারে যেমন আমরা আসলে বিশ্বকাপটা যখন চলে আসে আমরা কিন্তু খুব এনজয় করি, এরকম একটা এনজয়েবল মোমেন্ট বা সময় কিন্তু চলে আসছে খুব জলদি। সো এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি, বিশ্বকাপের একটা চমক সেটা হচ্ছে বিশ্বকাপের ফাইনালে হাফ টাইমে কিন্তু পারফর্ম করবে মেডোনা, শাকিরা অ্যান্ড BTS। সো আমার যেটা মনে হচ্ছে যে এই দিনটা যে কবে আসবে, কারণ এরকম একটা সুন্দর মজার দিন আসলেই ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ধরেন ফুটবল আর মিউজিক দুইটা কিন্তু আসলে ডিফারেন্ট দুইটা জগৎ, কিন্তু বিশ্বকাপ এলে দুই জগৎ কিন্তু দেখবেন যে একসাথে কিন্তু একজন মানে মিলে যায় এবং হচ্ছে খুব বড় সড়ো একটা সংযোগে কিন্তু ফিফা কিন্তু একটা মানে অ্যারেঞ্জমেন্ট করে থাকে প্রত্যেকবার। ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ ফাইনালে আয়োজন করা হচ্ছে সুপার বোল ধাঁচের হাফ টাইম শো, আর সেই মঞ্চে একসঙ্গে পারফর্ম করতে যাচ্ছে পপ সঙ্গীতের তিন বিশ্ব তারকা মেডোনা, শাকিরা অ্যান্ড সবার পরিচিত দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে পপ ব্যান্ড BTS। এরকম একটা ব্যাপার কিন্তু আমরা জানতে পেরেছি বা দেখতে পারছি মোটামুটি সোশ্যাল মিডিয়াতে। এবার দেখা যাক যে আসলে বাকিটা কি হয়। তো আশা করছি বিশ্বকাপটা খুব জলদি শুরু হয়ে যাবে এবং হচ্ছে আমরা সবাই মজায় মেতে উঠব। যাই হোক, তো এই তো ছিল একটা ছোট একটা আপডেট, এটা দিলাম আপনাদেরকে। অনেকে যুক্ত আছেন, চলুন আর দুই একটা মেসেজ একটু দেখে আসি। ভাইয়া কি খবর তোমার? আমিও সবার সাথে জয়েন হয়ে গেলাম, থাকবো পুরোটা সময় জুড়ে। তমা ফ্রম রংপুর, রংপুরের তমা চলে এসেছেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ভাইয়া ভাইয়া ভাইয়া ভাইয়া ভাইয়া গো ভাইয়া গো ভাইয়া গো কি করো? নাভিয়া ফ্রম ঢাকা, এই তো নাভিয়া চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, গল্প করছি, এই তো উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে গেলাম আর কি। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি ভজন দাসও কিন্তু চলে এসেছেন আমাদের সাথে। প্রিয় কেমন আছো? মনে আছে কি আমায় বলেছিলাম যে তোমাকে ডুবাবে কি আমায় তোমার ভালোবাসায়? অনেক অনেক ধন্যবাদ ভজন দাস আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। সিলেট থেকে মেসেজ করেছেন কেউ একজন, নাম লিখে নিয়ে আশা করছি নামটা লিখে জানিয়ে দিবেন। রংপুর থেকে কিন্তু সুমাইয়া যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। প্রিয় ভাইয়া আজ তুমি না থাকলে আমার যে কি অবস্থা হতো আল্লাহ জানেন, কারণ আমার বড় বোন কাল শ্বশুর বাসায় গিয়েছে। আমি আমার 12 বছরের জীবনে মাত্র 10 দিন আপির সাথে ছিলাম না, ঝগড়া তো হতো কিন্তু হুট করে বাসাটা ফাঁকা হয়ে গেছে আর আম্মুকে তো থামাতেই পারছি না। তুমি আছো জন্য আমার একটু সান্ত্বনা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম। অনেক অনেক ধন্যবাদ যে আমার উপর এতটা ভরসা করছেন বা আমাকে আসলে এতটা আপন ভাবছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আছি রিদম, আছি সবসময় আপনাদের সাথে, এই তো। যাই হোক বন্ধুরা চলুন একটা গানে চলে যাই, আমরা জলের গানের একটা গান শুনবো, অত জলের গান অ্যালবামের একটা গান পাতার গান। জলের গানের প্রত্যেকটা গানই কিন্তু আমার পছন্দ হয়, খুব ভালো লাগে, তা আশা করছি এই গানটা সবার ভালো লাগবে। আর গান শেষে খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, উইকেন্ড বাজের সাথে থাকবেন অ্যান্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আরজি রিদম হিয়ার। আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ, আর আছেন কিন্তু প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি, আমি আরজি রিদম। পাশাপাশি কিন্তু চলে এসেছি, আছি 8টা পর্যন্ত, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, অনেক অনেক গান আমরা শুনব। অনেকেই যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। দেখতে পাচ্ছি ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, নাম্বার বলেন, সব জায়গায় কিন্তু সবাই আমার সাথে কানেক্টেড আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে সবাই আসলে এত ব্যস্ততার মাঝেও সবাই আমার সাথে যুক্ত হয়ে যান। বাই দ্য ওয়ে, আজকে তো বৃহস্পতিবার, মোটামুটি বৃহস্পতিবার মানে কিন্তু আসলে একটা রিল্যাক্সের দিন। কারণ হচ্ছে আমরা সবাই মোটামুটি যারা আছি কর্পোরেট জবে আছি বা এরকম জব করছি বা স্কুল কলেজে আছি, সবাই আমরা জানি যে বৃহস্পতিবার দিনটা মানেই হচ্ছে আমাদের ওই যে চাঁদ রাতের মতো একটা অবস্থা, আগামীকাল সবারই একটা ছুটি। সো এই দিনটা আসলে সবার জন্যই কিন্তু উৎসবমুখর থাকে, এবং আমার যেটা মনে হচ্ছে সবার মোটামুটি মনটাও কিন্তু ভালো থাকে। যাই হোক, এরকম একটা সময় কিন্তু চলে এসেছে, আশা করছি সবাই খুব ভালোভাবেই আমার সাথে এই গল্পে মেতে উঠবেন এবং আড্ডায় মেতে উঠবেন এবং শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। বন্ধুরা চলুন হোয়াটসঅ্যাপ থেকে একটু ঘুরে আসি, দেখি কে কে আছে আমার সাথে। কোথায়? হাই ভাইয়া, আমি তাসিন রংপুর থেকে। সারা সপ্তাহে তুমি যখন অনুষ্ঠান করো তো তখন তোমাকে মেসেজ দিতে পারি না, কারণ আম্মু ওই সময় বাসায় থাকে না। আজকে আসি তাই তোমাকে মেসেজ দিলাম। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তাসিন আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি শাহিন আহমেদ চৌধুরী সিলেট থেকে শুনছি, আমি আছি আপনার সাথে। অনেক অনেক ধন্যবাদ শাহিন ভাই আমার সাথে থাকার জন্য, আশা করছি শেষ পর্যন্ত অবশ্যই যুক্ত থাকবেন। কিন্তু সামান্তা শাহানুর কিন্তু চলে এসেছে সিলেট থেকে, চলে আসলাম সিলেটি ফুরি সামান্তা শাহানুর। আসসালামু আলাইকুম, কি তা খবর সিলেটি নৌশা? কি একটা অবস্থা বলেন তো, পাঁচটা হওয়ার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, এখন আবার হুড় মুড়িয়ে উঠে শুনি আপনার মিষ্টি, আপনি মিষ্টি হাসছেন। আচ্ছা মিস্টার আরজি কিং, আচ্ছা বলেন তো আপনি হাসলে কি গালে টোল পড়ে? না আনফর্চুনেটলি আমার গালে আবার টোল পড়ে না, তবে টোলের প্রতি কিন্তু একটা সফট কর্নার আমারও আছে, আমারও কিন্তু বেশ ভালো লাগে টোলের যে ব্যাপারটা। তারপর দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু মেসেজও কিন্তু যুক্ত হয়ে গেছেন আমার সাথে। বন্ধুরা চলুন কিছু মেসেজ একটু দেখে আসি, কারণ এত এত মেসেজ পরে পরবর্তীতে ঠিকঠাকভাবে না পড়তে পারলে আবার অনেকে রাগ করে বসে থাকে আমার সাথে। যাই হোক, আমাদের সাথে কে আছেন? সাংজু আছেন। হ্যাঁ ভাই, চিনতে পেরেছো সিলেট থেকে সাংজু, কাল SMS করেছিলাম। ও আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ সাংজু আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, খুব খুশি হলাম যুক্ত হয়ে গেছেন আবার আমার সাথে। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, কাইফা হালুকা, সিদ্ধ আলু খা, কি করেন, আড্ডা দেন নাকি ঘোড়ার ডিম পারেন? আমি হাফসা রংপুর থেকে, না এই তো হাফসা আড্ডা দিচ্ছি, ঘোড়ার ডিম পাচ্ছি না, আড্ডাই দিচ্ছি আপনাদের সাথে। এবং হাফসাও কিন্তু চলে এসেছে, হাফসা আসলে প্রতিদিনই কিন্তু চলে আসে, মানে আমি যখন আমি শো যখন কন্টিনিউ করি মোটামুটি আমার মনে হয় না যে কোনো শো আছে যেখানে হাফসা মিস আছে, মানে এই এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাফসা সবসময় আমার সাথে কানেক্টেড থাকার জন্য। তৌহিদুল কিন্তু চলে এসেছে বনশ্রী থেকে, কেমন আছেন? রিদম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হাই, যুক্ত হয়ে গেলাম। তাসনিয়া সিলেট থেকে কেমন আছেন ভাইয়া? তাসনিয়া আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। চলে এসেছেন, খুব খুশি হলাম, আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন তাসনিয়া। তারপর কে আছেন আমার সাথে? মাহফুজ আছেন সিলেট থেকে। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, কেমন আছেন? জয়েন হয়ে গেলাম উইকেন্ড বাজে। আচ্ছা ভাইয়া, তোমার কি টিকটক আইডি আছে? আমার টিকটক আইডি আছে বলতে আমি টিকটকে তেমন অ্যাক্টিভ না, বাট হচ্ছে ওই রিদম খন্দকার যেটা আর কি, মানে আমার নাম স্পেলিং তো সবসময় বলি যে RYTHOM, সো রিদম দিয়ে সার্চ করলে আশা করছি একটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন, বাট সেখানে আমি তেমন একটা অ্যাক্টিভ নেই আর কি। তারপর হ্যালো ভাইয়া, কেমন আছো? শারমিন ফ্রম রংপুর। শারমিন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা কিন্তু, ও আচ্ছা জান্নাতুল হীরা আমাকে বলেছিল বাটারবন, সো আমি জিজ্ঞেস করেছিলাম যে বাটারবন নামটা কেন দিয়েছে, বাটারবন নামটা দুষ্টামি করে দিয়েছি, তুমি কি রাগ করেছো? না রাগ করিনি, বাট আমার একটা জানার আগ্রহ আর কি যে বাটারবন নামটা আসলে আমার সাথে কিভাবে যাচ্ছে বা কোন দিক দিয়ে মিলালেন। অনেকদিন পর তোমার ভয়েস শুনলাম, কোথায় অনেকদিন পর তোমার ভয়েস শুনলাম, ভালোই লাগছে অনেক, প্রিয় মানুষটা ছেড়ে যাওয়ার পর থেকে আর কিছুই ভালো লাগে না, বাট এখন ভালো আছি, নিজেকে খুব বিজি রেখেছি। তোমার খবর কি, দিনকাল আর শুটিং কেমন যাচ্ছে তোমার? জানাও, ফ্যামিলি মেম্বার কেমন আছে এটাও জানাও, আর একটা সং প্লে করবা প্লিজ, মেরে মেহবুব। হ্যাঁ ঠিক আছে অবশ্যই, বাট আপনার নামটা কোথায়? ও আচ্ছা, ও সুমাইয়া সুইটি কালীগঞ্জ থেকে, আচ্ছা আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেকদিন পর যুক্ত হয়ে গেছেন সুমাইয়া সুইটি। আপনি ছিলেন না এতদিন, আমিও মনে মনে ভেবেছিলাম যে আসলে সুমাইয়া সুইটি কোথায় বা কেন আসে না এখন, যাই হোক খুব অনেকদিন পর দেখলাম, খুব ভালো লাগছে। তারপর কোথায়, আসসালামু আলাইকুম রিদম ভাই কেমন আছো? আমাকে ভুলে গেছো, আমি নীলা, অনেকদিন পর যুক্ত হলাম, থাকবো শেষ পর্যন্ত, রংপুর থেকে নীলা। তুমি ভুলে গেলেও আমি তোমাকে ভুলিনি, আমার সবটুকু ভালোবাসা শুধু তোমার জন্য, লাভ ইউ রংপুর থেকে নীলা। নীলা
শুধু নীলা না, আমার যত লিসেনার্স আছেন সবাইকে লাভ ইউ টু। আপনাদের এত ভালোবাসা, আপনাদের এত মানে মানে আমাকে এতটা ক্লোজ করে নেওয়া, আসলেই এটা আমি কি বলবো যে আমি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ যে সবাই আমাকে এতটা ভালোবাসছেন, এতটা আগলে রাখছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। চলুন একটা গানে চলে যাই। এখন আমরা ফাহিম আবদুল্লাহ হায়দার দার আর জিয়ার করা একটা গান শুনবো, তেরি ইয়াদ। খুব সুন্দর একটা গান, তো আশা করছি গানটা সবাই এনজয় করবেন এন্ড শেষ পর্যন্ত সবাই ঢাকা FM 90.4 এর সাথে কানেক্টেড থাকবেন। তো চলুন এত কথা না বাড়িয়ে গানে চলে যাই বন্ধুরা।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। হ্যালো লিসেনার, সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজে। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন, নতুন একটা ঘন্টা কিন্তু শুরু হয়ে গেছে, আছি কিন্তু আপনাদের সাথে আটটা পর্যন্ত। আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। এখন পর্যন্ত অবশ্য অলরেডি কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছেন এবং সবাই যুক্ত আছেন মোটামুটি দেখতে পাচ্ছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মাঝেও আমার সাথে যুক্ত আছেন বন্ধুরা। ফেসবুকে চলে যাই, এত কথা না বাড়িয়ে, ফেসবুকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু এমএসটি সুরাইয়া রহমান কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি রংপুর থেকে বলছি, সামনাসামনি দেখতে পাবো কোথা থেকে। আচ্ছা আপু, আমি একটু যদি বলে দিই যে আমাকে আপাতত, মানে এখন আমাকে শুনতে পারবেন, আমাকে শোনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি FM এ চলে যেতে পারেন, ফ্রিকোয়েন্সি অন করতে পারেন, ঢাকা FM 90.4। সো 90.4 যদি টিউন করে ফেলেন সেখান থেকে কিন্তু অবশ্যই আমাকে খুব ইজিলি শুনতে পারবেন এবং হচ্ছে উইকেন্ড বা শুনতে পারবেন। সো আশা করছি একটু 90.4 এ চলে আসবেন কষ্ট করে। ঝামেলা রানী, ওয়াও নামটা বেশ সুন্দর, যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, চিনতে পেরেছেন আমাকে? আমি আপনার পাগলি লিসেনারের বেস্ট ফ্রেন্ড নুরা। আজ আমি আর আমার মেয়ে একসাথে শুনছি আপনাকে। আমার মেয়ের বয়স 4, আনিশা। আচ্ছা, ও তো মামা মামা বলে পাগল হয়ে গেছে আপনার সাথে কথা বলার জন্য, ও তো আর রেডিও বুঝে না। বা বেশ, আশা করছি নুরা আপনি একটু আনিশাকে আমার পক্ষ থেকে একটু আদর দিয়ে দিবেন, মানে মামার পক্ষ থেকে আর কি। তৌহিদুল ইসলাম যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। আই এম তৌহিদুল, আছি তোমার সঙ্গে পুরোটা সময় জুড়ে, বস। থ্যাংক ইউ সো মাচ তৌহিদুল। তারপর দেখতে পাচ্ছি MD রাকিব হোসেন, রাকিব কিন্তু আছেন আমাদের সাথে। হাই ভাইয়া, কেমন আছেন? একটা গান শোনান আতিফ আসলামের, চট্টগ্রাম পটিয়া থেকে। অনেক অনেক ধন্যবাদ রাকিব আপনাকে, আর অবশ্যই আমি চেষ্টা করবো আপনাকে একটি আতিফ আসলামের একটি গান শোনানোর জন্য। বন্ধুরা মেসেজে কিন্তু এখন পর্যন্ত অনেকেই যুক্ত আছেন আমার সাথে, চলুন কিছু মেসেজ একটু দেখে আসি। হাই ভাগ্য, বান্ধবী প্রেম করে আমি বসে বিরিয়ানি খাই, পরীক্ষা শেষে বিরিয়ানি দোকানে আমি আর আমার বান্ধবী, সেখানে তার বয়ফ্রেন্ড দেখি, তারা কথা বলে, আমি বিরিয়ানি খাই। ভাগ্য, আচ্ছা জিনিয়া, আমি প্রিয় মানুষটার সব খবরাখবর রাখার চেষ্টা করি, বুঝলা? হ্যাঁ জিনিয়া, তাই বুঝলাম যে আপনি মোটামুটি আসলেই সব খবরই রাখেন, তাই তো দেখলাম। যাক, বেশ খুশি হয়েছে জিনিয়া যে আপনি আমার সব খবরাখবরই রাখেন। আচ্ছা, মোস্তাকিম আছেন চাঁদপুর থেকে আমাদের সাথে। তারপর আমাদের সাথে আছেন কে আছেন, লিলিপুট কিন্তু আছেন। আচ্ছা লিলিপুট আমাদের একটা টেক্সট করেছেন যে যদি তুমি আমার প্র্যাকটিক্যাল করে দাও আমি তোমাকে কুরকুরে চিপস দিব ভাইয়া। আমার যেটা মনে হচ্ছে কুরকুরে চিপসের লোভেও আমি হয়তো এখন রংপুর চলে আসবো এবং আপনার প্র্যাকটিক্যাল করে দিব, বিকজ আই লাভ কুরকুরে চিপস। কি খবর ভাইয়া, তুমি না বলেছিলে তুমি আমাদের বিগ ফ্যান, তাহলে একটু জোরে বেতার দাও তো, কি গৌরম লাগছে, বুঝলে? আগের টেক্সটটা পড়ো। আচ্ছা আগের টেক্সট হচ্ছে, আসসালামু আলাইকুম, আমি তানজিলা, আমাকে চিনতে পেরেছো? বলো তো আমি কোথা থেকে তোমাকে শুনছি। তানজিলা, আপনি আমাকে নারায়ণগঞ্জ থেকে শুনছেন, আমি যদি ভুল না হয়ে থাকি আর কি। তারপর দেখতে পাচ্ছি ভাইয়া, ভালোবাসা কি ভালোবাসা কি বয়সের উপর ডিপেন্ড করে, তুমি কি মনে করো? ভালোবাসা অবভিয়াসলি হ্যাঁ বয়সের উপর তো ডিপেন্ড করবে, বিকজ বয়সের সাথে আসলে অনুভূতি বা ফিলিংস এক্সপ্রেস করার একটা ব্যাপার, সো সেটার সাথে কিন্তু বয়সের একটা মিল আছে বা বয়সের একটা ব্যাপার আছে। সো আমার যেটা মনে হয় যে এটারও একটা বয়সের একটা ব্যাপার বা বয়সের সাথে এটা একটা কানেকশন আছে। মনিরা কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ মনিরা যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে আর কে আছেন, আমাদের সাথে স্বপন আছেন, আমাদের সাথে কিন্তু দেখতে পাচ্ছি সিনথিয়া যুক্ত হয়ে গেছেন রংপুর থেকে। তারপর দেখতে পাচ্ছি সিলেট থেকে সামিয়া আছেন আমার সাথে। যাই হোক বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আছি কিন্তু আটটা পর্যন্ত, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন। বন্ধুরা চলুন একটা গানে চলে যাই। দেখো বৃষ্টি নেমেছে অ্যালবামের একটা গান, রিকি করেছিল গানটা, বন্ধু আইলা আমার ঘরে, বেশ সুন্দর একটা গান। আশা করছি গানটা সবাই এনজয় করবেন এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, উইকেন্ড বাজের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন বন্ধুরা।

0: that'll be your chick.
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বারআইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা এফএম।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: I Gas United.
2: Dhaka FM 90.4.

Hello, hello, hello, hello, listeners. Welcome back again. This is RG Rhythm here with your favorite show, Weekend Show, Weekend Buzz. আপনার শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আর আমি আরজি রিদম, কিন্তু আছি আপনাদের সাথে পাঁচটা থেকে একদম সন্ধ্যা আটটা পর্যন্ত। আশা করছি সবাই একদম শেষ পর্যন্ত কিন্তু যুক্ত থাকবেন। বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। অনেকেই যুক্ত আছেন এবং আমাকে কিন্তু লিখছেন, মেসেজ করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, সবার মেসেজই পড়বো, সবার সাথেই গল্প করবো। তবে চলুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু গল্প করি। গল্প না, আসলে বিষয়টা খারাপ লাগার একটা বিষয়, বা বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা খারাপ লাগার মতো একটা বিষয়। সেটা হচ্ছে, আমরা কিন্তু এই সপ্তাহে আমাদের একজন পরিচিত মুখ, পরিচিত অভিনেতা আতাউর রহমান, তাকে কিন্তু আমরা হারিয়েছি। তিনি কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন, অর্থাৎ তিনি কিন্তু মারা গেছেন। প্রয়াত অভিনেতা আতাউর রহমান, যিনি কিনা মানে বাংলার সংস্কৃতি জন্য একজন ভালো একজন আর্টিস্ট হিসেবে ছিলেন, একজন গুণী মানুষ ছিলেন, এবং অনেক অনেক অভিনয় কিন্তু আমাদের সে উপহার হিসেবে দিয়েছে। আসলে অভিনয়ের প্রতি তার যে একটা ভালো লাগা ছিল বা ভালোবাসা ছিল, এটা কিন্তু আমরা সবাই দেখেছি। বা তার অভিনয় কিন্তু আসলে পারফেকশন বলতে যে ব্যাপারটা ছিল, এই অভিনেতার ভিতরে কিন্তু আসলে আমরা সেরকম একটা ব্যাপার দেখেছি। তার শৈশব কেটেছিল তার নানাবাড়ির নোয়াখালীতে, এবং মোটামুটি আমরা কিন্তু সবাই জানি যে আসলে বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে বা নাটক বলেন বা মুভি বলেন, আসলে তার ক্যারেক্টার সবসময় যেরকম ছিল, সেই ক্ষেত্রে মোটামুটি অনেকেই আমরা জানতাম যে সে নোয়াখালীর বা হচ্ছে সে নোয়াখালা বা হচ্ছে অনেক সময় কিন্তু সে চট্টগ্রামের ভাষায় কথা বলতো। সো এই ব্যাপারটা আসলে সত্যি কথা বলতে যে মানে আমাদের কাছে সবসময় ভালো লেগেছে। আমি ছোট থেকেই কিন্তু তার অভিনয় দেখে বড় হয়েছি, বা তিনি যত কাজ করেছেন, তিনি কিন্তু ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করেছেন, তিনি ভালো ভালো প্রডিউসারদের সাথে কাজ করেছেন। আসলেই যে মানে তার মতো গুণী যারা আছেন, এরকম একজন মানুষকে হারানো আমাদের শরীরের জন্য আসলেই খারাপ। সো আমার যেটা মনে হয় যে আমাদের আসলে কি বলবো, যে এরকম একজন অভিনেতা হারিয়ে আমাদের বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রি কিন্তু আসলেই অনেক বড় একজন গুণী ব্যক্তি হারিয়েছেন। তো যাই হোক, আশা করছি তিনি যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হচ্ছে মনালো তালা তাকে হয়তো বা জান্নাত নসিব করবে, এই দোয়াই করছি, এই কামনাই করছি, এতটুকু দোয়াই রইল আর কি তার প্রতি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল একটা আপডেট। আর অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে, সবার সাথেই গল্প করবো, সবার সাথে আড্ডা দিব। আমরা দেখে আসি কিছু মেসেজ একটু দেখবো। এখন সালিহুর রহমান কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সালিহুর ভাই, আশা করছি আপনিও ভালো আছেন। হাই রিদম, আমি তোমার নিউ লিসনার, তোমার হাসি সুন্দর বাট ভয়েস না। আচ্ছা ঠিক আছে, রাগ করো না, আমি একটু স্ট্রেইট কাট কথা বলি। আমি ঢাকা এফএম পুরনো লিসনার, তোমার অমানিশায় বলা স্টোরিটা ভালো লেগেছিল, বাট স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। শাপলা চট্টগ্রাম থেকে। শাপলা, থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য এবং আমার সাথে যুক্ত থাকার জন্য। আর আপনি শেষে যে কথাটা বলেছেন, অবভিয়াসলি আমি এই ব্যাপারটা মাথায় রাখার চেষ্টা করব নেক্সট টাইম। কিছুদিন ধরে আপনার সাথে থাকতে পারিনি, সরি। আমার নানা মারা গিয়েছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জান্নাত লিখেছেন আমাদের। জান্নাত, কোনো সমস্যা নেই, এই তো আছি সবসময় আপনাদের সাথে, আশা করছি পরবর্তীতে আবার কথা হবে। আর আজকেও আছেন, আছি আপনাদের সাথে, আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। এই নিয়ে থার্ড টাইম শুনছি আপনাকে, আপনার শো খুব ভালো লাগে, এই সময়টাতে মাইন্ডটা একটু ফ্রেশ থাকে। মজার বিষয় হচ্ছে আপনি আর আমি প্রায় সেম এজ হবে মোস্ট প্রবাবলি। কেন, আপনার বয়সটা কত? আচ্ছা আপনার নামটাই তো লিখলেন না, বা আপনার নামটা একটু কষ্ট করে লিখে দিবেন, তাহলে হয়তো বা একটু বুঝতে কষ্ট হবে। হাই মিস্টার আর জে মশাই, কেমন আছেন? শুনছি রংপুর থেকে লাবণ্য, শুরুতেই জয়েন হয়ে গেলাম, থাকবো পুরোটা সময়। একটা প্রশ্ন, শনিবারের সন্ধ্যার পর রেডিওতে একজন ইংরেজিতে কথা বলেন, উনি আবার কে জানাবেন? আচ্ছা, উনি হচ্ছেন আমাদেরই কলিগ, আমাদেরই আরেকজন আর জে ক্রেইগ। তার প্রোগ্রামটা হচ্ছে, তিনি মোটামুটি ইংলিশেই সবসময় ডেলিভার করার চেষ্টা করেন এবং ইংলিশেই তার শোটা কন্টিনিউ করে। সো সেজন্য সে ইংলিশেই কথাবার্তা বলে আর কি। ভাইয়া কেমন আছেন? আমি হেনা বলছি। ও মাই গড, হেনা, হেনা ব্যাক করেছে, হেনা চলে এসেছে আবারও, হেনার বিয়ে হয়নি তাহলে। হেনা, আপনার আপনাকে ইদানিং আমরা তেমনভাবে পাই না, কেন, এটা রিজনটা কি? দেখতে পাচ্ছি তুষার আছেন আমাদের সাথে, মিরাজ কিন্তু আছেন আমাদের সাথে, তারপর নাহাত আছেন আমাদের সাথে। রিদম ভাই, আমি নাহাত, আমি বড় হয়েছি ঢাকা এফএম এ চাকরি করতে চাই। ও, বড় হয়ে ঢাকা এফএম এ চাকরি করতে চাই, কতটুকু পড়া লাগবে? আচ্ছা, পড়ালেখার তো কোনো শেষ নেই, পড়ালেখা করতে হবে, পড়ালেখার কোনো শেষ নেই, পড়ালেখার আসলে এটা কন্টিনিউ হবেই। সো এর মাঝে আশা করছি আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এর মাঝে অভিজ্ঞতা দ্বারা করাতে হবে, নিজেকে একটু শক্ত করে তুলতে হবে। আশা করছি অবশ্যই অবশ্যই অবশ্যই আপনি ঢাকা এফএম 90.4 কিন্তু চলে আসতে পারবেন, যুক্ত হয়ে যেতে পারবেন বন্ধু। সো আশা করছি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন এবং ঠিক এভাবেই আগাবেন, আর দোয়া করছি যাতে আপনার এই ড্রিমটা ফুলফিল হয় বন্ধুরা। তো যাক বন্ধুরা, চলুন একটা গানে চলে যাই, গান শেষে খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, আশা করছি ততক্ষণ পর্যন্ত সব আমার সাথে যুক্ত থাকবেন। এখন আমরা যে গানটা শুনবো সে গানটা হচ্ছে জলের গানের করা একটা গান, অতল জলের গান অ্যালবামের, বকুল ফুল।
খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, উইকেন্ড বাজার সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন বন্ধুরা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। FM 90.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

গরমে নাজেহাল অবস্থা? আমরা একটি আইপি ফোনে রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা কিন্তু শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4, আর আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজ দিয়ে। আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, অনেকেই কিন্তু যুক্ত আছেন, যদিও কিন্তু আমরা দেখতে দেখতে কিন্তু আসলে আমাদের সময়টা পেরিয়ে যাচ্ছে। আর সবসময় একটা কথা বলি যে ভালো সময়টা কখন কোন দিক দিয়ে কীভাবে চলে যায় এ ব্যাপারটা কিন্তু টোটালি ধরা যায় না। আর এই তো ঠিক এভাবেই কিন্তু সময়টা চলে যাচ্ছে। আমি চাই না আসলে, আমার যেটা মনে হয় যে যখন আমি আপনাদের সাথে আড্ডা দিই তখন আমার একটা বিষয়ে মাথায় ঘুরে যে এই সময়টা যদি বেশ লম্বা হতো তাহলে হয়তো আপনাদের সাথে বসে বসে অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে আমরা গল্প করতে পারতাম, অনেক বিষয় নিয়ে আমরা আড্ডা দিতে পারতাম। তো আশা করছি বন্ধুরা আজকের এই বিকালটা একটু হলেও আপনাদের ভালো কাটছে বা আমি একটু ভালো করে দিতে পেরেছি, আমি চেষ্টা করি আর কি টুকটাক মাঝে মধ্যে। যাই হোক বন্ধুরা, অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আর একটু বলতে চাই, খুব ইজিলি আমার সাথে জয়েন হতে পারবেন। আমার সাথে জয়েন হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং জানিয়ে দিতে পারেন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন, জানাতে পারেন আপনার লাইফের ঘটে যাওয়া যে কোনো একটা মজার ঘটনা বা মজার মোমেন্ট। তাছাড়া ফেসবুকেও যুক্ত হতে পারেন, facebook.com/ilovedhakaFM। ফেসবুকে কিন্তু অলরেডি আমার পোস্ট এসেছে, সেখানেও কিন্তু অনেকে যুক্ত আছেন, অনেকেই কমেন্ট করছেন। বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। তারপর হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকে যুক্ত আছেন, মেসেজও করছেন। চলুন এত কথা না বলে কিছু মেসেজ একটু দেখে আসি বন্ধুরা, কারণ অনেকেই যুক্ত আছেন এখন পর্যন্ত আমার সাথে। মিরাজ আছেন আমাদের সাথে। আচ্ছা ভাইয়া, তুমি ফুটবলের কোন টিম সাপোর্ট করো এবং তোমার পছন্দের প্লেয়ার কে এবং কেন? আচ্ছা, আমি সত্যি কথা বলতে যেহেতু বিশ্বকাপ চলে এসেছে, ফিফা চলে এসেছে, সো আমি এই বেসিসে যদি বলি তাহলে হচ্ছে আমার আর্জেন্টিনা আমার খুব ভালো লাগে এবং আমি আর্জেন্টিনার সাপোর্ট করি। অ্যান্ড আমার ফেভারিট প্লেয়ারের কথা যদি বলি, হ্যাঁ সেটাও কিন্তু মেসি। শুধু মেসি যে তা না, আমার মেসিকেও ভালো লাগে, নেইমারকেও ভালো লাগে, বা হচ্ছে রোনালদোর কথা যদি বলি সেও কিন্তু ভালো প্লেয়ার। আমার আসলে ওরকম স্পেসিফিক কোনো ভালো পছন্দের প্লেয়ার নেই, বাট মোটামুটি যারা ভালো খেলে সবাইকে কিন্তু ভালো লাগে, সবার খেলাই আমার ভালো লাগে। এই তো আর ছোটবেলা থেকে আসলে দেখেছি যে বাবাও আর্জেন্টিনার সাপোর্ট করতেন, আমার ফ্যামিলিতেও মোটামুটি আর্জেন্টিনার একটা ভালো একটা হাইপ আছে, সো সব মিলিয়ে আর কি আর্জেন্টিনার সাপোর্ট করা হয়। হাই, আমি নাবিল রংপুর থেকে। সামঝো না গানটা ছাড়লে ভালো হতো। ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করবো নাবিল আপনাকে পছন্দের গানটি শোনানোর জন্য। তুষার আছেন রংপুর থেকে আমাদের সাথে। তারপর রোদেশিও কিন্তু আছেন আমাদের সাথে। ওয়াও রিদম ভাইয়া, তুমি কি বিটিএস কে চেনো? আমি কিন্তু বিটিএস আর্মি, আমি রোদেশি রংপুর থেকে। ওয়াও, তাই নাকি? বিটিএস হ্যাঁ, একটা কে পপ ব্যান্ড, আমি ব্যান্ড হিসেবে একটা ভালো ব্যান্ড এতটুকু বলতে পারি, হিসেবেই চিনি, ওরকম ভালো লাগাও নেই খারাপ লাগাও নেই আর কি। আচ্ছা, তারপর লটস অফ লাভ, থ্যাংক ইউ সো মাচ, আই এম রোদেশি, আই লাভ ইউর ভয়েস রিদম ভাইয়া, আই এম 12 ইয়ার্স ওল্ড। থ্যাংক ইউ সো মাচ রোদেশি আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, আর খুব খুশি হই যখন আপনি চলে আসেন আমাদের মাঝে। হাই ভাইয়া, কেমন আছেন? সময় মতো আসতে পারলাম না, এখন থেকে পুরোটা সময় আছি ভোলা থেকে। হৃদয় হৃদয় অনেক অনেক ধন্যবাদ, লেট হয়েছে, ইটস ওকে, টোটালি ওকে, ব্যস্ততা থাকতেই পারে। তারপর মারফি আছেন, মারফি লিখেছেন, ভাই তাহলে আমার প্র্যাকটিক্যালগুলো করে দেন, আমি আপনাকে কুরকুরের সাথে আইসক্রিমও খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে, এখন এটাই করতে পারি, এখন থেকে ভাবছি যে সবার অ্যাসাইনমেন্ট করে দিবার হচ্ছে যে এর বদলে মজার মজার খাবার খাবো আর কি। আচ্ছা, জিনিয়া লিখেছে, এফএম শুনতাম না বেশি, এখন তোমার জন্য শুনি, মনে হয় তোমার জন্য পাগল হয়ে যাব। আর যে কিছু করো, সবসময় তোমার কথা মনে হয়। জিনিয়া, এই তো সবসময় আছি আপনাদের সাথে, সবসময় আমি আমার সব বন্ধু বান্ধবের সাথে আছি। তারপর হে ভাইয়া, অনেক খুশি হলাম, কারণটা হচ্ছে তুমি আমাকে মনে রেখেছো, আমি তানজিলা নারায়ণগঞ্জ থেকে শুনছি। তুমি ঠিক বলেছো, সিলেটের তমা বান্ধবী কি আসে নাই? তমা আপু তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, তমাকে এখন পর্যন্ত পাইনি, তমাকে গতকালও মনে হয় আমি পাইনি, তমা কোথায় আমি আসলে ঠিক বলতে পারছি না। ব্রো, তুমি কি রংপুরের তমাকে চিনো? হ্যাঁ অবশ্যই, রংপুর থেকে তমা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়। তারপর ও আচ্ছা, তমাকে নিয়ে আরও একটা মেসেজ এসেছে, রংপুরে তমা আপুকে একটু বলে দাও, বলতে পারবা যে CPSCR এ আপু কোন ক্লাসে পড়ে? আমিও সেম স্কুলে পড়ি, ইশরাত রংপুর। আচ্ছা তমা, আপনি যদি শুনে থাকেন, আপনার স্কুলের একজনকে পেয়েছি, ইশরাত নাম তার, তাকে চিনেন কিনা একটু জানাবেন।
আরো অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। এখন আমরা একটা গানে চলে যাব, আমরা গ্রেটেস্ট হিটস অ্যালবামের বন জোভির করা একটা গান শুনবো, ইটস মাই লাইফ। খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। অ্যান্ড গানটা সবাই এনজয় করতে থাকেন এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, উইকেন্ড বাজার সাথে থাকবেন অ্যান্ড ঢাকা FM 90.4 সাথে থাকবেন। তো চলুন এত কথা না বাড়িয়ে আমরা গানে চলে যাই।

0: ¿Qué?
1: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজে। আশা করছি এখন পর্যন্ত সবাই যুক্ত আছেন। সেই বিকেল পাঁচটা থেকে কিন্তু ছিলাম আপনাদের সাথে এবং দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টায় চলে এসেছি। সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন আমার সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, উইকেন্ড বাজের সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আমরা কিন্তু আজ বেশ কিছু বিষয় নিয়ে আমরা গল্প করেছি, বেশ কিছু ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি। আরও একটা ব্যাপার একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে রমজানের ঈদে বা রোজার ঈদে কিন্তু আমরা বেশ কিছু সিনেমা কিন্তু আমরা পেয়েছিলাম বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রিতে। দম বলেন, প্রেশার কুকার বলেন, তারপর হচ্ছে শাকিব খানের যেটা ছিল, সো মানে সব মিলিয়ে কিন্তু আমরা বেশ কিছু সিনেমা পেয়েছি, বেশ কিছু মুভিজ কিন্তু আমরা পেয়েছি, আমরা অনেক এনজয় করেছি এবং সেই মুভিজগুলো কিন্তু একদম মুভি বক্স কিন্তু কাঁপিয়ে ফেলেছিল বাংলাদেশের। আমরা কিন্তু দেখেছি যে প্রত্যেকটা ডিরেক্টরই কিন্তু ফাটিয়ে মুভিগুলো বানিয়েছেন এবং প্রত্যেকটা মুভি কিন্তু ভালো ইনকাম করেছেন। আর সেই পার্সপেক্টিভে যদি আমি দম নিয়ে একটু কথা বলি, দম কিন্তু মোটামুটি বেশ কিছু সিনেমা হলেই চলেছিল এবং খুব হাইপ ক্রিয়েট করেছিল, যেটাতে কিনা নিশু ভাই হচ্ছে যেটাতে অ্যাক্টিং করেছিলেন এবং হচ্ছে পূজা চেরি ছিল। ঈদুল ফিতরের যেই মানে প্রেক্ষাগৃহে বা সারা জাগানোর পর কিন্তু এবার ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু চলে এসেছে দম, এবং রেদওয়ান রনির পরিচালিত এই সিনেমাটি কিন্তু টোটাল মানে বেশ কিছু সিনেমা হলে চলেছিল, যেটা আপকামিং বিশ মে অর্থাৎ এই যে সামনে যে বিশ তারিখে কিন্তু এটা চরকিত মুক্তি পাচ্ছে। অর্থাৎ আপনারা কিন্তু বাসায় বসেও এই মুভিটি এনজয় করতে পারবেন। এই ব্যাপারটা কিন্তু আমরা আসলে চরকির যেই ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখান থেকে কিন্তু এই নিউজটা কালেক্ট করেছি। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে যে 20 মে রাত 12টা থেকে দেশ বিদেশের দর্শকেরা প্ল্যাটফর্মে অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু এই মুভিটি দেখতে পারবে। অনেকে আছে দেখা যায় বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো বা মুভিটি এনজয় করতে পারেনি বা মুভিটি দেখতে পারেনি, সো তাদের জন্য কিন্তু এটা একটা ভালো গুড নিউজ আই থিঙ্ক। তো যাই হোক, আশা করছি বন্ধুরা অবশ্যই ওটিটি প্ল্যাটফর্মে এই মুভিটি দেখবেন এবং জানাবেন যে এই মুভিটি আসলে কার কাছে কেমন লাগছে। তাছাড়া আরও কিছু ভালো ভালো মুভিজ কিন্তু এবার আমাদের কোরবানি ঈদেও আসছে, সেইগুলো নিয়েও আমরা গল্প করবো, সেগুলো নিয়েও আমরা কথা বলবো, সেগুলো নিয়ে আলোচনা করবো কিছুক্ষণ পর। চলুন কিছু মেসেজ একটু দেখে আসি। এখন পর্যন্ত কিন্তু অনেকেই যুক্ত আছেন আমার সাথে, কিন্তু সামান্তা শাহানুর এখনো আছেন। এরে মিস্টার আর জে কিং, একটা কথা খুঁজছেন, আমি সালাম দিলে আপনি জুয়াব দেন না খেনে, না খিতে ধরাইয়া জুয়াব দেন না, ডরাইলে কাম হইতো নাই, হইলাম মিস্টার সিলিডি নৌসা, সালামার জুয়াব দেই না দেন, সালামই কিন্তু দেন লাগবো, দেওয়া লাগবে। আচ্ছা আমি হচ্ছে কিনা জানি না, মিস্টার সিলিডি নৌসা, আর সামনে তো ঈদ, আগে খইয়া তৈলাম, আমারই কিন্তু সালামি দেওয়া লাগবে মিস্টার সিলিটি নৌসা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কোরবানি ঈদ আসুক, তারপর সালামের বিষয়টা, কোরবানি ঈদে আসলে সালামি নিয়ে তেমন কোনো কালচার কিন্তু আসলে দেখা যায় না বর্তমানে। কারণ হচ্ছে আমরা মোটামুটি জানি যে রোজার ঈদেই যে সালামির যেই একটা এক্সাইটমেন্ট থাকে সেটা কাজ করে, কোরবানি ঈদে সবাই গরু কাটাকাটি গরু টরু এসব নিয়ে কিন্তু ব্যস্ত থাকে। আচ্ছা তারপর সে আরও লিখেছে, এই যে মিস্টার আর জে কিং, আমার ড্রিম তো আপনার পিএ হিসাবে চাকরি করার, দিবেন তো আমাকে চাকরি, বেতন দিতে হবে না মিস্টার আর জে কিং, শুধু চা আর চিপস খাওয়ালে হবে। তো ঠিক আছে, অবশ্যই দেখা যাক, এরকম একটা এত সুন্দর একটা অফার এটা তো আর হাতছাড়া করা যায় না সামান্তা, দেখি যদি পসিবল হয় তাহলে অবশ্যই আপনাকে আমি চাকরি দিব। যাই হোক বন্ধুরা, অনেকেই যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই মেসেজ করেন এখন পর্যন্ত আছি, শেষ পর্যন্ত আছি, ফেসবুকে কমেন্ট করতে পারেন, ফেসবুকে আমার পোস্ট আছে। সো অনেক অনেক কথা হবে, আরও কিছুক্ষণ আড্ডা হবে, এখন একটা গানে চলে যাই। এখন আমরা আদিত রহমান শামীম আর শ্রেষ্ঠার করা একটা গান শুনবো, সব নিয়ে নে, বেশ সুন্দর একটা গান, তো আশা করছি গানটা সবাই এনজয় করবেন এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথে কানেক্টেড থাকবেন। তো চলুন এত কথা না বাড়িয়ে এখন আমরা সোজা গানে চলে যাই বন্ধুরা।

Hello, listeners. Welcome back again. This is Arju Rhythm here with your weekend show, Weekend Buzz. আপনার শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. আমি আরজু রিদম, কিন্তু বিকাল 5টা থেকে ছিলাম আপনাদের সাথে, আছি 8টা পর্যন্ত। তো যদিও দেখতে দেখতে আমরা শেষ ঘন্টায় চলে এসেছি। আসলে ওই যে সেই শুরুতেও একবার বলছিলাম যে ভালো সময়টা আসলে কোন দিক দিয়ে শেষ হয়ে যায় বা কখন শেষ হয়ে যায় বোঝাই যায় না। এবং এই তো দেখতে দেখতে কিন্তু আজকেও আমরা একদম সময় পেরিয়ে কিন্তু আমরা শেষ ঘন্টায় চলে এসেছি, প্রায় শেষ মুহূর্তের কাছাকাছি চলে এসেছি। বাট আছি আরও কিছুক্ষণ আপনাদের সাথে, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। অনেকেই কিন্তু ফেসবুকে যুক্ত ছিলেন আজকে আমাদের সাথে, ফেসবুকে এখন পর্যন্ত অনেকে যুক্ত আছেন। চলুন একটু দেখে আসি আর কে কে আছেন আমাদের সাথে। হাই রিদম ভাই, কেমন আছো? লিখেছেন, কমেন্ট করেছেন লিজা আক্তার। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি লিজা আক্তার, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর এমএসসি তিলোত্তমা আছেন আমাদের সাথে। কোথায় ভাইয়া, কেমন আছেন? ভুলে গেছেন নাকি তেলাপোকাকে? না না, তেলাপোকাকে ভুলিনি। আচ্ছা, তেলাপোকা হচ্ছে তিলোত্তমার কিন্তু একটা নিক নেম আর কি। আমি আপনাকে প্রতিদিনই শুনি কিন্তু মেসেজ করতে পারি না, মায়ের ফোন ইউজ করি তো তাই থার্সডেতেই কমেন্ট করতে পারি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। না, ইটস ওকে, ইটস টোটালি ওকে, আমাকে শুনেন, এর থেকে ভালো লাগার ব্যাপার আর কিছু হতেই পারে না। রাকিব কিন্তু এখনো আছেন আমাদের সাথে, এমডি রাকিব হোসেন রাকিব। সামান্তা শাহানুর আছেন আমাদের সাথে, তিনিও কিন্তু কমেন্ট করেছেন, তিনি একটা গানের রিকোয়েস্ট করেছেন, গানের শিরোনাম হলো তুই যদি চিনতে আমায় পরাণের পাখি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করবো আপনাকে এই সুন্দর গানটি শোনানোর জন্য। তারপর এ কে এম রুকুনুজ জামান আছেন আমাদের সাথে। যাই হোক, অনেক সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পারছি আমার সাথে আছেন ভাইয়া, আমি কারিমুল গঙ্গাছড়া রংপুর থেকে, আজ ফার্স্ট টাইম টেক্সট করলাম, 2 বছর ধরে ঢাকা FM 90.4 শুনি। থ্যাংক ইউ সো মাচ আমাকে টেক্সট করার জন্য করিমুল ভাইয়া, আশা করছি এখন থেকে সবসময় আমাদের সাথে যুক্ত থাকবেন এবং হচ্ছে আমরা বেশ করে আড্ডা দিব, গল্প করব। মেসেজেও কিন্তু অনেকেই আছেন আমার সাথে বন্ধুরা, চলুন একটু দেখে আসি কে কে এখন পর্যন্ত যুক্ত আছে আমার সাথে। লিলিপুর কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে আমাদের সাথে, লিলিপুর একটা বিষয় শেয়ার করেছে, চলুন আমরা ব্যাপারটা পড়ে আসি। লিলিপুর আমাকে বলেছিল যে তার অ্যাসাইনমেন্ট করে দিলে সে আমাকে চিপস খাওয়াবে, আমি সবার সাথে কুরকুরে চিপস দিয়ে ডিল করি, রংপুরে আসো কুরকুরে চিপস খাওয়াবো, প্র্যাকটিক্যাল করে দিলে 50টা চিপস দিব। আচ্ছা ঠিক আছে, অবশ্যই 50টা চিপসের জন্য হলো রংপুর যাওয়া উচিত। জানো ভাইয়া, আবার রোজার সময় আমি আর আমার বান্ধবী প্রাইভেট শেষ করে বাসায় আসার সময় অটোতে একটা বাচ্চা কুরকুরে চিপস খাচ্ছিল, আমার সামনে কেমন লাগে বলতো? লিলিপুট, এরকম ব্যাপার আসলে আমার সাথেও হয়। অনেক সময় দেখা যায় আমিও, আমার কিছু পছন্দের খাবার থাকে, তো রাস্তাঘাটে যখন দেখি যে কেউ খাচ্ছে বা কেউ কিনছে, তখন আমিও মনে মনে আফসোস করি, ইস আমিও যদি খেতে পারতাম, আমিও যদি কিনতে পারতাম, এরকমটা হয় অনেক সময়ও হয়। যাই হোক, খুব মজার একটা মোমেন্ট, মজার একটা ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ব্যাপার শেয়ার করার জন্য লিলিপুট। আর লিলিপুট, বাই দ্য ওয়ে, আপনার নামটা কিন্তু আমার কাছে বেশ কিউট লাগে, লিলিপুট, খুব সুন্দর নামটা। এই নামটার পিছনে কি কোনো ইতিহাস আছে কিনা এই ব্যাপারটা একটু জানাবেন আমাকে লিলিপুট। যাই হোক বন্ধুরা, সবাই যুক্ত আছেন, আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, সবার সাথে আরও কিছু কথা হবে, আরও কিছু গল্প হবে, আছি একদম 8টা পর্যন্ত। এখন একটা গানে চলে যাব, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অঞ্জন দত্তর করা একটা গান, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। সো গানটা শুনতে থাকি, আছি শেষ পর্যন্ত, অনেক অনেক কথা হবে, আরও কিছু বিষয় নিয়ে গল্প হবে, আড্ডা হবে। তো চলুন, এত কথা না বাড়িয়ে আমরা সোজা গানে চলে যাই বন্ধুরা।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। তো লিসেনার সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজে। আছেন আপনাদের প্রিয় স্টেশন।

ঢাকা এফএম 90.4 এর সাথে। সেই শুরু থেকে যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আসলে এই যে আপনারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন বা সবাই এতটা সময় জুড়ে আমার সাথে লম্বা সময় জুড়ে আমার সাথে যুক্ত থাকছেন, এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগে এবং হচ্ছে আমি খুব এনজয় করি, যেটা সত্যি কথা আর কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন আমার সাথে। এখন পর্যন্ত কিন্তু অনেক মেসেজ রয়ে গেছে, কিছু মেসেজ একটু দেখে আসি বন্ধুরা। চলুন, কোথায় তৌহিদুল আছেন আমাদের সাথে। আনন্দ ধারা বহিতেছে ভুবনে, এই গানটা প্লে করো, না করিলে উড়াল দিব আকাশে, উড়ে যাব বাতাসে। ঠিক আছে, আমি চেষ্টা করবো তৌহিদুল আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। ভাইয়া মেসেজের রিপ্লাই দিবেন। হ্যাঁ, এই যে দিলাম। কাউসার আহমেদ সিলেট থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সো তারপর দেখতে পাচ্ছি, ভাইয়া আমি ক্লাস নাইনে পড়ি। আচ্ছা ঠিক আছে। তারপর হাই ভাইয়া, জানো আজ আমি অনেক হ্যাপি কারণ এক্সাম প্রায় শেষ আর একটা, তারপর তোমায় রেগুলার শুনতে পারবো। আমি শান্তা বলছি, এর আমার ফ্রেন্ড জিনিয়া তোমার জন্য তো পাগল হয়ে যাচ্ছে যে তোমাকে রেগুলার শুনে এখন যে মেসেজ দিল। আচ্ছা হ্যাঁ, জিনিয়ার সাথে তো বেশ কথা হয়, জিনিয়া সবসময় থাকে, যুক্ত থাকে। জিনিয়াকে আসলে কি বলবো, যে জিনিয়ার মতো পাগল আসলে কি, মানে তাকে খুব খুব ভালো লাগে, জিনিয়াকে আমার বেশ ভালো লাগে। সে সবসময় থাকে, সে সবসময় মেসেজ করে এবং সে আজ যেটা দেখলাম যে এই মেয়েটা আমার সব খোঁজ খবরও রাখছে, মানে সে আমার সব আপডেট রাখছে, এরকম পাগলে লিসেনার, ও মাই গড। যাক, থ্যাংক ইউ সো মাচ জিনিয়াকেও, যে সে সবসময় আমাকে শুনে, সবসময় আমাকে এতটা সাপোর্ট করে। তারপর কোথায়, ওকে ভাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো যেন সুস্থভাবে থাকি, বেঁচে থাকলে ইনশাল্লাহ সোমবারে কথা হবে। আমি তানজিলা, তানজিলা হ্যাঁ অনেক অনেক দোয়া রইল, ইনশাল্লাহ আবারও আশা করছি সোমবারে চলে আসবো, অর্থাৎ মিড ডে ফিল্ডে। শনিবার রবিবার যেহেতু আপনাদের সাথে থাকতে পারছি না, আমি কিন্তু আবার সোমবার চলে আসবো, সোমবার মঙ্গলবার বুধবার সবাই জানেন যে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আমি মিড ডে ফিল্ড নিয়ে থাকি আপনাদের মাঝে। তারপর তোমার মুখের হাসি আমি ভালোবাসি, তার চেয়ে বেশি তোমায় ভালোবাসি। আচ্ছা, জিনিয়ার কথা বলতে বলতে কিন্তু জিনিয়ার মেসেজ পেয়ে গেলাম। জিনিয়া লিখেছে, যদি তোমার থাকে কেউ আমি হব না তোমার কেউ, ওকে, তবে দূর থেকে চাইবো ভালো থাকো সুখে থাকো, আর যদি না থাকে কেউ তাহলে আর যে। জিনিয়া ফার্স্ট অফ অল আমার কেউ নেই, এতটুকু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এর পরবর্তী আর আমার তেমন কোনো ইন্টেনশন নেই বা আমার ওরকম কোনো চিন্তা ভাবনা নেই, এই যে সবাই আমাকে ভালোবাসছেন আমিও সবাইকে ভালোবাসছি, এভাবেই আমার লাইফ যাচ্ছে আর এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর জিনিয়া, এই যে আপনাকে নিয়ে একটু আগে কথা বলছিলাম, এর মধ্যে আপনার মেসেজটা পেয়ে গেলাম। হাউ আর ইউ, লটস অফ লাভ, থ্যাংক ইউ, আই এম রোদেশি, লাভ ইউর ভয়েস রিদম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ রোদেশি, আপনার নামটাও বেশ সুন্দর এবং সবাই আমার ভয়েসটাকে ভালোবাসেন এর জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। নাবিল আছেন রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ এখন পর্যন্ত থাকার জন্য। তারপর কে আছেন আমার সাথে, আফরিন আছেন আমার সাথে। রিদম দাদা, যে SMS দিয়েছি সেটির জন্য মন খারাপ করবেন না, আমি মেসেজটা কোথায় দিতে চাইনি, হঠাৎ চাপ লেগে চলে গেল, রেডিও শুনি কাউকে বিরক্ত করার জন্য না, আমি চাই না কারো বিষয়ে নাক গলানোর। ঠিক তো, আপনার খুব সুন্দর কথা বলেন। যাই হোক আফরিন, অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। তারপর আরেকটা মেসেজ পেয়েছি, আমি একজনকে ভালোবাসি, সেও ভালোবাসে, বাট ওর বাবা মা নাই বলে ও আমাকে বিয়ে করতে পারছে না। শুনছিলাম শান্ত ভাই অনেকে বিয়ে দিয়েছে, আমাকে ওনার কন্ট্যাক্ট দিতে পারবেন প্লিজ? আচ্ছা ঠিক আছে, আমি শান্ত ভাইকে বলে দিব যে আপনার বিয়ের ব্যাপারটা দেখার জন্য। তারপর আর কে আছেন, সানিম আছেন আমাদের সাথে যুক্ত আছেন, সানিম অনেক অনেক ধন্যবাদ। তারপর আরও দেখতে পাচ্ছি হৃদয় আছেন, হৃদয় কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছেন, এখন পর্যন্ত যারা যুক্ত আছেন সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ যে সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন আমার সাথে। যাই হোক বন্ধুরা, একটা গানে চলে যাই, গান শেষে খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে ধাড়িয়ার করা, মাইলস অ্যাবোভ, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। গানটা শুনতে থাকেন, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. iGas United.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার?
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

হ্যালো লিসেনার্স, সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আপনাদের উইকেন্ড শো উইকেন্ড বাজে, আর শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। অনেকে এখন পর্যন্ত যুক্ত আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথে যুক্ত থাকার জন্য। আরও কিছুক্ষণ আছে আপনাদের সাথে, আটটা বাজতে আরও কিছুক্ষণ সময় বাকি আছে, যদিও আপনাদেরকে ছেড়ে আসলে টোটালি যাওয়ার কোনো ইচ্ছে নেই বা যাওয়ার মন মানসিকতা নেই, বাট হয়তো আমাকে বিদায় নিতে হবে। তবে সমস্যা নেই, আবারও নতুন কোনো অনুষ্ঠানে, সরি নতুন কোনো দিনে আবারও আগের কোনো অনুষ্ঠানে চলে আসবো, দেখা হবে আপনাদের সাথে, কথা হবে, আড্ডা হবে। চলুন কিছু মেসেজ একটু দেখে আসি। রংপুর কারমাইকেল কলেজে থাকি। আচ্ছা, হাফসা লিখেছে আপনি রংপুর আসলে এখানেই আসবেন, আইসেন, বুঝলেন? হ্যাঁ ঠিক আছে, অবশ্যই, দুঃখিত বন্ধুরা, সরি। হ্যাঁ অবশ্যই, আমি যদি কখনো যাই রংপুর, অবশ্যই আমি হাফসা আপনার এখানে যাব এবং আমরা দেখা করব, আড্ডা দিব, গল্প করব। আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? জয়েন হয়ে গেলাম উইকেন্ড বাজে। সিলেট থেকে মাহিমা, মাহিমা অনেক অনেক ধন্যবাদ, যদিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তারপর ফাহিম আছেন গাংছড়া থেকে। তারপর দেখতে পাচ্ছি রেশমি চলে এসেছেন আমাদের সাথে। হাই ভাই, আমি রেশমি, তো বদ্দা কেন আসো, গম আসুনি আড়াসি টেঙ্গে, চিটাগাঙ্গের ভাষাটাও কিন্তু বেশ কিউট। রেশমি আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সরি গম আছি। গম মানে কি, ভালো নাকি, আমি ঠিক বলতে পারলাম না। যদি গম মানে ভালো হয়ে থাকে তাহলে আমি গম আছি আর কি, আলহামদুলিল্লাহ গম আছি। তারপর দেখতে পাচ্ছি ভাইয়া হবিগঞ্জের কে কোন জায়গা থেকে শুনে একটু জানাবেন। আচ্ছা, হবিগঞ্জের কেউ যদি শুনে থাকেন অবশ্যই জানাবেন, ইফতেকার আছেন আমাদের সাথে হবিগঞ্জ থেকে, সো কেউ যদি হবিগঞ্জ থেকে শুনে থাকেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা সেই বিষয়টা নিয়ে গল্প করব, বা হবিগঞ্জ নিয়ে আমরা কথা বলবো, হবিগঞ্জ নিয়ে আমরা গল্প করব। রিদম ভাইয়া, আপনার ভয়েসটা আমাকে অনেক ভালো, আমার অনেক ভালো লাগে, আমি রংপুর থেকে আপনাকে শুনছি, আমি রিফা, রিফা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি ব্রো, তোমরা এটাই করো, বারবার একটাই গান শোনাও আমাদের, তুমি তোমার এই ছোট্ট বোনের আবদারটা রাখবা না, বুঝেছি, যাও তোমার সাথে আর কথা বলবো না আমি, রাগ করলাম কিন্তু, না রাগ করবে, রাগ করার কোনো মানে হয় না। অবশ্যই অবশ্যই, আপনাদের যে পছন্দের গানগুলো আছে সেই পছন্দের গানগুলো নিয়ে কিন্তু আমরা প্লে লিস্টটা সাজিয়ে থাকি, সো আমার মনে হয় না যে আসলে এটা নিয়ে রাগ অভিমানের কিছু আছে। অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথে থাকবেন, দেখবেন আপনার পছন্দের গানটি পেয়ে যাবেন। আচ্ছা, লিলিপুটকে আমি জিজ্ঞেস করেছিলাম তার নামের বিষয়টা নিয়ে, সে বিষয়টা লিখেছে, লিলিপুট আমার নিক নেম, আমার রিয়েল নামটা বলবা না, রিয়েল নাম হচ্ছে, আচ্ছা ঠিক আছে, রিয়েল নামটা আমি এখানে বললাম না, সে কিন্তু লিখেছে আমাকে, যাই হোক আপনার রিয়েল নামটাও বেশ কিউট, লিলিপুট। লিলিপুট আমার বাসায় কাজিনরা সবাই বলে কারণ আমি সবার ছোট, লিলিপুট নামটা কিন্তু বেশ কিউট, আর আপনার অরিজিনাল যে নামটা আছে সেটাও কিন্তু খুব কিউট। হাই, আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আমি জানি না কে লিখেছেন। তারপরে কোথায়, ও জিনিয়া এখনো আছেন, তাহলে তুমি চাইলে তোমার হব, অন্য কারো না, জীবনে প্রথম কাউকে ভালোবাসি সেটা নিজে বলছি, সেটা তুমি কসম, মিথ্যা বলছি না। আচ্ছা ঠিক আছে জিনিয়া, বুঝতে পেরেছি, তাহলে তুমি চাইলে তোমার হব, অন্য কারো না, জীবনে, আচ্ছা এটাই তো পড়লাম। জিনিয়া দেখেন বিষয়টা হচ্ছে আমি কিন্তু আছি, রিদম আপনাদের সবার ফ্রেন্ড, সবাইকে খুব ভালোবাসে, সবাইকে খুব আপন ভাবে, সো জিনিয়া দেখেন আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, হ্যাঁ আমরা কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা অবশ্যই ক্লোজ ফ্রেন্ড, অ্যান্ড আপনি সবসময় আমার সাথে থাকেন, সবসময় আমি খুব এনজয় করি, সবসময় কিন্তু আমি আপনার সাথে গল্প করি এবং আপনার বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথা বলি। ইভেন আমাদের ফ্রেন্ডস যারা থাকে বা আমার সাথে কানেক্টেড যারা থাকে মোটামুটি সবাই কিন্তু জিনিয়ার ব্যাপারে জানে যে জিনিয়া সবসময় কিন্তু রিদমের সাথে কানেক্টেড হয়ে যায় এবং রিদমকে কিন্তু আরজে বলে ডাকে। সো জিনিয়া, আমার যেটা মনে হয় যে রিদম কিন্তু আপনার বন্ধু সবসময় ছিল, সবসময় আছে, সবসময় থাকবে, এটা নিয়ে মন খারাপের কিছু নেই। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি সানিম কিন্তু এখন পর্যন্ত আছেন, সানিম আজকের মতো বিদায় জানিয়েছে, টাটা জানিয়েছে আমাকে। নিমুও চলে এসেছে, নিমু একটা গান শুনতে চেয়েছে একগুচ্ছ কদম হাতে, আমি চেষ্টা করবো অবশ্যই আমরা বিদায় মুহূর্তে সেই গানটা শোনানোর জন্য। বন্ধুরা চলুন এখন একটা গানে চলে যাই, আমি আবারও আসবো বিদায় মুহূর্তে, এসে কিন্তু আপনাদের থেকে বিদায় নিয়ে যাবো। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ফ্লিপার রাচির করা একটা গান, ধুরান্ধর মুভির একটা গান, ফানলা, বেশ সুন্দর একটা গান, তো আশা করছি গানটা সবাই এনজয় করতে থাকেন, খুব জলদি আবারও আপনাদের মাঝে ফিরে আসছি বন্ধুরা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

হ্যালো লিসেনার, সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল। দুঃখিত বন্ধুরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজে। আসলে ওই সবসময় মিড ডে ফিলস করতে করতে মিড ডে ফিলসের অভ্যাসটা হয়ে গেছে আর কি। তো যাই হোক, উইকেন্ড বাজে সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। সেই শুরু থেকে যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং দেখতে দেখতে কিন্তু আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ কিন্তু আমরা বেশ কিছু বিষয় নিয়ে আমরা গল্প করেছি, বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা আড্ডা দিয়েছি, কিছু মুভির বিষয় আমরা শুনেছি, তারপর হচ্ছে আমাদের একজন অভিনেতা আমাদের ছেড়ে চলে গিয়েছেন সেই বিষয়ে আমরা কথা বলেছি, তারপর হচ্ছে আমরা আরও কিছু মজার বিষয় নিয়ে কিন্তু গল্প করেছি। সো এরকম পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমকে মিস করেন বা পুরো সপ্তাহ জুড়ে যারা ঢাকা এফএম 90.4 এর সাথে থাকতে পারেন না, তারা কিন্তু প্রতি বৃহস্পতিবার চলে আসতে পারেন ঢাকা এফএম 90.4 এ বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত, যেখানে আমি উইকেন্ড বাজ নিয়ে থাকবো। এবং উইকেন্ড বাজ নিয়ে কিন্তু আমরা সব ট্রেন্ডিং নিউজ নিয়ে, সব মুভি সিনেমা নিয়ে কিন্তু আমরা গল্প করবো। সো আশা করছি আবারও আগামী সপ্তাহে দেখা হবে। আজকের মতো হয়তো বা এখানেই বিদায় জানাতে হচ্ছে সবাইকে। আমি যাওয়ার আগে একটু দেখে যাই আর দু একটা মেসেজ। আমার সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম, এই প্রথম আপনাকে মেসেজ করলাম সিলেট থেকে। আরমিন ভাইয়া কেমন আছেন? আরমিন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, এবং যদিও একদম শেষ পর্যায়ে এসেছেন, বাট থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য। এবং আশা করছি এখন থেকে সবসময় আপনার সাথে কথা হবে, আপনার সাথে আড্ডা হবে। ফেসবুকে যারা যুক্ত ছিলেন সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। সেই শুরু থেকে কিন্তু সবাই আমাকে, আমি দেখেছি ফেসবুকে সবাই কমেন্ট করছেন আমার পোস্টে, এবং হচ্ছে বিভিন্ন মজার মজার কমেন্ট কিন্তু আমি পেয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি যাওয়ার আগে ফেসবুকের লাস্ট কিছু নাম একটু দেখে যাব। আফ্রিদা ওয়াসিমা ছিলেন আমাদের সাথে, তারপরে আচ্ছা আফ্রিদা ওয়াসিমা একটা কমেন্ট করেছেন যে হাই ভাই আপনি কবে কবে থাকেন? আমি সোমবার মঙ্গলবার বুধবার থাকি হচ্ছে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত ঢাকা এফএম 90.4 এ, বৃহস্পতিবারে চলে আসি বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত, রেডিও আমরা 102.4 FM এ থাকি, এক কাপ চা নিয়ে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। সো ফেসবুকে আমাদের ফেসবুক পেজের সাথে যদি কানেক্টেড থাকেন facebook.com/ঢাকা আই লাভ ঢাকা FM, সেখান থেকে সব আপডেট পেয়ে যাবেন। আফ্রিদা ওয়াসিমা, আশা করছি পরবর্তীতে আপনি আমাকে সময় মতো পেয়ে যাবেন। এমডি হাসান আছেন আমাদের সাথে। আমি আপনার অনেক পুরনো লিসেনার, কখনো মেসেজ করা হয়নি, আজ প্রথম মেসেজ করলাম। আমি আপনার সবগুলো অনুষ্ঠান দেখি জাকারিয়া মতিঝিল থেকে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ঝামেলা রানী ছিলেন, তারপরে এমডি রাকিব হোসেন কিন্তু এখন পর্যন্ত আছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সেই শুরু থেকে আমার সাথে যুক্ত ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। তারপর তমা আছেন টাঙ্গাইল থেকে, আমরা দেখতে পাচ্ছি তমা, যদিও আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, তমা আপনাকে তাও ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি পরবর্তীতে আবারও কোনো একটা অনুষ্ঠানে আপনার সাথে কথা হবে। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিমু কিন্তু একটা গান শুনতে চেয়েছিল, সেটা হচ্ছে একগুচ্ছ কদম, অর্থাৎ কদম গান, ব্লু জিন্স ব্যান্ডের কদম গানটা। সো আমরা এই গানটা দিয়ে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, গান শুনতে শুনতে বিদায় নেব। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন বন্ধুরা।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: FM 90.4.
1: সারাদেশে
0: সবার সাথে
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

X Nation. আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: মতো শীতে আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি
1: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd।
5: 90.4 FM.

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম, আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে, জানালেন শিক্ষামন্ত্রী। প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করলেন ডাক্তার জুবাইদা রহমান। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর। সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। ভারতের উত্তরপ্রদেশে শিলাবৃষ্টি ও বজ্রপাত সহ প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত 104 জনের প্রাণহানি। বেইজিংয়ে শি জিনপিং এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, বাণিজ্য, তেল ও ইরান প্রসঙ্গে আলোচনা। এবং আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন বাংলাদেশের নাহিদ রানা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের

0: সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। শিক্ষার্থীদের সেশন জট কমানো এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2027 সাল থেকে বছরের শুরুতেই এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনোয়ার এহসানুল হক মিলন আজ শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন এই সময়সূচি ঘোষণা করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শিক্ষার্থীদের সেশন জট কমাতে মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানান,
3: আগামী এসএসসি পরীক্ষা স্টেক হোল্ডারদের সাথে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027 আর এইচএসসি আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। আমাদের রুটিনও আমরা করে ফেলেছি।
2: শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে পরীক্ষা ও ফল প্রকাশের দীর্ঘ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে। নতুন সূচির মাধ্যমে এই ব্যবধান কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার।
3: ক্লাস 9-10 দুই বছর ডিসেম্বরে সিলেবাস কারিকুলাম শেষ হবে, সিলেবাস হওয়ার পর শেষ হওয়ার পরে এসএসসি পরীক্ষা দিবে, ঠিক সেভাবে রেজাল্ট 2 মাসের মধ্যে বেরিয়ে যাবে, আবার এসএসসি তে ভর্তি হবে এবং তারা সময় মতো বেরিয়ে যাবে এবং পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোয়ার সাথে সাথেই যেন আবার তারা এডমিশন নিতে পারে।
2: কোচিং নির্ভরতা কমাতে শ্রেণীকক্ষে পাঠদান আরো কার্যকর করার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের পড়ার অভ্যাস গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমান। তিনি আজ রাজধানীর করাইলবস্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে ডাক্তার জুবাইদা রহমান বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। এছাড়া বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে সবুজ প্রযুক্তির টেক্সটাইল শিল্পে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তার দেশ টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব সরঞ্জামাদি সরবরাহ করতে প্রস্তুত। 3 দিনব্যাপী প্রদর্শনীতে 7টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক দক্ষ ও প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্র কোনো ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত ডিভাইস নয়। জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি এবং জনগণের প্রত্যাশার সঙ্গে বিচ্ছিন্ন হলে কোনো সরকারই টিকে থাকতে পারে না। তিনি বলেন, জনগণের সম্মিলিত মতামতই রাষ্ট্রকে পরিচালিত করে। নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের ইচ্ছাকে বাস্তবায়ন করা। এ সময় তিনি কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংবিধান আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সভায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা সহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প ও গণমাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এর অপব্যবহার ও নৈতিক ঝুঁকির বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আজ রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত চলচ্চিত্র ও বিজ্ঞাপন পরিবেশনা এবং বিপণনে এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গুজব ও অপতথ্য বিস্তার রোধ কৌশল শীর্ষক এক কর্মশালায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্বশীল এআই ব্যবহারের পক্ষে এবং এই প্রযুক্তি যেন চলচ্চিত্র ও গণমাধ্যমে সৃজনশীলতার সহায়ক শক্তি হিসেবে কাজ করে তা নিশ্চিত করতে হবে। ইয়াসির খান চৌধুরী বলেন, চলচ্চিত্র গণমাধ্যম ও ডিজিটাল কন্টেন্ট নির্মাণে এআই যেন ইতিবাচক উদ্ভাবনের হাতিয়ার হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, শাপলা চত্বরের ঘটনায় পরিকল্পনা ও প্রকৃত ঘটনা আড়াল করার সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মামলায় আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। 24 জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় যে কোনো দিন। উভয় পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এই আদেশ দেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি ও কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। গত বছরের 26 আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি। অনুমোদন পেল বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। রাজবাড়ির পাংশায় নির্মিতব্য এই প্রকল্পটি শুষ্ক মৌসুমে নদীতে পানি প্রবাহ বাড়ানো, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশ রক্ষায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: দীর্ঘ 6 দশকের প্রতীক্ষা শেষে অনুমোদন পেল বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। রাজবাড়ির পাংশায় নির্মিতব্য এই ব্যারেজ ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে তৈরি হয়েছে নতুন আশার আলো। সরকারের আশা, প্রকল্পটি কৃষি, মৎস্য, নৌপথ ও পরিবেশ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনবে। একনেকে অনুমোদিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 34,347 কোটি টাকা। ব্যারেজে সংরক্ষণ করা হবে প্রায় 2,900 মিলিয়ন ঘনমিটার পানি, যা শুষ্ক মৌসুমে নদীগুলোতে পানি প্রবাহিত নিশ্চিত করবে। সংশ্লিষ্টরা বলছেন, ফারাক্কা ব্যারাজের প্রভাবে কমে যাওয়া পানি প্রবাহের সংকট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পদ্মা ব্যারেজ।
5: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন, সেটা বাস্তবায়নের জন্য আমাদের প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। আমরা ওই অঞ্চলে একদিকে 60টা স্যাটেলাইট টাউন গড়ে উঠবে, তার পাশাপাশি সেখানে এই প্রজেক্টের মধ্যে 3টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন লক রয়েছে, সেখানে পাস রয়েছে।
4: প্রকল্পের আওতায় গড়াই, মধুমতি, চন্দনা, বারাসিয়া ও ইছামতি নদী ব্যবস্থাপনায় পানি প্রবাহ বাড়বে। এতে সেচ সুবিধা পাবে লাখ লাখ হেক্টর কৃষি জমি, বাড়বে ফসল ও মাছের উৎপাদন।
6: আমরা রাজবাড়িবাসী প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সারা রাজবাড়িবাসী আজকে আনন্দে উদ্বেলিত।
7: জনাব তারেক রহমানের হাত ধরে আজকে পদ্মা ব্যারেজ বাস্তবায়নের খবর এসেছে, সেই হিসেবে রাজবাড়িবাসী আজকে অনেক বেশি আনন্দিত, উচ্ছ্বসিত।
8: শুধু রাজবাড়িবাসী না, এটা এই অঞ্চলের মানুষ, এই দীর্ঘদিনের এই আন্দোলনের ফসল আজকের দিনে যে বাস্তবায়ন হলো, এটা রাজবাড়িবাসী সবাই অনেক খুশি, আনন্দিত।
4: বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা কমবে, রক্ষা পাবে সুন্দরবনের পরিবেশ, পাশাপাশি সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানও। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
0: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য এবং জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখার উপর গুরুত্ব আরোপ করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সৌর বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার পাঁচ বছরের জন্য কর অবকাশ চালু এবং আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে। আজ রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা সদর দপ্তরে এক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আগামী জুনের মধ্যে সৌরশক্তি খাতে একটি বিনিয়োগ বান্ধব নীতি কাঠামো চূড়ান্ত ও ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 23 মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। আগামী 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আজ বিআরটিসির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখ যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন। দেশে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,83,23,240 জনে, যা গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময় তুলনায় 6,28,057 জন বেশি। আজ নির্বাচন কমিশন ইসি প্রকাশিত চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকায় এ তথ্য জানা গেছে। হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ভোটারদের মধ্যে পুরুষ 6,52,12,731 জন, নারী 6,31,09,266 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,243 জন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 1টি শিশুর। ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে গতি আনতে মেয়াদোত্তীর্ণ ঋণের উপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদ ও ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, এতে ব্যবসা পরিচালনার ব্যয় ও খেলাপি হওয়ার ঝুঁকি কিছুটা কমবে এবং বিনিয়োগ ও উৎপাদনমুখী কার্যক্রমে নতুন গতি আসবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: ব্যবসা সম্প্রসারণ, শিল্প উৎপাদন কিংবা নতুন বিনিয়োগ, সব ক্ষেত্রেই ব্যাংক ঋণ এখন অন্যতম প্রধান ভরসা। তবে উচ্চ সুদহার, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং নগদ প্রবাহ সংকটের কারণে সময় মতো কিস্তি পরিশোধে হিমশিম খেতে হয় অনেক গ্রাহককে। এ অবস্থায় মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলমান ঋণের সম্পূর্ণ স্থিতির ওপর এবং মেয়াদী ঋণের মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর এখন থেকে সর্বোচ্চ 0.5% বিলম্ব সুদ আরোপ করা হবে। আগে এই হার ছিল 1.5%। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি,
11: উচ্চ সুদহার অনিশ্চয়তার মধ্যে বিলম্ব সুদ কমানো হলে ব্যবসায়ীদের উপর আর্থিক চাপ কিছুটা কমবে। এই সিদ্ধান্তকে স্বল্প মেয়াদী প্রণোদনা বলা যায়। এতে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবে এবং বিনিয়োগে সাময়িক ইতিবাচক বার্তা যাবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ঋণ পুনর্গঠন ও কিস্তি পরিশোধে উৎসাহ পাবেন। এতে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমেও গতি আসতে পারে। তবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শুধু জরিমানার সুদ কমিয়ে বড় ধরনের বিনিয়োগ পরিবর্তন ঘটানো কঠিন।
10: তবে এ সুবিধা যেন খেলাপি সংস্কৃতিকে উৎসাহিত না করে সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে বলে মত দেন অর্থনীতিবিদরা।
11: তবে এর সাথে যদি ব্যাংক খাতের সুশাসন ও শিল্প খাতে নীতিগত সহায়তা পারে, বাণিজ্য ঘাটতি কমে, সুদের হার ধীরে কমে, তাহলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া এই সুবিধা যেন খেলাপি সংস্কৃতিকে উৎসাহিত না করে এ বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত নিয়মিত গ্রাহকদের মধ্যে ভারসাম্য বজায় রেখে ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করাও জরুরি বলে মনে করি।
10: অর্থনীতিবিদদের আশা, এ ধরনের সহনশীল ও বিনিয়োগ বান্ধব নীতিগত সহায়তা অব্যাহত থাকলে উৎপাদন, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
12: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
12: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত ও শক্তিশালী ঝড়ে অন্তত 104 জন প্রাণ হারিয়েছে। সূত্র জানায়, গতকাল প্রতিকূল আবহাওয়ার কারণে এই হতাহতের ঘটনা ঘটে এবং এতে আরও 53 জন আহত হয়। এছাড়া গবাদি পশু ও বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের তীব্র প্রাক মৌসুমী ঝড় ও বজ্রপাতের ঘটনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আবশ্যিকভাবে হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে একমত হয়েছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, বেইজিংয়ে আজ প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠকে বাণিজ্য, তেল এবং ইরান প্রসঙ্গে আলোচনা করা হয়। ট্রাম্প চান চীন মার্কিন কোম্পানিসমূহের জন্য তার বাজার উন্মুক্ত করে দিক এবং আরও বেশি মার্কিন পণ্য কিনুক। অপরদিকে শি তাইওয়ান এ শুল্কের বিষয়ে ছাড় প্রত্যাশা করে। অবশ্য হোয়াইট হাউস তাইওয়ান বিষয়ে কোন আলোচনার কথা উল্লেখ করেনি। তবে চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শি তাইওয়ান ইস্যুটি সঠিকভাবে সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত দানা বাঁধতে পারে বলে সতর্ক করে দেন। খেলার খবর, ক্রিকেট। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে এপ্রিলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। ওমানের ব্যাটার যতীন্দ্রনাথ সিং এবং সংযুক্ত আরব আমিরাতের পেসার অজয় কুমারকে পেছনে ফেলে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান নাহিদ রানা। আজ গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। নারীদের ইভেন্টে মাস সেরা ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজ ও চলতি পাকিস্তান সিরিজে দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেন নাহিদ রানা। এই প্রথমবার আইসিসির মাস সেরা পুরস্কার জিতলেন নাহিদ রানা। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যে 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে, জানালেন শিক্ষামন্ত্রী। প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করলেন ডাক্তার জুবায়েদা রহমান। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর। সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। ভারতের উত্তরপ্রদেশে শিলাবৃষ্টি ও বজ্রপাত সহ প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত 104 জনের প্রাণহানি। বেইজিংয়ে শি জিনপিং এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, বাণিজ্য, তেল ও ইরান প্রসঙ্গে আলোচনা। এবং আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন বাংলাদেশের নাহিদ রানা। খবর,
14: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
15: শুনছেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Service United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

শোরুমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: FM 90.4. English and Career Adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। শুরু হয়ে গেল ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার। বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান এটিএম স্যার প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি, স্যার কিন্তু আমাদের সঙ্গে ইতিমধ্যে আছে এবং আপনার সঙ্গে আমি সিফাত আছি অবশ্যই স্টুডিওতে। স্যারকে আমরা স্ক্রিনে স্বাগত জানাবো এবং স্যারের কাছে অনেক অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা স্যারকে স্ক্রিনে স্বাগত জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি প্রথমেই। যেকোনো লাইভ যেকোনো সরাসরি প্রোগ্রাম আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে অনেকগুলো কথা জমে আছে বলতে চাই এবং শুনতে চাই হচ্ছে যারা দেখছেন শুনছেন তাদের থেকে। আমি একটু রিকোয়েস্ট করি আমার তরফ থেকে, যে যারা যেহেতু আমি ক্যারিয়ার নিয়ে কাজ করছি দীর্ঘ প্রায় 23 বছর, মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, আমি চাইবো হচ্ছে স্পেসিফিক তথ্য স্পেসিফিক ভাবে জানলে ভালো হয়। যেমন কেউ হয়তো যেতে চাচ্ছে, আমি আসলে কাজ করি কি নিয়ে, আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন কাজ করছি ইংলিশ নিয়ে, IELTS নিয়ে, একদম জিরো থেকে শুরু করে একদম কিচ্ছু বুঝে না তাদের কেউ কিভাবে জিরো থেকে লেভেল 1 লেভেল 2 করে স্পোকেন রাইটিং শিখিয়ে কিভাবে IELTS করানো যায় এবং সেটা নিয়ে কাজ করছে, এবং পাশাপাশি এই IELTS করছে তারা তারা দেশে কিছু করতে পারে, এবং অনেক একটা বড় অংশ তারা চায় দেশের বাইরে ইউরোপে আমেরিকা কানাডা যেতে। সেক্ষেত্রে কোন দেশটা তার জন্য সুইটেবল হবে, কোথায় স্কলারশিপ পাওয়া যায়, কিভাবে অল্প খরচে যাওয়া যায়, কিভাবে একটা পরিবার পুরো পরিবার একজনের যোগ্যতায় যেতে পারে, এবং কিভাবে বৈধভাবে একজন তার মতো করে ইউরোপে সেটেল হতে পারে, কিভাবে বৈধভাবে কানাডা সেটেল হতে পারে, সবকিছু নিয়ে আমি কাজ করছি। এছাড়া একটা অংশ আছে যারা হয়তো দেশের বাইরে যাওয়ার যোগ্যতা রাখে না, তাদের জন্য ইংলিশ শিখিয়ে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে কিভাবে এদেশে বেকার মুক্ত একটা সমাজ করা যায় সেটা নিয়ে কাজ করছি দীর্ঘদিন, এবং দীর্ঘদিন এমন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করছি, নামটা ATMs, ট্যাগলাইনটা সততা চাদর মোড়ানো। আপনার ইচ্ছা মতো প্রশ্ন করুন, প্রশ্ন করার সঙ্গে একটু লিখে দিন কত সালে পাশ করেছেন, কি পাশ করেছেন, GPA বা CGPA কত ছিল, রেজাল্ট কেমন ছিল, আর কোন দেশে যেতে ইচ্ছা বা কোথায় যাওয়ার ইচ্ছা, ইংলিশ কেমন অর্থাৎ IELTS লাগবে কি লাগবে না, সবকিছু মিলে আশা করি আজকের এই প্রোগ্রামটা হাজার মানুষ বলবো না লক্ষ মানুষের জীবন আর একটু উন্নত করার একটা প্রচেষ্টা বলবো আমি ইনশাআল্লাহ।
1: ইনশাল্লাহ স্যার, আমি আপনাকে আসলে অনুরোধ করব, আমরা যেমন অনেক আমাদের রেগুলার লিসেনার আছেন যারা, তারাও কিন্তু আপনাকে আসলে অনেক খুঁজেন যে আসলে আপনার সাথে যোগাযোগ করবে। আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করি যে আমাদের যে পুরোনো এপিসোড গুলো আছে বা যে এপিসোড গুলো আমাদের কন্টিনিউ যাচ্ছে সেই এপিসোডে অনেককে আপনার নাম্বার পেয়ে যাবে, তো হয়তোবা এটা যদি আপনি এখনো একটু বলে দেন, আমার মনে হচ্ছে প্রথম দিকেই আসলে আমার বন্ধুরা যারা আপনাকে খুঁজতে থাকেন তারা আসলে আপনাকে একটু পেয়ে যাবে, তো আমি তারপরে প্রশ্নের উত্তর পর্বে মানে প্রশ্নে চলে যাব। তো যদি
2: আমি প্রথমে একটু বলে রাখি, দেখেন যেহেতু মানুষ গড়ার কাজ করছি আর আমার জীবনে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে, আমি মাঝে মাঝে বলি আমার মতো আরো 10টা 20টা লোক এই দেশে দরকার, কারণ আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, কাউকে কখনো মিথ্যা আশ্বাস দিই না, কখনোই কাউকে হারাম পথে ইনকামের কোনো কথা বলি না। তো আমি এই জন্য বলবো যে আমার কিছু ভিডিও তাদেরকে দেখতে বলবো যারা মিস করেছেন, আমি তাদেরকে বলবো যারা মিস করেছেন, ATMs নামে একটা পেজ আছে ফেসবুকে, ATM apostrophe S। এছাড়া আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার একটা ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমি বলবো যে সমস্ত তথ্যের ভান্ডার, হ্যাঁ সঠিক তথ্যের ভান্ডার, এবং এখান থেকে মানুষ তার জীবন গড়ে তুলতে পারে। আর সেটা হচ্ছে ইউটিউবে যান, খুঁজে বের করুন ATM স্যার, ATM লিখুন, তারপর লিখুন স্যার SIR ATM স্যার। আমি সুযোগ পেলাম যেহেতু বলে রাখি, অনেকে আমার ব্যক্তিগত নাম্বার চাই, উচিত না দেওয়া, তারপরেও দিচ্ছি, আমি জানি সবসময় ধরতে পারবো না, যেহেতু অনেক মানুষ আমার কাছে বলে যে স্যার আপনি একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই, আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, আমার এই নাম্বারটা আছে প্রায় 21 থেকে 22 বছর আমার সাথে আছে এই নাম্বারটা, এটা আমার NID করা, সুতরাং এই নাম্বারটা দেওয়া উচিত না, তারপরে আমি দিচ্ছি। আপনারা যেহেতু মানুষ আমাকে ATM স্যার বলে বা মানুষ গড়ার কারিগর বলে, আপনারা সেভ করে রাখুন ATM স্যার, এবং 01712 80 81 93, আবার বলছি 01712 80 81 93, সিফাত, আপনি জানেন যে অনেকেই আমাকে ফোন করে সঙ্গে সঙ্গে হয়তো পায় না, কিন্তু আমার কলিগরা তাকে আবার হেল্প করেন। তবে যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন তাদের প্রত্যেকটা মেসেজের জবাব দেওয়া হয়, প্রত্যেকটা। আমি যখনই ফ্রি থাকি আমি আগে প্রথম চেষ্টা করি হচ্ছে হোয়াটসঅ্যাপের যত মেসেজ আছে এটাতে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আবার বলি 01712 80 81 93।
1: অনেক ধন্যবাদ স্যার। আমাদের কাছে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। আমাদের ইমরান হোসেন, তিনি লিখেছিলেন যে স্যার, আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেছি 2019 সালে, এখন একটি কোম্পানিতে সাইট ইঞ্জিনিয়ারের চাকরি করছি। ইংলিশে খুবই খারাপ আমি, এবং আমার স্বপ্ন ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে ব্যাচেলর করা, এখন আমার আসলে করণীয় কি?
2: আসলে অর্জুন শুভকামনা, যেহেতু তুমি ডিপ্লোমা করেছো এবং তুমি এখন কাজ করছো কোথাও একটা পার্ট টাইম বা ফুল টাইম কাজ করছো সাইট ইঞ্জিনিয়ার হিসেবে, যেখানেই করো না কেন, দেখো তুমি ডিপ্লোমা করেছো, মনে রাখবে শুধু ডিপ্লোমা দিয়ে তুমি বড় হতে পারবে না, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ার হতে হবে। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু ফুল ইঞ্জিনিয়ার বলা হয় না, ইঞ্জিনিয়ার মানে বিএসসি। অর্থাৎ তুমি যখন ডিপ্লোমা বলছো তখন তোমাকে ওখানে লেখা থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, হ্যাঁ ওখানে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার লেখা থাকে না, অর্থাৎ ইঞ্জিনিয়ার মানে বিএসসি। সুতরাং তোমাকে বিএসসি করতেই হবে, না হলে তুমি কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারছো। আর ইঞ্জিনিয়ার না হওয়া পর্যন্ত, আমি নিজে একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আমি নিজেও আসলে সিএসসি পড়াশোনা করেছি ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে, তো আমি বলবো যে যারা বিএসসি করেনি তাদের জন্য এখন অনেক সুযোগ আছে। এখন আপনি বলতে পারেন কোথায় করবে, আপনি যেন ডিপ্লোমাদের জন্য কিন্তু বাংলাদেশে একটা মাত্র প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ডুয়েট গাজীপুরে, এছাড়া কিন্তু আর নাই। সে কিন্তু বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে সে অ্যাপ্লাই করতে পারবে না, সে ঢাকা ভার্সিটি বা অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারছে না, তাহলে তার কি আছে? তাদের জন্য বলবো যে কোনোভাবেই তার জীবনটা নষ্ট করার অধিকার তারও নাই। তোমার জীবন শুধু তোমার না, তোমার সাথে অ্যাসোসিয়েটেড আছে কিন্তু তোমার পরিবার, তোমার সাথে কানেক্টেড আছে অনেকগুলো মানুষ, তাদের জীবনও তোমার সাথে জড়িত। সুতরাং তোমার উচিত হচ্ছে, অনেকে তথ্য তো জানে না, আপনি অবাক হয়ে যাবেন এখন তুরস্কে টার্কিতে ডিপ্লোমা হোল্ডাররা এইচএসসি পাস আলিম পাস তারা যেতে পারছে, এমনকি 7 বছর এয়ার গ্যাপের পরে যেতে পারছে 7 বছর। আরো আপনি অবাক হবেন, পড়তে যাচ্ছে তারা সাথে সাথে 1 লক্ষ টাকা বেতনের চাকরি পাচ্ছে, পড়ার পাশাপাশি স্টাডির পাশাপাশি টার্কিতে 1 লক্ষ টাকা বেতন হালাল ভাবে। আমি যেন বলে কষ্ট করে, খুব বেশি টাকাও লাগে না, অল্প খরচে যেতে পারে। আপনি অবাক হয়ে যাবেন, এই দেশে খুব কম মানুষে বিশ্বাস করে যে উন্নত একটা দেশে পড়তে যেয়ে তাদের 9 লাখের কম খরচে সে যেতে পারবে, এবং এটার মধ্যে সবকিছু, এটার মধ্যে সমস্ত খরচ এক বছরের, এটা তো কল্পনা করা যায় না, এবং সাথে সাথে 1 লক্ষ টাকা বেতন পাবে মাসে, এটা তো কম কথা না। তা আমি যেন বলবো যে এইটা যদি কারোর না থাকে, এই এতটুকু অ্যামাউন্ট ধার করে হলেও যেতে পারবে। আমি তো একটা প্রতিষ্ঠান করেছি এটিএমস, যা সততার সাথে পরিচালিত, গত 22 বছর আমার ক্যারিয়ার, 22 থেকে 23 বছর, এবছর 23 বছর হবে ইনশাল্লাহ। তো এই 23 বছরে তো কখনো কাউকে মিথ্যে স্বপ্ন দেখেনি। আমি তো বলেছি যে এখানে যদি কেউ এটিএম এসে যদি কেউ কয়েক বস্তা টাকা রাখে ধরবে না ছুবে না ইনশাল্লাহ। তা আমাকে বলেন যে স্যার এখানে দুর্নীতি পড়ে না আমাদের এই সমাজ, যেখানে রন্ধ্রে রন্ধ্রে প্রতারণা, এর মধ্যে আমি এর মধ্যে এক টুকরা সততার জায়গা সেটা হলো এটিএম। আমার যদি এই প্রতিষ্ঠানটা না থাকতো কোথায় যেত? এই মানুষটা বিশ্বাসের জায়গা কোথায় পেত, আস্থার জায়গা কোথায় পেত? ঠিক আছে আমার সুযোগ আছে, ধরলাম কানাডা যাওয়ার সুযোগ আছে, আমেরিকা যাওয়ার সুযোগ আছে, আমি এখন বললাম তুরস্কে যাওয়ার সুযোগ আছে, ইউরোপে যাওয়ার সুযোগ আছে, কিন্তু সেই বিশ্বাসটা কোথায় পাবো? আপনি দেখেন মানুষ এই যে এখানে দেখেন, আমি একটা এক্সাম্পল দেখাই, আমি কয়েকদিন আগে বেশ কিছুদিন আগের একটা কথা বলি, যেটা সে কানাডা যাওয়ার জন্য আসছে, টাকাও দিয়েছে এবং ওয়ার্ক পারমিটের নামে দেখেন এটা একটা ভিসা কানাডা, ওয়ার্ক পারমিট লেখা আছে ওয়ার্কার, এটার জন্য সে বিশ্বাস করেছিল, বলেছিল যে ভিসার পরে টাকা, এবং তারপরে তার থেকে আস্তে আস্তে নিতে নিতে 44 লাখ টাকা নিয়েছে, 44 লক্ষ টাকা, তারপরে তার ভিসা দিয়েছে, কিন্তু এই যে ভিসাটা দেখেন এটা কিন্তু একটা জাল ভিসা, অর্থাৎ এটা জাস্ট কম্পিউটারে বানানো যায়, যে কোনো ভাবে আপনি দেখেন ফটোশপ করেই বানানো যায়, এবং তারপরে স্টিকার একটু সুন্দর কাগজে করে দিচ্ছে, বিনিময় নিয়ে গেছে 44 লাখ টাকা, হয়তো তার তৈরি করতে লেগেছে সর্বোচ্চ 100 টাকা থেকে 150 টাকা বা 200 টাকা লেগেছে খরচ, আর নিয়ে গেছে 44 লাখ টাকা। আমি এই জন্য বলি জীবনে একবার দেখা করতে, এই যে কিছু করে বললাম ওর জন্য ইঞ্জিনিয়ার সাহেবের জন্য, যে ডিপ্লোমা করা যাবে, ডিপ্লোমা থেকে বিএসসি করা যাবে, সেই সঙ্গে সে ইনকাম করতে পারবে এবং সে একটা উন্নত একটা ভবিষ্যৎ দেখবে। আপনি দেখেন ইউরোপের অনেকগুলো দেশ আছে, যেমন ডেনমার্ক আছে, ভিসা প্রায় শতভাগ, প্রায় শতভাগ, হ্যাঁ ভিসা হচ্ছে। আপনি আরো অবাক হবেন ইউরোপের সাইপ্রাসে এখন 15 বছর গ্যাপের পরে ভিসা হচ্ছে, অর্থাৎ এইচএসসি পাস করেছে বলবেন 15 বছর আগে, মাদ্রাসা থেকে আলিম পাস করেছে বা ডিপ্লোমা পাস করেছে 15 বছর আগে, 16 বছর আগে, তাদের ভিসা দিচ্ছে। আপনি আরো অবাক হবেন মাত্র আইএলটিএস 5.5 ভিসা হচ্ছে, এই তথ্যটা জানে না। অথচ আমি যে প্রতিষ্ঠান করলাম এটিএমস, যেখানে আপনি জানেন যে পৃথিবীর সর্বোচ্চ স্কোর 9, সেই 9টা পেয়েছে আমার এখান থেকে। পৃথিবীতে খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে 9 পেয়েছে, সেই 9 পাওয়া প্রতিষ্ঠান এটিএমস আলহামদুলিল্লাহ। এখান থেকে দেখেন এখানে 9 পেয়েছে। আপনি দেখেন অনেক আছে যেগুলো আমি দেখাচ্ছি আপনাকে, কিছু দেখেন খুব সাধারণ ছেলে পেয়ে গেছে 7.5, খুবই সাধারণ ছেলে, ইন্টারমিডিয়েট পাস। দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে জাস্ট এখানে আসার পর কত স্কোর আসছে, দেখেন 6.5, একেবারে গ্রামের ছেলে। আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন মনে হয় 7, ইন্টারমিডিয়েট পাস, জাস্ট এসএসসি পাস। কতগুলো দেখবেন এত, মানে কত স্কোর পেয়েছে দেখেন 7.5। এরকম অনেক আছে যেগুলো যারা জাস্ট এসএসসি পাস করেছে 7, মানে এখানে আপনি দেখেন 8 আছে, আমি দেখাচ্ছি বেশ কিছু 8 আছে, 8.5 আছে যারা ইন্টারমিডিয়েট পরে পেয়েছে। হ্যাঁ আমি 7.5 অনেক আছে, আমি দেখানোর চেষ্টা করছি 8, যারা 8 পেলো কিভাবে, 8 পেয়েছে, 9 পেয়েছে, দেখেন এখন কানাডা আছে আমাদের এখান থেকে আইএলটিএস করেছে, 8 পেয়েছে সাহিদ, এবং সে এখন আমাদের এখান থেকে প্রতিষ্ঠান থেকে এটিএমস থেকে ভিসা প্রসেসের মাধ্যমে সে চলে গেছে হচ্ছে কানাডাতে, সেখানে তার জীবন করছে এবং আশা করি কিছুদিনের মধ্যে পিআর পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি বলেছিলাম যে নরসিংদীর রায়পুরার চরের একটা মেয়ে, সে 6.56 পেয়ে, ওনলি 6 পেয়ে তখন কানাডায় চলে গেল এটিএমস এর মাধ্যমে আলহামদুলিল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ 8.5, সো দেখালাম 9, 8.5, 8, এখানে অনেক আছে, এরকম অনেক স্কোর এখানে আছে, আমি এতগুলো দেখাচ্ছি শুধু স্কোর, এগুলো সবই স্কোর এক বান্ডিল, তো কেন তার 5.5 হবে না? যদি শুধু এটিএম সে কোর্স করে একবার সে পাবেই ইনশাল্লাহ, কারণ যদি একবার না হয় দ্বিতীয়বার সম্পূর্ণ কোর্স ফ্রি। কোন এটিএম সে করেছে, সে একবার করেছে, সে এখানে মক টেস্ট দিয়েছে, তারপর সে ব্রিটিশ কাউন্সিলে যেয়ে পরীক্ষা দিল, যেহেতু আমরা ব্রিটিশ কাউন্সিল রেজিস্ট্রেশন পার্টনার, এখান থেকেই ব্যবস্থা করা হয়। তারপরে পরীক্ষা দিয়ে মনে করে সে 6 পেল না, 5.5 পেয়েছে, মনে হচ্ছে তার 6 দরকার ছিল, ডেনমার্কের জন্য 6 দরকার। তাহলে বললাম ঠিক আছে তুমি আরেকবার করো সম্পূর্ণ ফ্রি, তো দ্বিতীয়বার হলে তৃতীয়বার করো, আমি তো 10 বার সুযোগ দিচ্ছি, তুমি কেন আগাচ্ছ না? এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, যারা দূরের থেকে আসছে রংপুর, দিনাজপুর, সিলেট বা ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকে আসছে, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, অনেকে বিভিন্ন দূরের থেকে আসে, তো বলেছেন আমি তো অনলাইনে করতে পছন্দ করি না, আমি একটু অফলাইনে করতে চাই, সরাসরি করতে চাই দূরের থেকে। অনলাইনে করা যাচ্ছে, কেউ কেউ মনে করে স্বাচ্ছন্দ্য ফিল করে না, আমি আপনি আছি তাও তো অনলাইনে আছে, তাই না? আমরা যে কথা বলছি তা তো অনলাইনে কথা বলছি, আমাকে যে দেখছেন আপনারা, আমাকে শুনছেন, এ তো অনলাইনে শুনছেন। আচ্ছা তারপরে তাদের জন্য কি করেছি, এখানে 3 বেলা সুষম খাবার ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, একদম মেন রোডে থাকার ব্যবস্থা করেছি, হ্যাঁ জাস্ট এটিএমস যেখানে তার কাছে পাশেই রাখা, তো এইটার ব্যবস্থা করেছি। তারপরে কি করছে, এখান থেকে তাদের স্কোর না হওয়া পর্যন্ত যতক্ষণ না হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ কত কতবার কোর্স করছো তা দরকার নাই, তুমি দুর্বল আছো তোমার জন্য সুযোগ আছে। তারপরে তাকে আইএলটিএস করানো হচ্ছে, তারপরে তার স্কোর অনুসারে সে হতে পারে আমেরিকা, হতে পারে কানাডা, হতে পারে ডেনমার্ক, হতে পারে ইউরোপের বিভিন্ন দেশ, এরকম এভাবে তাদের করা হচ্ছে। আমি একটা নাম্বার দিচ্ছি এই মুহূর্তে যারা পরীক্ষা দিয়েছে এইচএসসি, আলিম এবং ডিপ্লোমা, আপনাকে একটু বলে রাখি ফর ইউর ভেরি কাইন্ড ইনফরমেশন, সবার জন্য বলব, পৃথিবীতে যত দেশ স্টুডেন্ট ভিসার সুযোগ দেয় তার মধ্যে সবচেয়ে বেশি সুযোগ দেয়, মোর দ্যান 80% বলবো, শুধুমাত্র এইচএসসির পরে, ইন্টারের পরে বা আলিমের পরে, সবচেয়ে বেশি মোর দ্যান 80% সুযোগ হচ্ছে ইন্টারের পরে। আমরা অনেকে অনার্সের পরে যাওয়ার চাচ্ছি, হ্যাঁ অনার্সের পরে ভিসা হয়, বা সবচেয়ে বেশি ভিসা হয় মোর দ্যান 80% সেটা হচ্ছে ইন্টারের পরে। এই মুহূর্তে যারা মানে পরীক্ষা দিয়েছে তাদেরকে বলবো তোমরা এখন চলে আসো, কিছু নাই, একবার দেখা করো, বাবাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো, কাউকে নিয়ে আসো না, চাচাকে নিয়ে আসো, কাউকে নিয়ে আসো, কেউ নাই, তুমি একা আসো, তারপরে জেনে যাও, বুঝে যাও তোমার কত করে সুযোগ আছে, তোমার জীবন শুধু তোমার একার না, তোমার সাথে কানেক্টেড আছে তোমার পরিবারের অনেক মানুষ। এই দায়িত্ব এখন তোমার, তুমি এখন ছোট নাই, তুমি 18+ তোমার বয়স, তোমাকে এখন বুঝতে হবে তোমার জীবন তোমার শুধু একার না, তোমার সাথে অনেকগুলো মানুষ জড়িত। আমি তোমাকে এই জন্য বলবো আসতে, কষ্ট করে হলেও আসতে বলবো। যাদের টাকা নাই তাদেরকে বলি যে একবার আসতে বলি, এমনকি আমি বলি গার্ডিয়ানদেরকে কেন বলি যে কষ্ট করে হলে আসেন। স্যার আসতে তো কিছু টাকা লাগে, সে টাকা কোথায় পাবো? না থাকলে আপনি ধার করেন, না থাকলে দুটো হাঁস বিক্রি করেন, দুটো মুরগি বিক্রি করেন, দুটো কবুতর বিক্রি করেন, আসেন ফামা করে দিয়ে হলেও আসেন। সঠিক তথ্যটা জেনে যান, জেনে যান, বুঝে যান, একবার আসেন। সেটা যেন কালকে কালকে হয়, পরশু যেন না হয়, যেন আজকে আপনি শুনছেন, অ্যাপয়েন্টমেন্ট নেন, কালকে চলে আসুন, পরশু করলে আর দেখা হয় না। আমি এরকম অনেকে দেখেছি, 5-7 বছর আগে আমাকে শুনেছেন, তখন মনে করেছে যাবে, আজকেও আসা হয়নি। আমার কাছে কয়েকদিন আগে ভদ্র মহিলা আসলেন, 16 বছর আগে দেখা করতে, 16 বছর আগে দেখা করতে চেয়েছেন, 16 বছর পরে আজকে আসলেন, সপ্তাহখানিক আগে। উনি ওনার সন্তানকে নিয়ে আসছে, তখন সন্তান উপযোগী ছিল না, এই জন্য উনি আসতে দেরি হয়েছে তার। আমি এই জন্য আসার জন্য একটা নাম্বার দিচ্ছি, যারা আমার সাথে দেখা করতে চান, জীবন করতে চান, বিদেশে যেতে চান, এবং সঠিক তথ্য চান, এবং হালাল পন্থা ইনকাম করতে চান দেশে বা দেশের বাইরে। লেখাপড়া জানলেও সুযোগ আছে, না জানলেও সুযোগ আছে। এর সাথে সাথে বলে রাখি, স্টুডেন্ট ভিসার পাশাপাশি এটিএমসি এখন কিছু ওয়ার্ক ভিসার কাজ হচ্ছে, এছাড়া কিছু কিছু কাজ হচ্ছে যেখানে IELTS ছাড়া যাওয়া যাচ্ছে, যেমন তুরস্কেতে যাওয়া যাচ্ছে, চায়নাতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই সুযোগগুলো এখন কিন্তু IELTS ছাড়াও আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে কালকে চলে আসুন, বলবেন যে এটিএমসি এর সাথে দেখা করবো ঢাকার মালিবাগ মৌচাকে এসে, কিভাবে দেখা করব, একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই নাম্বারে, যোগাযোগ করুন এখনই, 01-318-222-647, তিনি আমার একজন সহকর্মী, আরো একজন সহকর্মীর নাম দিচ্ছি যাকে আপনি পাবেন ইনশাল্লাহ, 01-321-18-11-27।
1: ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে আরো বন্ধুরা আছেন, প্রশ্ন করেছেন, যেমন হচ্ছে রিফাত আসাদ, তিনি লিখেছেন হচ্ছে আমার HSC রেজাল্ট 4.25 2023, ATM ITS করছি, টার্গেট হচ্ছে 8, এখন অস্ট্রেলিয়ার স্কলারশিপ পাওয়ার কি কোনো চান্স আছে?
2: HSC রেজাল্ট দিস 4.25, সেটা ঠিক আছে। প্রশ্ন হচ্ছে কত সালে পাস করেছে? 2023। বললাম যে ইয়ার গ্যাপ যেন না করে, 23 সালে তুমি পাস করেছ, এখন তো 25 সাল, এটা খুব কঠিন হয়ে যায়। আমি সবসময় বলি অস্ট্রেলিয়া এবং কানাডা তারা কিন্তু ইয়ার গ্যাপ নেয় না। আমি তো বারবার বলি যে আমি কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না। তুমি যেতে চাচ্ছ অস্ট্রেলিয়া, তুমি কেন দেরি করেছ? 8 পে তোমার লাভ কি, 9 পে লাভ কি, তুমি যদি অ্যাপ্লাই করতে না পারো? অথচ 6.5 এ 99% সুযোগ আছে, মানে অস্ট্রেলিয়া ভিসা সাথে রিফিউজ হয় না, বাট ইয়ার গ্যাপ হলে তো পাবেই না, সম্ভবই না। যে কাজটা তুমি করছো সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এইটে তোমার লাভটা কি হবে? তো যেতে তো পারছো না, সুযোগ তো নাই। এরপরও যারা বলবে তোমার সুযোগ আছে, হতে পারে মিথ্যা প্রতারণা, কারণ সুযোগ তো নাই, তাহলে তুমি কি করতে পারো? হ্যাঁ, তোমার অস্ট্রেলিয়ার সুযোগটা নাই, এমনকি কানাডার সুযোগটা তোমার চলে গেল, তবে তোমার এখন একটা সুযোগ আছে, সেটা হলো এখন ডেনমার্কের সুযোগ আছে। এখনো তোমার আগামী 4 মাসের মধ্যে আইএলটিএস করতে পারো, ইনশাল্লাহ তোমার ডেনমার্ক হবে। ডেনমার্কের ভিসার সম্ভাবনা প্রায় 99%, কারণ রিফিউজ হয় না সাধারণত। আমাদের গত 3 বছরে ATMs থেকে যত জন অ্যাপ্লাই করেছে, গত 3 বছরে ডেনমার্ক থেকে তো মানে রিফিউজ হয়নি। যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা হচ্ছে গত কালকের একটা ভিসা দেখাই, গত না, এটা 3-4 দিন আগের একটা ভিসা দেখাই, দেখতে পাচ্ছেন মনে হয়, এটা ডেনমার্ক, এটা কাছে দিলে দেখতে পাবো ডেনমার্ক। এটা দেখেন এই মেয়েটা, তার নামটা একটু পড়ে শুনেন, রাবিয়া সরকার মিম, তার যোগ্যতায় তিনি অনার্স করেছেন এবং IELTS-এ একটা স্কোর পেয়েছেন 6.5 প্রথমবার উনি দিয়ে যখন পেয়েছেন, পরে যখন পরীক্ষা দিয়েছেন সেটা তো আরো হয়তো ভালো হয়েছে, কিন্তু প্রথমবারে যেটা হয়েছে সেটাতে আমরা অ্যাপ্লাই করেছি, সেটাতে 6.5 পেয়েছিলেন, এটা দিয়ে আমি অ্যাপ্লাই করলাম। কিন্তু উনি বললেন যে স্যার আমি একা যাবো না, মানে স্যার আমি যেখানে যাব আমার হাজবেন্ড, 2টা বাচ্চা সহ যাব। তারপর অনেকেই জানেন না হয়তো এই একজনের যোগ্যতাতে চারটা ভিসা পেয়েছে, ওনারটাতে চারজনের ভিসা হয়েছে, ওনার দুটা বাচ্চা, ওনার হাজবেন্ড, বাট যোগ্যতা লাগছে শুধু ওনার একার, উনি অনার্স পাস, ওনার ইয়ে আছে আইসি 6.5 ছিল, পরে পরীক্ষা দিয়ে হয়তো আরো ভালো হয়েছে, কিন্তু এটিএমস থেকে যখন উনি পরীক্ষা দিয়ে 6.5 পেলেন তখন আমি বললাম ঠিক আছে এখন আমরা অ্যাপ্লাই করব, কারণ একই জায়গা থেকে উনি করলেন এবং তার স্বপ্ন পূরণ হলো। আপনারা অনেকেই জানেন না হয়তো একজনের যোগ্যতা দিয়ে যাওয়া যাচ্ছে এই যে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সব একসাথে, এবং আরো অবাক হবেন যে সেখানে কাজ করার সুযোগ আছে এবং সবাই কাজ করতে পারবে, এই যে সুযোগটা। হ্যাঁ বাচ্চারা তো আলাদা কথা, হাজবেন্ড ওয়াইফ যে কাজ করার সুযোগ আছে এটা অনেকেই জানে না। আপনি জানেন এটাতে ডেনমার্কের কথা বললাম, ফিনল্যান্ডে ইন্টারমিডিয়েট মানে HSC পাস করেছে বা RN পাস করেছে বা ডিপ্লোমা পাস করেছে, তারপরেও হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সহ যেতে পারে। অর্থাৎ ইউরোপের বেশ কিছু দেশে এরকম সুযোগ আছে। আপনি আরেকটা দেশের কথা জানেন, অস্ট্রিয়া, যার রাজধানী ভিয়েনা, ইউরোপে অস্ট্রেলিয়া না, অস্ট্রিয়া, অস্ট্রিয়াতে কোন টিউশন ফি নাই, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কোন টিউশন ফি নাই, ফ্রি, শুধু লাগবে যোগ্যতা, IELTS একটা ভালো স্কোর এবং সেই সঙ্গে ইন্টারমিডিয়েট ভালো স্কোর অথবা অনার্স ভালো স্কোর, একেবারে টিউশন ফি ছাড়া যাওয়া যাচ্ছে ইউরোপের একটা দেশে এবং অল্প খরচে, জাস্ট বিমান ভাড়া আর কিছু প্রসেসিং খরচ, টিউশন ফি তো নাই, এই তথ্য আর কি জানো, শুধু কান্নাকাটি করে স্যার আমার তো টাকা পয়সা নাই, আর যোগ্যতা অর্জন করো, এর জন্য ধার করো, নাহলে রিক্সা চালো দুই মাসের জন্য, তুমি তোমার স্বপ্ন পূরণ করো এটাও তো করো, আর কতকাল করবে, আর কতকাল ওয়েট করবে। একটা গান ছিল আমার মনে পড়ে গেল, জন্ম থেকেই জ্বলছে বাগো, হ্যাঁ এই গানটা আমার কাছে মনে পড়বে এখন, আর কতদিন বলো সইব। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই জন্ম থেকে জ্বলছে, এর পরেও তার এই সইছে তা সইছে, একটা বার বলবে তো আমি হে আল্লাহ আমাকে তুমি সেই শক্তি দাও, আমি আজ থেকে শুরু করলাম জীবনের নতুন যাত্রা, কতদিন বলো সইব। আমি তো বলি যে আমি অনেককে দেখেছি, আমার ছোটবেলায় আমি নিজেই বলি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি দেখেছি যে আমাদের মধ্যবিত্ত পরিবার কেমন হয়। আমার বাবা কিন্তু প্রথম শ্রেণী কর্মকর্তা ছিল সরকারে, অথচ সরকারে একজন প্রথম শ্রেণী কর্মকর্তা তার পরিবারে কেমন ছিল, 15 তারিখের পরে টাকা পয়সা থাকতো না, বাবা যা বেতন পেতেন সৎ মানুষ ছিলেন, যার কারণে 15 তারিখের পরে আমাদের মনে আছে অনেক ওই বাকি 15 দিন আমাদের নিরামিষের উপরে চলতে হয়েছে, বেশি আত্মীয় স্বজন ছাড়া বাকি সব সময় আমাদের নিরামিষের উপরে চলতে হয়েছে, এই যে একটা না কি করবেন, কতটুকু ইনকাম ছিল, তার মধ্যবিত্ত পরিবার আমি জানি তো কি। তারপরেও আমি পড়েছি, আমি দেশের বাইরে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, সে সুযোগ করে হয়েছে। বাবা বলেছেন যে আমার যা কিছু আছে আমার তো অর্থ সম্পদ রেখে যেতে পারবো না, বাট সন্তানদেরকে মানুষ করে যেতে চাই। আমি তো বলবো যে যার জীবনে কিছু নাই সন্তান আছে একটা সেই ধনী, যার দুটা সন্তান আছে সে আরো ধনী, যার তিনটা সন্তান সে আরো ধনী, শুধু এদেরকে মানুষ করেন। আমি যখন দেশের বাইরে যাই তো একবার সিঙ্গাপুরে গেলাম, তোদের ওখানে তো জানেন যে হাতে গোনা যায় কতগুলো লোক আছে, তো সিঙ্গাপুরে আমাকে বলছে যে তোমার দেশে তো লোকেই ভরা এত লোক, হ্যাঁ such a large population in a small country, তো ব্যাপারটা হচ্ছে যা বললাম লার্জ পপুলেশন তোমরা কেন বলো, তোমরা কেন বলছো না যে বিগ একটা ম্যান পাওয়ার আছে, আমাদের বিগ ম্যান পাওয়ার আছে পৃথিবীতে, তো আমাদের শক্তি এটা, কিন্তু আমরা তো কাজে লাগাতে পারছি না। আপনি জানেন আমার তো মাঝে মাঝে মনে হয় যদি এখান থেকে জাস্ট 2 কোটি লোককে, এখান থেকে জাস্ট 2 কোটি মানুষকে যদি আমরা উন্নত দেশে প্লেস করতে পারি, এই দেশের কখনো কারোর কাছে হাত পাততে হবে না। ওই 2 কোটি মানুষ যদি আমাদের উন্নত দেশের কথা বলছি, ইউরোপ, আমেরিকা, কানাডার কথা বলছি, অস্ট্রেলিয়ার কথা বলছি, ওরা যদি তখন এখানে রেমিটেন্স পাঠায়, আপনি বলেন বাংলাদেশের কোন সরকারের আর কোন টাকা লাগবে, বাংলাদেশ ব্যাংকে টাকা রাখার জায়গা হবে, কোন পরিবার অসুস্থ থাকবে, 2 কোটি ব্যক্তি মানে কিন্তু 2 কোটি মানুষ না, 2 কোটি ব্যক্তি মানে কি, 2 কোটি মানুষের পাঠানো মানে কি, তার সাথে এক একটা ব্যক্তির সাথে কতজন থাকে, 5-6 জন থাকে, তাই তো 7-8 জন থাকে, তার মানে কি 2 কোটি যদি পাঠানো যায়, এই পরিবার যদি আপনি ধরেন তাতে বাংলাদেশে প্রায় 10 কোটি থেকে 15 কোটি মানুষের একটা সচ্ছলতা চলে আসবে, অর্থাৎ ওই 2 কোটি দিয়ে প্রায় 15 কোটি মানুষের সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। আপনি দেখেন কিছু না, আপনি লেখাপড়া করেননি, ওখান থেকে আপনি 0 করেন, তারপরে 1 করেন, লেভেল 1 করেন, ইংলিশের 2 করেন, আমাদের এখানে করাচ্ছি, একবার না আমরা 2 বার করাচ্ছি ফ্রি, অন্যদিন টাইম পাচ্ছেন শুধু শুক্রবারে করেন, না পারছেন আপনি অনলাইনে করেন, এসে করার জন্য হোস্টেল ডাকছি সেটা করেন, তারপর আপনি করেন, তারপরে আপনি ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং করেন, দেখেন তো একটা ছেলে বেকার থাকে কিনা, একটা মেয়ে বেকার থাকে কিনা। একসাথে এক বাবা এসে কান্নাকাটি করছে যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, মানে তার ছোট দুটো মেয়ের বিয়ে হয়েছে, বড়টার বিয়ে হচ্ছে না। আপনি বলছেন গ্রামে এটা কিন্তু খুব কঠিন অবস্থা দেখা, এটা কিন্তু সাধারণ অবস্থা না। তার ছোট দুটো মেয়ের বিয়ে হয়েছে, তাদের গায়ের রং ফর্সা, বড় মেয়েটার গায়ের রং ভালো না, একটু কালো, এই জন্য তার বিয়ে হয় না। তা আমি বললাম যে আপনি, উনি আমার বললেন যে তার জন্য হাটে যে ক্রিম নিয়ে আসেন রং ফর্সা করার ক্রিম। আমরা যে দেখেন বলছে অনেক খরচ করেছি, কিছু কিছু হয় না, বিয়ে হচ্ছে না। আমরা তার যোগ্যতার রংটা পরিচয় করেন গড়ে তোলেন, যোগ্যতার রং বাড়াই দেন। ওনাকে বলার পরে উনি বলছে স্যার কিভাবে, আমি বললাম যে এটা করেন, বিদেশ যাওয়ার দরকার, যদি টাকা না থাকে আপনি এটা করান, শুধু ইংলিশের লেভেল 1-2 করেন, ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেট করেন। আজকে তো সে মেয়েটা স্বাবলম্বী। আজকে একজন যখন বললেন যে স্যার একসময় বছরে একটা প্রস্তাব আসতো না, এখন প্রতিদিন প্রস্তাব আসে মেয়ের, এখন কোনটা নিব সেটা ভাবছি। মানে এই যে কেন মেয়ে ঘরে বসে ইনকাম করছে 20-30,000, 40,000, 50,000, আপনি বুঝেন গ্রামে 40,000 টাকা অনেক টাকা,
1: অনেক
2: শহরেই তো অনেক টাকা। আমি আশা করি আজকে যারা এই প্রোগ্রামটা শুনছেন তারা শেয়ার করে দিবেন ঢাকা এফএম এর প্রোগ্রামটা, আর যারা অন্যান্য ধর্মের আছেন তারা মনে রাখবেন যে ধর্মেরই হন না কেন, দিন যেন তোমার আগে উঠতে না পারে, দিন শুরু আগে দিন শুরু করতে হবে। মুসলিমদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চান না হয়। আল্লাহ যদি না চান, পৃথিবীর কেউ কোন কারো শক্তি নাই তার রিজিক বৃদ্ধি করে। আমি একটা কোরআনের আয়াত আপনাদের পড়ে শোনাই, আমি তর্জমা করে শোনাচ্ছি, আমি বেশি সময় নিব না। সূরা আনকাবুত 62 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার জন্য ইচ্ছা করেন তার রিজিক বৃদ্ধি করে দেন, অর্থাৎ প্রশস্ত করে দেন। এখানে বলছেন আল্লাহ, আবার পড়ে শোনাচ্ছি, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা করেন রিজিক প্রশস্ত করে দেন, এবং যার জন্য ইচ্ছা করেন সীমিত করে দেন, অর্থাৎ যার জন্য ইচ্ছা করেন টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করে দেন, আল্লাহ যাদের ইচ্ছা করেন। এবং যাচ্ছি, আমি বেশি সময় নিব না। সূরা আনকাবুত 62 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার জন্য ইচ্ছা করেন তার রিজিক বৃদ্ধি করে দেন, অর্থাৎ প্রশস্ত করে দেন। এখানে বলছেন আল্লাহ, আবার পড়ে শোনাচ্ছি, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা করেন রিজিক প্রশস্ত করে দেন, এবং যার জন্য ইচ্ছা করেন সীমিত করে দেন, অর্থাৎ যার জন্য ইচ্ছা করেন টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করে দেন, আল্লাহ যাদের ইচ্ছা করেন, এবং যার জন্য ইচ্ছা করেন সীমিত করে দেন। তার মানে যা ছিল

0: বিদেশ যাওয়া বৃদ্ধি করে দিলেন, জ্ঞান গরিমা বৃদ্ধি করে দিলেন, আবার যার জন্য ইচ্ছা করছেন কমিয়ে দিচ্ছেন। এরপরে নিশ্চয়ই তারপরে অংশটা হচ্ছে নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সম্যক অবগত, অর্থাৎ আল্লাহ ভালো জানেন কারটা বাড়াতে হবে কারটা কমাতে হবে। এই জন্য আমি বলবো মুসলিম যদি হয়ে থাকেন ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন কোনোভাবে চার না হয়। সফলতার প্রথম ধাপ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, এবং তারপরে ইংলিশে লেভেল ওয়ান টু আইএলটিএস ফ্রিল্যান্সিং, কারণ আল্লাহ সেই জাতির উন্নয়ন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতির নিজেরা তাদের ভাগ্য সচেষ্ট না হয়।
1: জি,
0: আই হোপ দ্যাট ওয়াজ মাই পয়েন্ট।
1: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আরো যারা আছেন, মেহেককে দেখতে পাচ্ছি, তিনি লিখেছেন, স্যার আমি আমার শিক্ষাগত যোগ্যতা খুব কম, আমি একটু পারিবারিক ভাবে সমস্যায় আছি, ইংরেজিতে দুর্বল, কিভাবে কি করব, আমি বাহিরে যেতে চাচ্ছি, আমি নাইন পর্যন্ত পড়েছি, মানে ক্লাস নাইন পর্যন্ত তিনি পড়েছেন।
0: ও নামটা ভুলে গেলাম,
1: মেহেক।
0: মেহেক, তোমার তো বয়সটা লেখো নাই, বয়সটাকে লিখেছে?
1: জি না,
0: বয়সটা লেখে নাই, তবে তুমি নাইন পর্যন্ত পড়েছো। একটা গুড নিউজ দিচ্ছি, যাদের বয়স ২০ থেকে ৩৫ পর্যন্ত তাদের জন্য যেটা হয় জাস্ট স্পোকেনটা শেখে এখানে, আর ইউরোপে একটা ওয়ার্ক পারমিটের সুযোগ আছে, এই সুযোগটা তোমার আছে। তো এটা তোমার আছে, যদি তুমি ইন্টার পর্যন্ত পড়তে তাহলে তোমার জন্য সারা পৃথিবী তোমার জন্য উন্মুক্ত থাকতো। এইচএসসি পাশ করা, এইটুকু টেনে টুনে হলো পাশ করা, পাশ করারই হলো। যেমন আপনি অবাক হবেন, এইচএসসি যদি কেউ টু পায়, 2.5 পায়, টু পেলেই যাওয়া যাচ্ছে চায়নাতে উন্নত জায়গায় পড়ার, 2.5 পেলে ইউরোপে যাওয়া যাচ্ছে, 2.5 পেলে অর্থাৎ জিপিএ 2.5 পেয়েছে তারে ইউরোপে যাওয়া যাচ্ছে, আইএলটিএস মাত্র 5। আমি তো আইএলটিএস এর এখানে দায়িত্ব নিচ্ছি, অর্থাৎ আইএলটিএস এর দায়িত্ব এটিএমএস এর, ভিসার দায়িত্ব এটিএমএস এর, ইনশাআল্লাহ। তো তুমি যেটা যেহেতু পড়াশোনা করতে পারো নি আর, তবে তুমি যেটা করো জিরো দেখে দেখে যে অক্ষর ছিল তাহলে তুমি এখানে লেভেল জিরো করতে পারবে, লেভেল জিরো লেভেল ওয়ান করো, স্পোকেন রাইটিং করো, এরপরে তুমি যাওয়া হচ্ছে ওয়ার্ক নিয়ে যাওয়ার সুযোগ আছে, একটা ওয়ার্ক পারমিট ভিসা আছে ইউরোপে, যেহেতু এই সুযোগটা তো আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, আমার ব্যক্তিগত নাম্বার দিই, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করুন, সবসময় সঙ্গে সঙ্গে কল ধরতে পারি না, বাট মেসেজ করলে আমি ওটা সুযোগ হয় এবং প্রত্যেকটার আনসার দেওয়া হয়। আমি ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01712 80 81 93, এটাতে সরাসরি কলও করা যাবে। আমার ব্যক্তিগত নাম্বার বলছি, এটিএম সার বা মানুষগড়ের কারিগর বলে সেভ করে রাখুন, 01712 80 81 93। তার আগে বলবো, তার সুযোগ হোক আর না হোক, ধরেন তো সুযোগ নাই, ধরলাম তার টাকা নাই, ধরলাম তার এমন কোনো ইয়ে নাই, আর্থিক সচ্ছলতা নাই বা কেউ দিবেও না, তার লেখাপড়াও নাই, তার কিছুই নাই, তারপরে বলবো যে হামাগুড়ি দিয়ে হলেও যেন আমার সাথে একবার দেখা করে। আমি একটা খুব দামি একটা বই দিব, খুব গুরুত্বপূর্ণ একটা বই দিব, আর প্রত্যেকে আমি একটু আপ্যায়ন করি, চা আপ্যায়ন করি, চা দিয়ে এইটুকু আমি করি, আর আমি কোনো ভিজিট নিই না। গত 23 বছরে কারো পরামর্শ দেওয়ার জন্য আমি সময় দিই প্রতিদিন 5-6 ঘন্টা, বিনিময়ে আমি কোনোদিন একটা টাকা নিই নাই, বাকি জীবন ইনশাল্লাহ নেব না, অর্থাৎ এটা আমি বিনা পয়সায় করি। একজন তার পরামর্শ জন চাচ্ছে, এটা অনেকে টাকা নেন, আমি তো দোষের কিছু মনে করি না, যারা নিচ্ছেন টাকা, যেমন কেউ 1,000 নিচ্ছেন, কেউ 500 নিচ্ছেন, কেউ 2,000 5,000 নিচ্ছেন। আমার জানা একজন আছেন ঢাকাতেই, উনি প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের জন্য নেন হচ্ছে 2,000 করে নেন, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের সাথে উনি কথা বলেন, সময় দেন, কিন্তু সেজন্য 2,000 টাকা দিতে হয়। এটা আমি খারাপ মনে করি না, তার এক্সপার্টিস আছে, উনি নিতেই পারেন, ডাক্তার যেমন নেন ভিজিট নেন, কিন্তু আমি তো নিই না, আমি তো এই যাবৎ কোনোদিন নিই নাই, ভবিষ্যতে কোনোদিন নিতে চাই না যতদিন বেঁচে আছি। এক জীবনে কি দরকার, আমার জীবনে ওই টাকাটা কি হবে, প্রতিদিন সর্বোচ্চ 75 জনের সুযোগ আছে দেখা করার, প্রতিদিন প্রতিদিন যদি আমি প্রত্যেকের কাছ থেকে 1,000 করে নিতাম তাহলে 75,000 টাকা হতো। যেদিন 50 জন দেখি সেদিন যদি প্রতিদিন 50 জনের কাছে 1,000 করে তাহলে 50,000 টাকা হতো, আর যদি 500 করে নিতাম তাহলে বুঝতে পারেন 25,000 টাকা হতো। তো যদি আমি 100 করে নিতাম তাতেও 5,000 টাকা হয়, আমি তো নিই নাই কখন, হ্যাঁ 1 টাকা ভরেও তো 50 টাকা হতো, আমি তো নিই নাই কখন। তা আমি আশা করি যে যেখান থেকে শুনছেন দেখছেন, আমার এখানে যেহেতু বিনা পয়সায় দেখা করার সুযোগ আছে, এই টাকা করেন, ইনশাআল্লাহ জীবন বদলে যাবে, দুঃখের দিন অবসান হবে ইনশাআল্লাহ। ওই যে বললাম জন্ম থেকে জ্বলছে মাগো, আর কতদিন বলে সইব, এটা যেন না হয়, সারা জীবন এই কষ্ট করতে হবে না।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আছেন আলামিন, তিনি লিখেছেন, স্যার আপনার ভিডিওগুলো আমি সবসময় দেখি, আপনার

0: কথা শুনলে অনেকটা ভরসা পাই, কিন্তু অন্যান্য কোথাও ফোন দিতে ফোন দিলে বলে যে 40-50 লাখ ব্যাংক সলভেন্সি প্রয়োজন, তাছাড়া অন্যান্য খরচ তো আছেই। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাদের জন্য এটা খুবই হার্ড, তবু আপনার কথা শুনলে মনের ভেতর অনেকটা আশার প্রসার ঘটে। আবার ফাইন্যান্সিয়াল চিন্তা করলে হারিয়ে ফেলি, আমাদের জন্য কিছু একটা টিপস দেন।
1: টিপস লাগবে না, সঠিক তথ্যই দিয়ে দিচ্ছে। ইউরোপের ডেনমার্ক কিছুক্ষণ আগে বললাম, কোন ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, কোন ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ভিসা হওয়ার সম্ভাবনা 99.99%, ইনশাল্লাহ। অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টই তো লাগবে না, সব জায়গায় তো লাগে না। অস্ট্রিয়াতে ব্যাংক স্টেটমেন্ট লাগছে না, চাইনাতে খুব সামান্য লাগছে, সাইপ্রাসের জন্য খুব সামান্য লাগছে, আর এখানে তো লাগবেই না। যেমন ডেনমার্কে কিছুই লাগবে না, অস্ট্রিয়াতে কিছুই লাগবে না, একদম ফ্রি। আচ্ছা তাহলে এখন কি লাগবে? যোগ্যতা লাগবে, ওই যে বললাম আইএলটিএস শুরু করা। এখন টাকা না থাকলে ধার করে করতে বলি, না হলে কিছু বিক্রি করে করতে বলি। কিছুদিন আগে সরি একজন এসে বললেন যে তার বাড়িতে কিছুই আছে, তার মা কিছু ছাগল পোষেন, তো তার মাকে বলেছে মা তুমি আমাকে একটা ছাগল দাও। মা বলছে কেন দেবো, আমি তো এগুলো করছি, আমি কোরবানি ঈদ এগুলো বিক্রি করবো। উনি যেটা করেন একটু বড় হলো সেগুলো কোরবানি ঈদ পর্যন্ত নিয়ে যান, তার বিক্রি করেন। উনি বলছে না না এতদিন দেরি করা যাবে না, কেন কি করবে তুই? তখন বললো যে আমি একটু এটিএম স্যারের সাথে দেখা করবো, আমি কিছু কোর্স করবো, আগে নিজের পায়ে দাঁড়াতে চাই। বলছে যে এগুলো ঠিক না, এগুলো প্রতারণা, এটা ওটা ভিন্ন, মানে উনি বিশ্বাস করেনি। যাই হোক বলে যে না না তুমি আগে শুনো, তুমি রেডিওতে শুনো অথবা তার ইউটিউব চ্যানেল দেখো, তুমি বুঝতে পারবে এটিএম স্যার কে। তো যাই হোক সে বলেছিল যে মা তো দিতে রাজি না, কেন উনি তো আসলে বাস্তব জীবনটা জানেন না, উনি তো তথ্যও জানেন না, গ্রামের মানুষ। তো উনি বললেন যে না আমি দিতে পারবো না। তখন তাকে বলছে কনভিন্স করার জন্য, মা তুমি আমাকে একটা ছাগল দাও, আমি তোমাকে একটা গরু দিব। বলছে কিভাবে? বলছে এই ছাগলটা আমাকে দাও, এটা বিক্রি করে আমি কোর্স করে শিখে নিই, ইংলিশ শিখবো, ফ্রিল্যান্সিং ডিজিটাল আমাকে শিখে, তোমাকে আমি একটা গরু উপহার দেবো ইনশাল্লাহ। হ্যাঁ এই কথা কেন বললাম, ওর মধ্যে একটা একটা আত্মবিশ্বাস। আসলে বাংলাদেশে জানেন আমাকে অনেকে বলে স্যার কত টাকা লাগবে, যে বললো না মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি নিজে মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে অনেকে বলে স্যার আমার তো টাকা নাই, আমার তো আসলে এই এই সমস্যা, আমার পরিবারে অনেকগুলো প্রবলেম নিয়ে আমরা আছি, অনেকের এটা দিতে পারছে না, অনেকের কিস্তি চলে, আপনি গ্রামে জানেন কিস্তি চলে ঘরে ঘরে, কিস্তি মানে ওই সুদের ব্যবসা আর কি, বিভিন্ন রকমের। তো সেখান থেকে তারা লোন টোন নিয়েছিল, ঋণ নিয়েছিল, ক্ষুদ্র ঋণ টিন। কিন্তু তাদের যেটা হচ্ছে ওই যে যখন লোনটা নেয়, যখন তার ঋণ নেয়, তখন তারা বুঝে উঠতে পারে না যে আসলে কিভাবে সুদ দিব, এটা তারা চিন্তা করে না, আগে তারা খরচ করে ফেলে। খরচ করার পরে যখন কিস্তিটা দিতে হয় প্রতি সপ্তাহে কোথাও, প্রতি 15 দিন পর পর কোথাও, প্রতি মাসে, তো এই যে দিতে হয় ওইটা একটা তাদের মধ্যে প্রেশার থাকে, বার্ডেন থাকে। তো অনেকে আবার কয়েকটা কিস্তি চলে, হ্যাঁ, তার মানে দেখা যাচ্ছে যে তার তো ইনকাম সোর্স নাই কিন্তু টাকা চলে যাচ্ছে, সে তখন আরো ঋণে জর্জরিত হচ্ছে অনেকে, কারণ ইনকাম ফ্লো তার নাই। প্রথম কথা হচ্ছে ইনকাম ফ্লো দরকার, যেহেতু নাই তখন ওই ও যে বললো যে আমি দিব। তা আমাদের দেশে যেটা হয় আমরা অভিযোগ করি আমার কিছু নাই, কিন্তু আমি বলবো না যার কিছুই নাই তার যদি একটা জিনিস থাকে তাহলে সে বড় হয়ে যাবে। আর সে কি জিনিসটা? আমাদের মানুষের সবচেয়ে বেশি অভাব খাদ্যের বলবো না, টাকা পয়সার বলবো না, সম্পদের বলবো না, সবচেয়ে বড় অভাব হচ্ছে আত্মবিশ্বাসের, সবচেয়ে বড় অভাব হচ্ছে তীব্র ইচ্ছার, সবচেয়ে বড় অভাব হচ্ছে তীব্র আকাঙ্ক্ষার। এই ইচ্ছা আকাঙ্ক্ষা, ইচ্ছা আকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস যদি থাকতো এদেশে কেউ বেকার থাকতো না, এদেশে কেউ গরিব থাকতো না। তুমি গরিব হয়ে জন্মেছে বটে, গরিব হয়ে মৃত্যুবরণ করো না। হোপি গট মাই পয়েন্ট। আমি শুধুমাত্র এবার যারা পরীক্ষা দিয়েছে HSC আরিন তাদের বাবা মার জন্য একটা নাম্বার দিচ্ছি, কারণ তাদেরই এখন সবচেয়ে বেশি যাওয়ার সুযোগ। এবং একটা সন্তান বিদেশে যদি থাকে, আমি বলি সবসময় আপনার পরিবারে একজনকে পাঠান ইউরোপে, একজন কোনো দেশ পাঠান, ওই পরিবারে অভাব কোনোদিন স্পর্শ করবে না ইনশাল্লাহ। যেহেতু এখান থেকে সবকিছু হচ্ছে ATMs, আমি নাম্বারটা দিচ্ছি, আমার ব্যক্তিগত নাম্বার 01712 80 81 93। ATMs এর বা মানুষ গড়ের কারিগর বলেছে করে রাখুন 01712 80 81 93। ওই যে বললাম কিছুক্ষণ আগে যে কিছু কিছু দেশের খুব বড় ইয়ার্কের পরে পয়সা হয়, তার মধ্যে কিছুক্ষণ আমি দেখালাম যে 3-4 দিন আগে যে বিচারটা হলো হচ্ছে এটা ডেনমার্কের, একসাথে চারজনে বেঁচে হলো, আরেকটা দেখাই হলো, এটা 2-3 দিন আগের একটা ভিসা, এটা দেখেন, এটা হলো ব্লু পেপার বলা হয়, এটা হলো, এটাই হলো অ্যাপ্রুভাল সাইপ্রাসের। এটা হলো কার্ড আসছে আমাদের, এটিএন একজন স্টুডেন্ট যে 5.5% কম পেয়েছে, তখন তো আমরা আমাকে সাইপ্রাসে দিলাম, ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবে হায়াত খান, ভিসা সম্ভাবনা প্রায় 99%, 5 পেলেও ভিসা হচ্ছে। হ্যাঁ, এতটুকু জাস্ট কোর্স করে ভিসা হয়ে যাচ্ছে। অনেকগুলো ভিসা হলো, তার মধ্যে এটা হলো হচ্ছে হাঙ্গেরির ভিসা, এরকম হাঙ্গেরির ভিসা হলো, এটা মাত্র কয়েকদিন আগে, এটা মনে হয় 4-5 দিন হবে। আপনি দেখেন কত গ্রাম থেকে আসছে, একেবারে অজ পাড়া গাই সেখান থেকে আসার ছেলে, সেখান থেকে এসে সে আইএলস করে 5.5 করে তারপরে দিলাম। একটা ছেলে দেখাই, ওর অনেক গ্যাপ হয়ে গেছিল, আমার কাছে এসে বসলো কয়েকদিন আগের কথা। আরেকটা দেখলো একটা হাঙ্গেরির ভিসা হলো, এটা হাঙ্গেরির ভিসা, ইউরোপের হাঙ্গেরি। আমি এখানে কয়েকটা ভিসা দেখালাম, ডেনমার্ক, সাইপ্রাস, হাঙ্গেরি, হ্যাঁ এটা হলো চায়না, এটা হলো চায়না আসলো মনে হয় একদিন বা 2 দিন আগে, চায়নার ভিসা, এটা ফুল স্কলারশিপ সহ। হ্যাঁ এখানে আরো বেশ কিছু আছে, এটাও চায়নার, এটাও চায়নার, বেশ কিছু আছে। এটা হলো এটা আর কিছু দেখাই, অনেক ভিসা প্রতি মানে প্রতিনিয়ত কিছু না কিছু ভিসা আসছে, যাকে প্রত্যেকে মানে এখন তো কিছু ওয়ার্ক পারমিট হচ্ছে, আর এখন একটা বড় সুযোগ হচ্ছে বললাম টার্কিতে, তুরস্কতে পড়তে যাচ্ছে, সাথে সাথে 1 লক্ষ টাকা বেতনের সুযোগ পাশাপাশি, 1 লক্ষ টাকা অর্থাৎ পাশাপাশি 1 লক্ষ টাকা বেতন পাবে ইনশাল্লাহ। আর ইউরোপেও তো আপনি জানেন 1-2 লাখ টাকা বেতন পাওয়া যাচ্ছে পড়তে পড়তেই, ওরা যখন শেষ হয়ে যাচ্ছে সেটেল হচ্ছে, তখন ওরা 3-4 লাখ টাকা ইনকাম করে মাসে, 3-4 লাখ টাকা মাসে। আমি তো মাঝে মাঝে বলি এই দেশে কয় টাকা ইনকাম করবে তুমি, ভালো জব করলে কয় টাকা পাবে তুমি, কত পাবে, 20,000, 25,000, না 30,000? তোমার এই বয়সে কেউ 50,000 টাকা দিবে না, তোমাকে দিবে না কেউ। অর্থাৎ তোমাকে 50,000 পেতে গেলে তোমাকে একটা বয়স হওয়া লাগবে, 40+ হলে তোমাকে দেখা যাবে 50,000 পাচ্ছে। অথচ ওখানে তো যে বয়স, যার বয়স 18-19, সেই পাচ্ছে 1.5 লাখ টাকা, সেই পাচ্ছে 1 লাখ টাকা, সেই পাচ্ছে 2 লাখ টাকা, এবং যখন সে ফুল টাইম কাজ করছে সে 4-5 লাখ টাকা ইনকাম করছে। একটা মানুষকে দেওয়া দরকার, আর বাকি সবাই ফ্রিল্যান্সিং আর ডিজিটাল মার্কেটিং করে, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ যেন ইনকাম সোর্সে থাকে, প্রত্যেকটা মানুষ যেন ইনকাম সোর্স হয়। হোপ ইউ গট মাই পয়েন্ট।
0: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আছেন আফসানা মিম, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি এসএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট দুইটা মিলে 6.75 পেয়েছি, আমি কি এখন অনার্সে ভর্তি হতে পারবো?
1: আফসানা মিম, তোমার জন্য শুভকামনা। প্রথম কথা হচ্ছে তুমি পেয়েছো কম, কিন্তু দুইটা মিলে বলেছ, তুমি বলেছো যে দুইটা মিলে 6.7 সামথিং। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো যে তুমি কিন্তু ইন্ডিভিজুয়ালি বলনের কথা পেয়েছো, তো ইন্ডিভিজুয়ালি খুব গুরুত্বপূর্ণ যে এসএসসি তে কত পেয়েছো, এইচএসসি কত পেয়েছো। আর কমপক্ষে 2.5 পেলেই, 2.5 পেলে আমার মনে হয় তুমি অনার্সের কথা বলছো, বিদেশের কথাই বলছো হয়তো। হ্যাঁ, তুমি বিদেশে যেয়ে পড়তে পারবে ইনশাল্লাহ, কারণ কম জিপিএ নিয়েই পড়া যায়, কম জিপিএ নিয়ে যেমন 2.5 পেলে ইউরোপের সাইপ্রাসে যাওয়া যায়, জাস্ট 2.5। আর যদি কেউ কোনো মতো পাস করে, ধরেন আরো কম পেয়েছে, 2 এর নিচেও পেয়েছে, তাকে আমরা চায়নাতে উন্নত জায়গায় পড়ার সুযোগ দিচ্ছি, উন্নত জায়গায়, সেখান থেকে পড়ার পরে সে কিন্তু আবার আমেরিকায় ইউরোপে যেতে পারছে, কানাডা যেতে পারছে, এই সুযোগটা আছে। অনেকে ভাবে কি আমার জীবন শেষ, না তুমি কত খারাপ স্কোর করেছো, তুমি পাস করেছো ঠিক আছে, পাস না করলেও তো অনেক কিছু সম্ভব, পাস না করে তো অনেক কিছু করছে। আমি তো অনেককে দেখিয়েছি, সবসময় বলি যে জীবনে শুধু লেখাপড়ার যে পাস ফেল এটি সবকিছু না, এর বাইরে অনেক কিছু আছে। আপনি আমার কবেন, অনেকে কোনো লেখাপড়াই তো তেমন করেনি, জাস্ট কোনো মতো হয়তো কেউ এসএসসি পাস করেছে, কেউ এসএসসি পাস করে, তারপরে তো সব সফল। আমি এই জন্য বলবো যে লেখাপড়া না করলে যে সব শেষ হয়ে গেল, আমি বলবো লেখাপড়া করলে ভালো হয়, কিন্তু না করলে তুমি শেষ না, তোমার জন্য কিছু আছে। লেখাপড়া করলে কি সহজ হয়ে যায়, লেখাপড়া করলে ইন্টারমিডিয়েট পাস করলে তাহলে ইউরোপে আমেরিকায় যাওয়া যাচ্ছে, কিন্তু যে করেনি সে কি করবে? আপনি দেখেন এসএসসি পাস করে আছে অনেকে বসে আছে, সে জানেই না এসএসসি পরে ম্যাট্রিকের পরে চায়নাতে ডিপ্লোমা করা যায়, এবং এখন চায়নাতে ইনকাম করা যাচ্ছে,
0: যারা আসলে লেখাপড়া করেননি, মানে করার হয়তো বা সুযোগ হয়নি, সেক্ষেত্রে তো মনে হয় কোন সুযোগ আপনার তরফ থেকে আসলে পাবেন তারা?
1: অনেক শুধু সুযোগ না, অনেক সুযোগ। কয়েকদিন আগে এক মা আসছেন, ভদ্রমহিলা, উনি এসে বলছেন যে স্যার আমার বাচ্চা দুটো মানুষ করতে করতেই আমার আর লেখাপড়া করা হয়, বাট উনি ভালো ফ্যামিলির। বলছে যে ওনার ছেলে এখন বড় হয়ে বলছে যে মা তুমি যাও এটিএম সে যাও, তুমি জিরো থেকে শুরু করো, জিরো থেকে শুরু করো, তোমার জীবনে যে লেখাপড়া হয়নি এই দুঃখ যেন তোমার না থাকে। সবসময় তোদের জন্য আমার লেখাপড়া হলো না, তোদের জন্য আমার কিছু হলো না, তোরা লেখাপড়া করলে আমি করতে পারলাম না, মানে ওরা ছোটবেলায় বিয়ে হয়ে গেছে আর কি। তো হয় এরকম হয়, যেমন দেখেন ছেলেটা মাত্র ক্লাস টেনে পড়ে, মাসিক আয় 5 লাখ টাকা, এটিএম সে যতজন করেছে তার মধ্যে ছোট্ট, সবচেয়ে ছোট, দেখতে পাচ্ছেন মনে হয় আমার পাশে একজন ভদ্রলোক মাঝখানে বাচ্চাটা।
0: জি,
1: তো এই ভদ্রলোক একদিন আসলেন, উনি বললেন স্যার আমার তো চাকরি চলে গেছে কি করবো, উনি ফ্রিল্যান্সিং করেন, তার আগে ইংলিশ শেখেন। আমি বলার পরে উনি বললেন যে স্যার এই 50 পেরোনো বয়সে কি করবো, আসলে সম্ভব কিনা, আমি স্টার্ট তো করেন, শুরু তো করেন, শুরু করতে তো আমরা দেরি করি, জাস মার্শাল্লাহ হয়ে গেল। উনি কিছুদিন পরে ওনার ছেলেকে নিয়ে আসছেন, আমি প্রথম ভাবিনি যে ছেলেটা পারবে। এই ছেলে আজকে দেখেন সফল ফ্রিল্যান্সার, এই বাচ্চাটা কত হবে বয়স, খুব বেশি হবে
0: না, অনেক ছোট আসলে,
1: আসলে ছোট, ও হয়তো 8-10 বা এরকম কিছু হবে বা 11 হবে। তো এই বয়সে দেখেন সে সফল ফ্রিল্যান্সার, ওর ছোট বোন, ওর ছোট বোনও কিন্তু ফ্রিল্যান্সার, ওর মাও ফ্রিল্যান্সার, একেবারে সবাই করে করছে। আপনি দেখেন জনকে লেখাপড়া জানেন, আপনি বলেন যে লেখাপড়া না জানলে কি আছে, দেখেন ওনাকে দেখে কি খুব লেখাপড়া মনে হয় যে উনি খুব লেখাপড়া জানেন? উনি আসলে একজন রাজমিস্ত্রির জোগাল ছিলেন, রাজমিস্ত্রি, সেখান থেকে দেখেন আজকে সাদ্দাম হোসেন সফল ফ্রিল্যান্সার। তাও কোন টিভিতে সাক্ষাৎকার? আর টিভিতে সাক্ষাৎকার, লেখাপড়া তেমন করেনি, একেবারেই করেনি বললে চলে, ওনার হয়নি লেখাপড়া, তা শেষ হয়ে যাবে না, যার হয়নি তাকেও তো করতে হবে। অর্থাৎ আমি বলি যার শুধু এইটুকু যোগ্যতা আছে, দেখে দেখে সে ইংলিশ অক্ষর বোঝে, তারে তাকে করাচ্ছি। আরেকটা কথা বলে রাখি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যারা কওমিতে পড়ে আপনারা জানেন যে হাফেজ হয়, আলেম হয়, তারা ইয়ে পড়ে একদম শুরু থেকে শুরু করে আর কি। তো মিজান থেকে শুরু করে, আস্তে আস্তে কাফিয়া করে, তারপরে সরেবেকা, মিশকাত, জালালাইন মিশকাত দাওরা করে, হায়াতুল পরীক্ষা দেয়, ইত্যাদি করে, মুক্তি হয়। কিন্তু দেখবেন এটা কোনো ইচ্ছা, এটা কোনো টার্গেট হতে পারে? একজন আলেম হয়ে তার টার্গেট হচ্ছে যে আমি মসজিদে ইমামতি করবো, ওখান থেকে বেতন নিব, আমি মাদ্রাসায় পড়াবো, সেখান থেকে ইনকাম করবো। আরে মসজিদের টাকা আসে কোথা থেকে? মসজিদের টাকা আসে কোথা থেকে? সবাই দান করে সেখান থেকে, সে দানের ভাগিদার তুমি কেন হবে? মাদ্রাসায় কোথা থেকে আসে? বেশিরভাগ দান থেকে আসে, জাকাত থেকে আসে, বিভিন্ন ফান্ড থেকে আসে, সেই দানের ভাগ তুমি কেন নেবে? তুমি কেন ভাবছো ওইটাই তোমার একমাত্র ক্যারিয়ার? এই যে ভাবতে পারছো না, ওটা তো খেদমতের জায়গা, ওটা খেদমত বিনাপয়সা আল্লাহর জন্য রেখে দাও, বিনিময় কেন নিচ্ছ? তুমি এটা বিনিময় কেন চিন্তা করছো যে আমাকে হাফেজ হয়ে আলেম হয়ে আমি ওখান থেকে বিনিময় নিয়ে হাত দিয়ে নিয়ে চলবো? এটা কেন তোমার এই টেনশন, এই এই ইচ্ছাটা, ইন্টেনশন নাই কেন যে আমিও অন্য সাধারণ মানুষের মতো আমি ওনার কাছে হালাল ইনকাম করবো? তোমাদের জন্য বলছি তুমি ইংলিশ শিখো, ফ্রিল্যান্সিং করো, ওখানে বসে করো। আমি বেশ কিছু করার বলার পরে দেখলাম বেশ কিছু ইমাম সাহেব, তারা এখন আপনি যান মসজিদে, ইমাম সাহেবদের জন্য আলাদা একটা ঘর থাকে, গুজরাট বলে বা কিছু বলে, তো সেখানে তারা থাকেন। ওখানে ইমাম সাহেব রাত 8:30 তার ইয়ে হয়, এশা নামাজ শেষ হয়, 9:15 বেজে যায়, উনি 9:00 ওখানে জয়েন করেন, 9:00 থেকে 10:30 পর্যন্ত অনলাইনে উনি এটিএম এর কোর্স করেন। ইমাম সাহেব বলছে স্যার আমাকে করতে হবে, আমাকে এই ইনকামে যেতে হবে, হালাল ইনকামে যেতে হবে। একজন ইমাম সাহেব উনি ঢাকার বাইরে থেকে আসলেন, বললেন স্যার আমার 3টা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ মিলে, ওনার মা আছে, এই 6 জন মানুষের জন্য, 6-7 জন মানুষের জন্য মাত্র 7,000 টাকা বেতন পাই ইমামতি করে, কিভাবে চলব? বাংলাদেশে দেখবেন মানুষ খুব ভালো চলবে, আশেপাশে দেখবেন টাইলস করা মসজিদ, ভালো ইনকাম হচ্ছে, ভালো টাকা ওখানে দান হয়, কিন্তু ইমাম সাহেব পেতে না। এই টাকাতে চলা যায়? মানে 6 জন মানুষ আপনি বলেন 7,000 টাকা কেমন করে চলবে? উনি আমার কাছে আসছে, আজকে সেই ইমাম সাহেব, উনি এটিএম থেকে শিখছেন, জিরো থেকে, জিরো করলেন, 1 করলেন, সম্ভবত 2 করেছেন, এই পর্যন্ত করেছেন, এখন উনি ইংলিশের শিক্ষক এবং উনি এখন খেদমত করছেন বিনা পয়সায়। খেদমত করছেন, এখনো ইমামতি করেন, এখনো টাইম পেলে উনি যেটা করেন, যেমন অনেককে আমি বলি যে মাগরিব এশা এবং ফজর পড়ে, মাগরিব এশা এবং ফজর এটা হলো জেহরি কেরাত, অর্থাৎ জোরে জোরে পড়তে হয়। তো আর জোহর আর আছর হচ্ছে সেরি কেরাত, অর্থাৎ তারা আস্তে আস্তে পড়ে, নীরবে পড়ে। তো এই সময় তারা মুয়াজ্জিন সাহেব পড়ে আর বাকি তিন ওয়াক্ত উনি পড়ান। তাহলে কি হলো, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত পুরো সময়টা তার কি হলো, রিজিকের ব্যবস্থা করতে পারছে, তার মানে একে বিরাম এসে করছে। এবার এভাবে অনেকেই আজকে তারা গড়ে উঠেছে। আপনি দেখেন, আপনি অবাক হবেন, আপনি বলতে পারেন যে এটা কি সম্ভব, ওরা কি এত বুঝে? হ্যাঁ, যে হাফেজ সাহেব হচ্ছে, যে আলেম হচ্ছে, তার তো অনেক পড়া। জেনারেল লাইনে কতটুকু পড়ে? জেনারেল লাইনে একজন যতটুকু পড়ে এটা কিন্তু খুব সামান্য তাদের তুলনায়। তারা ভোর তিনটায় ওঠে, ভোর তিনটা থেকে তারা শুরু করবে। এবং আমি বলেছি যে হাফেজ হতে পারে তার জন্য এগুলো কিছুই না। আমি কমিদের বলবো তোমরা এখান থেকে শুরু করো, তোমাদের জীবনে অনেক বড় কিছু হবে ইনশাল্লাহ। তুমি কেন লাখের উপর ইনকাম করবে না? তুমি কেন 5,000-7,000 টাকা ইনকাম করে তুমি সন্তুষ্ট হচ্ছ? হালাল ভাবে ইনকাম করো, তোমাকে তো একজন হজ করতে হবে, তুমিও তো একজন মসজিদ করবা, মাসজিদের মাদ্রাসা করবো, বানাবা ইনশাল্লাহ, একটা এতিমখানা বানাবা ইনশাল্লাহ, দাওয়া সেন্টার বানাবা ইনশাল্লাহ, তুমি করবে ইনশাল্লাহ। তোমার জন্য যেমন দেখেন, এই দেখেন একটা হাফেজ সাহেব, দেখেন
0: জি
1: ইন্টার পাস করেনি এখনো, পবিত্র কোন হাফেজ, মাসে ইনকাম 3 লাখ প্লাস করছে। শুধু তাই না, হাফেজ সাহেব অনেক ভালো ইনকাম করছে, আরো ভালো ইনকাম করছে। শুধু 3 লাখই না, একসময় তার বেতন ছিল মাত্র 7,000 টাকা, আজকে আজকে তো অনেক। অনেকে বিশ্বাস করে না, যে কি বলে আমাকে, অনেকে বলে স্যার মেয়েরা কি পারে? মেয়েরা কেন পারবে না, মেয়েরা কেন পারবে না? একটা মুভি ছিল মেয়েরা মানুষ, তাই বলবো যে মেয়েরাও পারে সব, যেমন ঘরে বসেই পর্দায় থেকে। দেখেন আলহামদুলিল্লাহ দিন শেষে $2,000 আর্ন করছি, $2,000 বাংলাদেশ টাকায় প্রায় 2,500,000 টাকা হয়। আপনি গ্রামের মেয়ে দেখেন, গ্রামের মেয়ে অনেকে বলে যে গ্রামের মেয়ে পারে না, এটা ভুল কথা, একেবারেই ভুল কথা। গ্রামের মেয়েরাও কেন পারবে না, তাদের তো সে একই রকম মেধা আছে। দেখেন সংসার সামনে মাসে 2 লাখ টাকা আয় করেন জোনাকি, জোনাকি নামটা কি শহরের নাম না গ্রামের নাম, করছে 2 লাখ টাকা, তো কম টাকা না
0: জি।
1: অর্থাৎ এমনকি খুব ভালো পর্দা, আপনি অবাক হবেন এরকম পর্দা খুব কম দেখা যায়, দেখতে পাচ্ছেন মনে হয় খুব ভালো, এটা খাস পর্দা মনে হয়, খাস পর্দা করে মাসে ইনকাম করছে 5 থেকে 10 লাখ টাকা ঘরে বসে। অর্থাৎ এদেশে যেন কেউ বেঁচে বেকার না থাকে, এটা আমার একটা মোটো। আমার কথাগুলো যদি কেউ মেনে চলে, সে তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। সে লেখাপড়া করলেও তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, না করলেও, অর্থাৎ করলে বেশি ভালো হয়, না করলেও তার জন্য সুযোগ আছে, জিরো থেকে শুরু করা যায়, হয়তো তার জন্য 3 থেকে 6 মাস বেশি লাগবে। মানে যে লেখাপড়া করেছে আর যে করেনি, আপনি অবাক হবেন যে অনার্স পাস মাস্টার্স পাস, তার থেকে যে লেখাপড়া করেনি বা 5-6 মতো করেছে, এখানে শেখার ক্ষেত্রে তার দূরত্ব কত জানেন? সর্বোচ্চ 6 মাস।
0: আচ্ছা,
1: অর্থাৎ তাদের এমনিতে দূরত্ব কিন্তু প্রায় 20, একজন লেখাপড়া করেছে প্রায় 20 বছর, আরেকজন লেখাপড়া করেছে 3 বছর বা 4 বছর, তার লেখাপড়ার কিন্তু পার্থক্য এখানে প্রায় 17-18 বছর 20 বছর পার্থক্য। কিন্তু এখানে যখন এটিএম সে আসে, এই দুইজনের মধ্যে পার্থক্য মাত্র 3 থেকে 6 মাস, 6 মাসে সম্পূর্ণ। অর্থাৎ 6 মাস পরে ওই মাস্টার্স পাস করা একটা ছেলে যতটুকু ইংরেজি জানে তার সমান চলে আসে বা তার থেকে বেশি চলে আসে। বিশ্বাস করবেন কিনা, এটা হচ্ছে বাস্তব, আমি করছি এটা আলহামদুলিল্লাহ।
0: অনেক অনেক ধন্যবাদ স্যার, আমরা একেবারেই শেষের দিকে, আমাদের অনেক অনেক প্রশ্ন ছিল, অনেক কথা ছিল, কিন্তু হয়তো বা এখন সময়ের কারণে আর হচ্ছে না। ইনশাল্লাহ সামনে আমরা আরো আরো প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। যেতে যেতে যদি স্যার কিছু বলতে চান।
1: যেতে যেতে বলবো, শুধুমাত্র যারা এখন পরীক্ষা দিয়েছে এইবার তাদেরকে বলবো, HSC পরীক্ষা দিয়েছো, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো অথবা আলিম পরীক্ষা দিয়েছো, এই মুহূর্তে তোমাদের সারা পৃথিবীতে যাওয়ার সুযোগ, সারা পৃথিবীতে তোমার যাওয়ার সুযোগ। 100% স্কলারশিপ আছে কিছু জায়গায়, কিছু জায়গায় ফ্রি, যেটা বললাম যে অস্ট্রিয়াতে ফ্রি, টার্কিতে এখন মানে অল্প খরচে যাওয়া যাচ্ছে, এবং এবং ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ডেনমার্কের মতো জায়গায় হচ্ছে। আপনারা অবাক হবেন, পাশাপাশি ইনকাম করা যাচ্ছে হালাল ভাবে, অর্থাৎ জাস্ট কিছু ইন্টারমিডিয়েট পাস করলেই তাদের এই সুযোগ গুলো আছে। অথবা মাদ্রাসা থেকে অনেকে বলে যাওয়া যাবে, হ্যাঁ মাদ্রাসা থেকে সারা পৃথিবীতে যাওয়া যাচ্ছে, শুধু IELTS লাগবে, যে IELTS করাচ্ছে প্রায় 23 বছর ধরে। এখানে IELTS করানো হয়, যারা দুর্বল লেভেল 1-2 করে IELTS করানো হয়, একবার না করে 10 বার পর্যন্ত সুযোগ দেয় একই খরচে। এরপর এখান থেকে ভিসা প্রসেস, এবং এখান থেকেই বিদেশে যাওয়া পর্যন্ত সবকিছু, এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রাখছে রেখেছি যারা দূরে থেকে অনলাইনে পড়তে পছন্দ করে না, তাদের জন্য শুধু শুক্রবার করা যায় অথবা দূরে থেকে অনলাইন অফলাইন সবকিছু মিলে এমন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি যার নাম এটিএমস। ট্যাগলাইনটা সততার চাদর মোড়ানো, এই জায়গাটা তৈরি করেছে আস্থার জায়গা। আমার মতো আরো 10-20টা লোক যদি এই কাজটা করতো, দেশে বেকার থাকতো না, দেশে কেউ প্রতারণার ফাঁদ পাততে পারতো না। আমি সবকিছু মিলে বলবো, আমার ব্যক্তিগত একটা নাম্বার দিচ্ছি, আগামী 1 ঘন্টা ইচ্ছা মতো কল করুন। যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছেন আমাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতে, আর যারা কল করতে চান ইচ্ছা মতো আগামী 1 ঘন্টা কল করুন। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, যা আমার সাথে আছে দীর্ঘ প্রায় 21 বছর। ব্যক্তিগত নাম্বারটা প্রথম নাম্বার এটাই, একটাই নাম্বার দিচ্ছি, 01-712-80-81-93 বলছি আমার ব্যক্তিগত নাম্বার। এটিএম স্যার বা মানুষ গড়ের কারিগর বলে সেভ করে রাখুন, 01-712-80-81-93। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে যান, খুঁজে বের করুন এটিএম স্যার, এটিএম লিখুন ইউটিউবে, তারপর লিখুন স্যার, SIR, এটিএম স্যার লিখে একটু সাবস্ক্রাইব করে ভিসাগুলো, ভিসা সম্পর্কে তথ্য নিন, IELTS করানোর তথ্য নিন, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিংয়ের তথ্য নিন এবং জীবনটাই গড়ে তুলুন। আমি বারবার বলবো যে যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে করুন, না থাকলেও শুরু করুন, আর জীবনে একবার হলেও বসে দেখা করুন, সেটা যেন কালকে হয় পরশু না হয়, দেরি করা যাবে না। আর লাস্ট বাট নট লিস্ট, যদি যার যার ধর্ম তার তার কাছে যে ধর্মেরই হোক, যদি দুনিয়াতে সফল হতে চায় সেজন্য দিন শুরু হওয়ার আগে দিন শুরু করে। মুসলিমদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করতে, 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়। নামাজ একটা আশ্চর্যজনক ইবাদত যা মানুষকে দুনিয়া এবং আখিরাতে সফলতা এনে দেয়। শেষে বলবো কিছু আমল প্রত্যেক ফরজ নামাজে পড়ে আয়াতুল কুরসি পড়ুন, তার জন্য জান্নাত অবধারিত হয়েছে। একটা আমল খুবই গুরুত্বপূর্ণ, ফজর নামাজের পরে সূরা বাকারার শেষে দোয়াত এবং শেষে মানে রাতেও সূরা বাকারার শেষে দোয়াত আপনারা অবশ্যই পড়বেন। রাতে সূরা মূল পাঠ না করে ঘুমাবেন না, যে অবস্থায় থাকুন কখনো আপনারা অখুশি হবেন না আল্লাহর পরে। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করুন, দেখবেন আপনার আগের থেকে ভালো যাচ্ছে। প্রতিদিন কমপক্ষে 100 বার আলহামদুলিল্লাহ বলুন, প্রতিদিন অনেকবার ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ বলুন, প্রতিদিন অনেকবার দুরুদ ইব্রাহিম পড়ুন, আপনার দুঃখ কষ্ট আল্লাহ নিয়ে নেবেন, আপনার দুঃখ কষ্ট আল্লাহ উঠিয়ে নেবেন। আজকে এই প্রোগ্রাম আমাকে সুযোগ দেওয়ার জন্য, একটা সরাসরি প্রোগ্রাম করতে পারে ভালো লাগে, আপনারা যারা দেখলেন শুনলেন শেয়ার করে দেন, ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাযাকাল্লাহ খায়ের।
0: অনেক ধন্যবাদ স্যার, আমিও বিদায় নিচ্ছি, আবারও কথা হবে সকল বন্ধুদের সঙ্গে। এবং এটিএম ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যে এপিসোডগুলো আছে সেগুলো কিন্তু আপনি আমাদের ঢাকা FM 90.4 এর পেজেও পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন আলোচনাগুলো, যেটা আপনার জন্য আসলে অনেক বেশি পরিমাণ উপকার, আপনি উপকৃত হবেন। তো আজকের মতো সিফাত বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।
2: গরমে নাজেহাল অবস্থা, আমবারাইটি IP ফোনেই রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত, যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: হ্যালো,
6: হ্যাঁ বলো।
5: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
6: আচ্ছা নেটে কল দাও তো।
5: আহা, এখানে কি হলো?
6: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
5: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি, তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How is
2: it? Tuesday to Wednesday from 5 p.m.
0: Oof, Shanti nai re.
3: Ache.
0: Koi?
3: Dhaka FM tune karen.
0: Tarpor?
3: পাবেন
0: কি
3: শান্তি
0: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটো কাটো আর গানে সরে সরে
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা FM 90.4
5: এক নেশন এক স্টেশন

0: করেন ওকে ওকে
1: আচ্ছা গান দেবো কিন্তু তো কপিরাইট করবে তো ওকে চ্যালেঞ্জ দিলে রাইট ওকে ডান ভেবেছিলাম নাইতে এসে চুলভে যাব না সব এ নট আন ফরগেট হিয়ার শেষে যে অথই জল ডোন্ট ফরগেট হিয়ার ভেবেছিলাম প্রেম অনলে মন পোড়াব না শেষে যে অথই জলে তলিয়ে যেতে হলো
0: আমি জয়েন করা 3-4 মাস পরে ওই ভাইয়া সেই টাকলু ভাইয়া আমি দেখেছি আমার মা আমার বাবার জন্য কতটা পাগল হয়ে গিয়েছে আম্মুকে শুধুমাত্র আমার অ্যাসাইলামে পাঠানো ছাড়া যত ধরনের ট্রিটমেন্ট করানো দরকার ছিল সব করেছি আমার আম্মা হয়তো ঘুমায় আছে উঠে বলতেছে এই তো বাবা আসছে গেট খুলে দিচ্ছে জন্য এই আজকে এটা রান্না করতে বাবা আসছে কিন্তু তখন আমার বাবা দুনিয়াতে নাই আমার আব্বু বারবার বলতো যে তোর বাবা দেখবি ফিরে আসবে তোর বাবা তো আমাকে এইভাবে ছেড়ে যেতে পারে না আমি তোর বাবার জন্য সবকিছু ছেড়ে দিছি আমি হয়তো অনেক বেশি ইমোশনাল বাট আমি সব জায়গায় কান্নাকাটি করতে পারি না আমার অ্যাকচুয়ালি কান্নাকাটি আসে না
2: ভালোবাসার বাংলাদেশ
0: হ্যালো এভরিওয়ান আবারও চলে এলাম ঠিকই তো আছে বৃহস্পতিবার রাত ভালোবাসার বাংলাদেশ আজকে আমরা লাফিং গ্যাস নিয়ে আসছি আপনারাও একটু পরে হাসা শুরু করবেন তবে আমি তার আগে তাড়াতাড়ি করে বলে ফেলি যে আমাকে কিন্তু SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে এছাড়াও ফেসবুকেও আমাদের লাইভ শেয়ার করে দিতে পারেন আমরা এই মুহূর্তে লাইভে আছি এবং ইউটিউবেও লাইভে আছি ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM আর বড় বড়ের মতোই আপনাদের পছন্দের গুরু কিন্তু আমাদের সাথে আছেন গুরু এহতেশাম আর আমি তানহা আছি আপনাদের সাথে গুরু আমি খুব তাড়াতাড়ি করেছি
1: Okay, I hate the word guru and love guru and all আমি হচ্ছি ডান্স ডিরেক্টর এন্ড কোরিওগ্রাফার আমার আদর্শ হচ্ছে অ্যাডলফ খান মানে মানে বিশ্বাস হয় না যে আমি ডান্স ডিরেক্টর
0: অবশ্যই বিশ্বাস হয় কেন হবে না হাত পা নাড়াতে পারলেই ডান্স ডিরেক্টর হওয়া যায় আমি খুব ভালো নাচতে পারি
1: I don't believe it
0: You want to see?
1: Of course. Right
0: Can
1: now.
0: I?
1: Of course you are.
0: Gun charan.
1: Yeah.
0: Okay.
1: Okay. Acha gun debo. Kintu eta copyright korbe to. Okay. Challenge dile right?
0: Yes.
1: Okay. Done. Bhebechhilam naite eshe chulbe jabo na. Sob pok. Hey, no, don't forget here. Sheshe je othoi jole. Don't forget here. ভেবেছিলাম প্রেম অনলে মন পোড়াব না শেষে যে অথই জলে তলিয়ে যেতে হলো
0: আমি তো লজ্জা পেয়ে গেলাম
1: বল কে জিতছে
0: আমাদের গুরু
1: সো দিস ইজ অল অ্যাবাউট আমাদের সাথে আছে লাফিং গ্যাস আমি অসম্ভব পছন্দ করে ফেলেছি মেয়েটাকে একে তুমি বলতেও আমার ভাবতেছে আপনি বলতেও ভাবতেছে তুই ছাড়া কোনো শব্দই আসতেছে না
0: অবশ্যই আমাকে তুই করে বলা যায় আমি একটা রসগোল্লা আমাকে তুই করে বলাই যায়
1: ওকে কে বলবে ও একজন লয়ার বাট আমি জানি ও যখন প্র্যাকটিসে যায় ওর মতো প্রফেশনাল আর দ্বিতীয়টা হতে পারে না
0: আপনি কিভাবে জানলেন
1: জানি সি ইজ ভেরি ফোকাসড কোনো ক্লায়েন্টকে যখন ডিল করে তখন ওর মতো চাল্লু প্রফেশনাল আর দ্বিতীয়টা নাই কিভাবে তাকে সিকিউর করতে হয় কিভাবে তাকে তার তার তার তার স্বার্থটাকে সংরক্ষণ করতে হয় তখন আবার ডেসপারেট জাতে মাতাল তাহলে আবার পুরা ঠিক
0: একেই বলে গুরু আমরা যে বলি লাভ গুরু মহাগুরু সত্যি বলতে গুরু আমি তো সারাক্ষণ বাচ্চামি করি বাট যখন আমি আমার কাজগুলো করি তখন কিন্তু সত্যি সত্যি একদম প্রফেশনাল হয়ে যাই কারণ আমি মনে করি মুড অফ করে খুব গাম্ভীর্য নিয়ে কখনোই কাজ করা যায় না কাজ করতে হলে মন খোলা রাখতে হয় হাসতে জানতে হয় সবাই তো দুঃখের কথা বলে, কজন তার সাকসেস এর কথা বলতে পারে, সুখের কথা বলতে পারে।
1: আচ্ছা, এমনি ব্যক্তি জীবনে তো বিয়ে শাদী হয়ে গেছে?
0: হ্যাঁ।
1: হ্যাঁ, তো বর কি বলে?
0: আমি
1: এই যে তুই বিনা কারণে যে হাসতে থাকুস, হাই করে কি কয়?
0: আমি একটা শুয়োপোকা ছিলাম।
1: কি পোকা?
0: শুয়োপোকা। তিনি আমাকে প্রজাপতি বানিয়েছে।
1: হরি সর্বনাশ, কথা কি রে তোর?
0: কথা কি না জানি না, আমি একজন বাবা ছাড়া মেয়ে। খুব অল্প বয়সে, যখন আমি ক্লাস ফোরে পড়ি, তখন আমার বাবাকে গুন্ডারা মেরে ফেলে গাড়ি নিয়ে যাওয়ার জন্য। এটা 2004-13 নভেম্বরের কথা। তখন রোজার ঈদ হওয়ার কথা ছিল, হয়নি, হয়েছিল 15 তারিখে। সেদিন রাতে বাবার সাথে আমাদের শেষ দেখা। বাবা ইফতার করে ঘর থেকে বের হয়ে যায়। আমার বাবা একজন আর্মি পার্সন ছিলেন, আমি তো ড্রাইভার। আমার বাবা একজন আর্মি পার্সন ছিলেন। বাবা সেখান থেকে একটা গাড়ি নেয়। বাবার সাথে আরো দুজন ফ্রেন্ড ছিল। সবার ইচ্ছা ছিল যে আমার বাবা, আমার দাদি, যে উনি বরিশালে থাকে, সেখানে হচ্ছে ঈদের নামাজ পড়ে তারপরের দিন ঢাকায় ব্যাক করবে। আর ফর্চুনেটলি এটা ঘটে না। বাবা যেদিন চলে যায় গাড়ি নিয়ে, বাবা ড্রাইভ করতেছিলেন, আমরা 17 তারিখ 2004-এর নভেম্বরে জানতে পারি যে আমার বাবাকে সন্ত্রাসীরা মেরে ফেলছে এবং আমাদের গাড়ি নিয়ে চলে গেছে। আমার বাবা ছিল আমার জগৎ। আমি খুব ভালো রান্না করি। আমি ক্লাস,
1: বয়স কত তখন?
0: আমি তখন ক্লাস ফোরে পড়ি, 8-9। আমি তখনই রান্না করতাম, কারণ আমার বাবা হচ্ছে, আমার আম্মু পুরান ঢাকাইয়া, খুব ভালো রান্না করে। আর আমার আব্বু খুব ভালো রান্না করতো, গান গাইতো।
1: আপনার পারমিশন নিয়ে নিলাম।
0: তো বাবা ইফতার করেন আমাদের সাথে। বাবা যখন বের হয়ে যায়, আমার বড় বোন বাবাকে এক বোতল পানি দেয় আর আমি কাপড় দিই, যেহেতু দাদা বাড়ি যাবে, কাপড় নিয়ে যেতে হবে। রাত্রেবেলা আমার আম্মু 3:30-এর দিকে সম্ভবত, তখন তো অনেক ছোট, সেহেরির টাইম, এটা মনে আছে, আর অনেক ঠান্ডা ছিল। আম্মু ঘুম থেকে উঠে বলতেছে, আমার জানটা বের হয়ে যাচ্ছে, আমাকে কেউ খাবার পানি দে, আমি মরে যাচ্ছি। আমার বাবা আমার লাভ ম্যারেজ ছিল। আমার বাবা আমার মাকে এক দেখার পরে আমার দাদা ভাইকে বলেছিল, অ্যাট এনি কস্ট, মানে আমার যে বড় চাচা, দাদা ভাইকে বিয়ে করাই দাও, আমি বিয়ে করব, আমি একটা মেয়ে দেখছি। যেহেতু এটা 1900 সালের কথা, 1990-এর দিকের কথা, তখন তো হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ হতো, লাভ ম্যারেজ এত হতো না। তো আমার দাদা ভাই বলছিল যে আমার ছেলে আর্ন করে, আর্মিতে আছে, আমার তো হচ্ছে ওই দিক চিন্তা না করলেও হবে, আমরা এখনই হচ্ছে আমার মেজ ছেলেকে বিয়ে করাই দিব। তারপর আমার বাবাকে বিয়ে করাই দেয়, আমার বড় বোন আসে দুনিয়াতে, তারপরে আমি আসি। আমি প্রিম্যাচিওর বেবি ছিলাম। আমার আম্মু বলতো যে, আম্মু হচ্ছে, আমি যখন হইছি, আমি বাসায় হইছি, বাট আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল যে আমি বাঁচবো কিনা, এরকম একটা সন্দেহ ছিল, যেহেতু 7 মাসের বাচ্চা, তখন এত আধুনিক ছিল না সবকিছু। সেখান থেকে আমার লাইফের জার্নি শুরু। আমি একদম ছোট ছিলাম, আমার শ্বাস নিতে নাকি তখনও খুব কষ্ট হতো, এখনো একটু একটু হয়। এই পার্টটা মনে হয় না বললেও হয়, আমি আমার লাইফ স্ট্রাগল পার্টটা শুরু করি। তো আমরা হঠাৎ করে, আমাদের কাছে ফোন আসলো যে বরিশাল জেলার নলছিটি থানাতে লাশ পাওয়া গেছে। আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি সেটা আমার বাবার লাশ। আমার আম্মু কিন্তু তার আগে রাতে বুঝতে পারছে যে আমার আব্বুর কিছু একটা হয়েছে। আমার আম্মু বুঝতে
1: যে তোর মা প্রচন্ড তেষ্টা পেয়েছে, পানি খেতে যাচ্ছে।
0: হ্যাঁ, আমার আব্বুর এর আগে একবার হচ্ছে, আব্বু তখন হচ্ছে মিশনে ছিল, ওইখানে আব্বু ডেঙ্গু হয়। আম্মু তখন বলতো, আমি স্বপ্নে দেখছি যে আমাকে একটা বিষ পিঁপড়া কামড় দিছে। এবং 2-3 দিন তখন আব্বু মিশনে ছিল, সেইভাবে আমাদের সাথে যোগাযোগ হতো না। পরে আমাদের একটা বাবুল আঙ্কেল ছিল, উনিও আর্মিতে ছিল, উনি জানায় যে আব্বুর ডেঙ্গু হয়েছে। তো আমার আব্বুর সাথে আমার আম্মুর কানেকশনটা ছিল হার্ট টু হার্ট, নট বডি টু বডি। আমি সম্ভবত আমার মার এই গুণটা পেয়েছি। তারপর আম্মু ওই দিন খুব অসুস্থ হয়ে যায়। তারপরের দিন আম্মু খুব অসুস্থ থাকে। তার একদিন পরে তো ঈদ, মানে 13 তারিখে আব্বু মারা গেল, 14 তারিখ আব্বুর কোনো খোঁজ পায়নি। 15 তারিখে আমার আম্মু আমাদের ক্যাম্পে ইনফর্ম করে যে বাবা এখনো ফিরেনি, কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমার দাদার বাড়িতেও নক করা হয়। তারপর আমরা জানতে পারলাম যে নলছিড়ি থানাতে, গলাচিপা উপজেলার নলছিড়ি থানাতে হচ্ছে, নলছিড়ি স্কুলের পাশেই একটা লাশ পাওয়া গেছে। যেটা আমার বাবার লাশ। তখন আমরা খুব ছোট, মানে আমার আব্বু বলতো কি, আমার তিনটা মেয়ে আমার তিনটা রাজকন্যা। তখন একটা গান খুব চলতো, তিন কন্যার এক ছবি, চম্পা, শম্পা আর ববি। তো আমরা তিনটা বোন, আমরা কলি, কচি, কুড়ি। মানে আমার বড় বোনের নাম কলি ডাকনাম, আমার নাম কচি, আমার ছোট বোনের নাম কুড়ি। আমার আব্বু খুব সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে ছিল, এন্ড অনেক খুব সুন্দর। আব্বুর হাইট ছিল 6'2", ধব ধবে ফর্সা। আমি আমার জীবনে এত সুন্দর পুরুষ মানুষ এখনো দেখি নাই। আমার আম্মু আব্বু মারা গেল, আমার আম্মু অসুস্থ হয়ে গেল। আমার আম্মু সিজোফ্রেনিয়া যেটাকে বলে, আমার আম্মু ফিল করতে পারতো যে আমার আব্বু আশেপাশে আছে। তখন আমার দাদাবাড়ি থেকে আমার বড় বোনকে আমার দাদাবাড়িতে নিয়ে যাওয়া হয়। আমি আমার ছোট বোন আমার মার কাছে থেকে যাই। আমার স্ট্রাগল লাইফ শুরু। তখন মাত্র আমি 5-এ পড়ি। আমি দেখেছি আমার মা আমার বাবার জন্য কতটা পাগল হয়ে গিয়েছিল। আম্মুকে শুধুমাত্র আমরা অ্যাসাইলামে পাঠানো ছাড়া যত ধরনের ট্রিটমেন্ট করানো হয় দরকার ছিল আমরা সব করেছি। আমার আম্মু হয়তো ঘুমায় আছে, উঠে বলতেছে এই তো বাবা আসছে, গেট খুলে দিস না কি জন্য, এই আজকে এটা রান্না করতে বাবা আসছে। কিন্তু তখন কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই। আমার আম্মু বারবার বলতো যে তোর বাবা দেখবি ফিরে আসবে, তোর বাবা তোমাকে এইভাবে ছেড়ে যেতে পারে না, আমি তোর বাবার জন্য সবকিছু ছেড়ে দিছি। আমি হয়তো অনেক বেশি ইমোশনাল, বাট আমি সব জায়গায় কান্নাকাটি করতে পারি না, আমার অ্যাকচুয়ালি কান্নাকাটি আসে না। আমি সেই 2005 থেকে 2016 পর্যন্ত একা চলে আসছি। আমি আমার আম্মুর সাপোর্ট ছিলাম, আমার ছোট বোনের সাপোর্ট ছিলাম, আমাদের আশেপাশে অনেকে ছিল যারা হচ্ছে ছোট বোন ভেবে আদর করছে, কেউ ছিল আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আমি চাচ্ছি না যে আজকে এই যে মহলটা আছে, এই যে আমি হাসি খুশি একজন জেরিন, এই জেরিনের পিছনে যে একটা চুপচাপ মন মরা ডিপ্রেস একটা মেয়ে আছে, এটাকে কেউ দেখুক, আমি কখনোই চাই না। কিন্তু যখন 2008-09-10 আপনার লাভ গুরু শুনতাম, তখন একটা কথা শুনতাম, এই সিটে যে বসে তার জন্য এটা হট সিট, সে কখনো মিথ্যা বলতে পারে না, সে কখনো কোনো কথা লুকাইতে পারে না। আমি কখনোই কারো কাছে যে আমার এই কথাগুলো বলি না যে আমি কতটা ডিপ্রেসড, তবে আজকে আমার মনে হয় আমার এই জায়গাটা বলার মতো একটা জায়গা। আব্বু মারা যাওয়ার পর আম্মু অনেক অসুস্থ হয়ে গেছে। আমার আম্মু একদম ঘরোয়া একটা মহিলা ছিল, মানে আমার আম্মু কোনোদিন ঘর থেকে বের হয়ে দেখে না যে বাইরের জগৎটা কেমন করে। আমার আম্মুর বাড়ি ছিল, আমার বাড়ি হচ্ছে নাজিরা বাজারে আলুপট্টিতে, আমার নানা ভাইরা আড়তদার, সৈয়দ হাসান বললে সবাই চিনে। আম্মু এখান থেকে আমার বাবার কাছে চলে আসছে, আমার বাবা আমার মাকে খুব যত্ন করে রাখছে। হঠাৎ করে আব্বু যখন মারা যায়, আম্মু খুব অসুস্থ হয়ে যায়। আমি 2005 থেকে বলতে গেলে আম্মুর ডান হাত ছিলাম, আম্মুর সাথে রান্না বান্না করা, ছোট বোনকে স্কুলে নিয়ে যাওয়া, এই সব কিছু আমার জন্য ছিল। এন্ড আলহামদুলিল্লাহ আমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, আমার এসএসসিতে গোল্ডেন, এইচএসসিতে গোল্ডেন, আমি একটা সময় হচ্ছে কমার্সের স্টুডেন্ট ছিলাম। তারপর আমার এইচএসসিতে আমি জাহাঙ্গীরনগরে 2016 টপ 4 ছিলাম। সেখান থেকে আমার একটা নিউ লাইফ শুরু। আমি আমার কষ্টগুলো বলবো না, সবাই তো কষ্টের কথা বলে, কজন সুখের কথা বলতে পারে। 2016 আমি যখন জাহাঙ্গীরনগরে পড়ি, সেখানে মামুন নামের একটা ভাইয়া ছিল, আমার শ্রদ্ধেয় সিনিয়র, উনি বলতো জেইন তোর কথাও অনেক সুন্দর, তুই কিসের কি করিস না করিস আমি জানি না, তুই একটা কাজ করতে পারিস, তুই একটা নিউজ প্রেজেন্টিং এর কোর্স কর, আমি তোকে না আমার লাইফের খুব ভালো একটা জায়গায় দেখতে চাই। থ্যাংক ইউ মামুন ভাই, আমি জানি না আপনি কখনো আমার এই শোটা দেখবেন কিনা, আপনি আমার জীবনের প্রথম ইন্সপিরেশন ছিলেন যিনি আমাকে বলেছেন যে তোকে দিয়ে অনেক কিছু হবে। তখন হচ্ছে আমি একটা কোর্স করি BGM থেকে, এটা হচ্ছে কাটা বনে ছিল, টোটাল 2 কোর্স করি, রিপোর্টিং এর এবং নিউজ প্রেজেন্টিং এর। তারপর হচ্ছে ওইখানে সাব্বির নামের একটা ভাইয়া ছিল, আর আমাদের বাংলা ভিশনের ভাইয়া ছিল মহসিন ভাইয়া, উনি আমাকে মিজান ভাইয়া ছিল, মিনহাজ ভাইয়া ছিল। তো মিনহাজ ভাইয়া আমাকে ফার্স্ট হচ্ছে যখন উনি ক্লাস করাতে আসতো, উনি আমাকে দেখে বললো যে তোমার ভবিষ্যৎ ইচ্ছা কি। তো আমি অলওয়েজ বলতাম যে আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবো, কারণ আমার বাবার এটা স্বপ্ন ছিল। তো ভাইয়া আমাকে বললো মানুষ তো পার্ট টাইম অনেক কিছু করে, তুমি কেন বাংলা ভিশন জয়েন করতেছো না, তুমি চলে আসো। তো তখন মাত্র কোর্সে ভর্তি হয়েছি, ওইভাবে নিজেকে প্রেজেন্ট করতে শিখি রে, 2-3 ক্লাস করছি। ভাইয়া বললো যে না তুমি শুরু করো, আমি তোমাকে সাপোর্ট দিব। আমি ফার্স্ট যেদিন নিউজ পড়ি ওই দিন আমার পেমেন্ট ছিল 1000 টাকা
1: বাংলাভিশন
0: বাংলাভিশন
1: মিনাস মানে কি নিউজ প্রেজেন্টার মিনাস
0: হ্যাঁ সিনিয়র নিউজ প্রেজেন্টার মিনাস ভাইয়া
1: আমি তো বাংলাভিশনে রেগুলার শো করি মিউজিক ক্লাব তোমাদের নিউজ এর পরপর যে শোটা শুরু হয় গানের শোটা ওদের সাথে এনকাউন্টার হয় মেকআপ রুমে মানে ওহারা মেকআপ নিচ্ছে তারপর হয়তো আমি ঢুকতেছি এরকম
0: আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে ওইখানে থাকা অবস্থায় আমাদের যে তারেক স্যার ছিল মানে বিজিএম এ যে ওনার উনি বলতেছে কি তুমি অ্যাকাউন্টিং ও পড়তেছো নিউজ প্রেজেন্টিং ও করতেছো পাশাপাশি লটা কেন করতেছো না আমার লাইফের কিন্তু গেম চেঞ্জারটা এখানে শুরু হবে তুমি কেন ল করতেছো না তুমি 2 বছর একটা ল কমপ্লিট করে ফেলো দেখো জেরিন তুমি তোমার ফিউচার অনেক ব্রাইট তুমি অনেক কিছু করতে পারবা আমি তোমার ভিতরে একটা স্পার্ক দেখি এই কথাটা আমার মিস্টারও আমাকে বলে যে তোমার ভিতরে আমি একটা স্পার্ক দেখি তুমি লতে ভর্তি হয়ে যাও যদি কোনো হেল্প লাগে আমাকে বলবা আচ্ছা আমি এখানে একটু ইন্টারাপ্ট করি আমাদের কখনো কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল না আলহামদুলিল্লাহ আমার আমুর ফার্ম আছে মুরগি ফার্ম গরু ফার্ম সবই ছিল সো দেখা গেছে যে আমরা কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা না পাইলেও বাবার যে একটা হাত থাকে আমার ছোট চাচু ফারুক আহমেদ খান বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা বাবা তুমি ছিলে বিধায় আমি আজকে জেন রেডি হইতে পারছি আমি আমার চাচা ছোট চাচা অনেকে আমি আব্বু বলে ডাকি যেহেতু আব্বু ছিল না বাবার যে একটা আদর বাবা আমার ছোট চাচা মেরিন ইঞ্জিনিয়ার উনি 6 মাস দেশে থাকে 6 মাস দেশের বাহিরে থাকে বাট দেশে ঢোকার পরে তার মেজো ভাই সন্তানেরা কোথায় আছে কি করতেছে এটা তিনি সবার আগে খোঁজ নিতেন তো যখন হচ্ছে আমি ল পড়বো টিভিতে নিউজ পড়বো আমার দাদা বাড়িরা হচ্ছে একদম হাতে মেকআপ করা মানুষ আমার দাদা ভাই 1972 সালে হেঁটে যে হজ করে আসছে তাদের বাসার মেয়ে নিউজ পড়বে খোলামেলা চলবে একমাত্র আমার ফ্যামিলিতে আমি যে ওয়েস্টার্ন পড়ি আমার ফ্যামিলিতে আমি একজন যে হচ্ছে চাকরি করি এখন হয়তো আমার ছোট বোনের আমার ফুফাতো বোন করতেছে আমার চাচাতো বোনেরা করতেছে বাট 2016 সালে মাত্র 18-19 বছরের একটা মেয়ে কোথাও চাকরি করবে এটা কেউ কোনোদিন ভাবে নাই সবার চিন্তা ছিল কি যে কাদেরের মেয়েকে হচ্ছে বিয়ে শাদী দিয়ে দিবে এটা সবার চিন্তাটা ছিল আমি হাসতেছি মানে আমিও হচ্ছে ভাবতাম কি যখন আমি এসএসসি কমপ্লিট করব আমার বড় বোনকে বিয়ে দিয়ে আমাকেও বিয়ে দিয়ে দিবে আমি ওই জন্য রান্না বান্না এগুলো সব শিখে রাখতাম কারণ আমি জানি আমার উপরের বাবা নাই আমাকে হচ্ছে মোটা অঙ্কের যৌতুক দিয়ে বিয়ে করানো অথবা হচ্ছে আমার ক্যারিয়ারের পিছনে অনেক বেশি টাকা খরচ করা এটা তো অ্যাকচুয়ালি কেউ করবে না আর চাচা চাচারা কখনো এত করতেও পারে না বাট আমার ছোট চাচু অলওয়েজ সাপোর্ট তোমাদের যা খুশি তোমরা করো আমরা আশেপাশে আর আমার আম্মু তো আমার বেস্ট ফ্রেন্ড মা আই লাভ ইউ সো মাচ আমি আমার আম্মু আমাকে অলওয়েজ পাগল বলে ডাকে যে আমি একটা পাগল অ্যাকচুয়ালি আমি পাগল বিধে আজকে
1: তুই আমারে কই থেকে কই নিয়ে তুই কি জানিস যে আমার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হওয়ার পথে আমি
0: রিয়েলি সরি
1: আমি আমার কাছে যে মানে মানুষ স্যাড ফাইল জমা দেওয়া করতে করতে আমি না সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে গেছি
0: আমার গল্প শুনে
1: মাঝে মাঝে একা একা কথা বলি মাঝরাতে উঠে আকাশের দিকে তাকায় থেকে ভোর করি আমি ভাবছিলাম যে আজকে আমি যখন যে জেরিনকে চিনি আজ আর বাবলি অ্যাটিটিউড তার ঝর্ণার মতো পা ফেলে এগিয়ে চলা তার হাস্যজ্জ্বল মুখ খিলখিল করে হাসা পুরো ভাইবটা অন্যরকম থাকবে ঠিক আছে যে তোর যে কথাগুলো শুনে আমার তো দেখতেছিলি যে আমারও চোখ দিয়ে পানি পড়তেছে
0: সময়ের জন্য আমি কান্না করতেছিলাম না কারণ আমিও যদি এখন কান্না করে দেই প্রোগ্রামটা আমরা শেষ করতে পারবো না
1: সো মানে ওইটাই চাচ্ছিলাম বাট কই থেকে কই নিয়ে গেলি আমারে
0: এখনো তো অনেক বাকি আমার সাকসেসফুল আমি যে আজকে এত সাকসেসফুল হ্যাঁ সাকসেস আসছি তো কিন্তু এই প্রসেসটা তো পার হইতে হবে
1: আচ্ছা হইলো তারপর
0: তারপর হচ্ছে আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হই ভর্তি হওয়ার পর আমার জীবনে আরো 2টা ছেলে মানুষ আসে নর্থ তারা আমার বয়ফ্রেন্ড তারা ছেলে মানুষ তাদেরকে এই জন্য বললাম আমার আমার বেস্ট ফ্রেন্ড নাজিব আর বাপ্পি নাজিব বসিলাতে থাকে ও এখন সাইবার ক্রাইমে আছে আর বাপ্পি উইকতে থাকে ওই ক্ষেত্রকার ব্যারিস্টার ওরা আমার লাইফে আসে ওরা হচ্ছে আমার 2টা হাত ছিল আমার মানে লাইফ স্টার্ট হওয়ার আগে কোথাও আমি ফার্স্ট যেদিন ইন্টারভিউতে দিতে যাবো বাংলা ভিশনে আমি প্রচন্ড নার্ভাস আমি ক্লাস শেষ করে যাব ওরা দুজন আমার সাথে চলে গেছে বলে যে তুই যখন বসবি আমরা পাশে দাঁড়ায় থাকবি ভয় পাবি না মানে ওরা হচ্ছে বলে না 3 তিগারা ওরা হচ্ছে আমার 3 তিগারা আমার লাইফের আমার আম্মু আমার 2 বোন আমার এই 2 বন্ধু এরা হচ্ছে আমাকে ফার্স্ট পাখনা মেলতে শেখাইছে তখনও আমি শুয়োপোকাই ছিলাম তো আমি বাংলা ভিশনে নিউজ পড়লাম 2016 অক্টোবরের কথা। এটা অক্টোবর থেকে ডিসেম্বর হুট করে আমার কাছে একদিন কল আসে রিং আইডি থেকে, যে আমরা আপনাকে সিলেক্ট করেছি, আপনার কিছু নিউজ আমরা দেখেছি, আমরা চাই আপনি আমাদের কাস্টমার কেয়ারটা লিড করুন। আমি তখন জানি না যে আমার সিভি তাদেরকে কে দিয়েছে বা কিভাবে। আমি অনেকদিন পরে
1: এত ভদ্রতা কিভাবে,
0: না আমার ঢেক আসছিল,
1: আসবে আমার কর
0: তুমি, না না না এটা ব্যাড ম্যানার্স, সবসময় ব্যাড ম্যানার্স,
1: এটা তো ব্যাড ম্যানার্স। তাহলে
0: আমরা লাইভে আছি,
1: না না
0: হ্যাঁ লাইভে থাকা অবস্থা কোনো,
1: বাই দ্য ওয়ে আমার আমার আমার কেন জানি মনে হচ্ছিল যে আজকে সত্যি এন্টারটেইনমেন্ট এবং অফ কোর্স জীবনে জীবনী শক্তি থাকে না, কিছু মানুষের প্রাণ শক্তি থাকে, তো ওই রকম একটা টনিক আমার সাথে আছে। আমি খুবই খুবই মানে অন্যরকম ভাবে ফ্লো করতেছি ওর সাথে। আমি একটু তার ফাঁকে
0: গুরু আমি কথা একটু বলতে চাই যে আমরা কিন্তু এই মুহূর্তে ফেসবুকে লাইভে আছি, ইউটিউবেও লাইভে আছি। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। আর চাইলে আমাদেরকে SMS হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফেসবুকে জানাতে পারেন, আমাদের সাথে আসতে পারেন ভালোবাসা বাংলাদেশে কথা বলতে চাইলে বা নিজের গল্প শেয়ার করতে করতে চাইলে 01841904904 এই নম্বরে SMS এবং হোয়াটসঅ্যাপ করলেই হবে, আমি কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। আর বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন। তো আমরা আবারও চলে যাই আমাদের অতিথি। তারপর হচ্ছে আমি বাংলা ভিশন জয়েন করলাম, বাংলা ভিশন থেকে শট করে হচ্ছে আমি রিং আইডিতে চলে গেলাম কাস্টমার কেয়ারে। ওদের যে টিমটা ছিল এটা আমি লিড করতাম, যদিও সেখানে আমার খুব বেশি দিন স্থায়িত্ব হয়নি, কজ আমার পড়াশোনা তারপর বাংলা ভিশনের নিউজ পড়া সব মিলে মনে হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে। ওইখানে কিউট সা একটা বাচ্চা ছিল, কিউট সা, মাথায় অল্প চুল, দেখতে টিয়া পাখির মতো।
1: গোদনাথ প্ল্যান করতেছিস নাকি?
0: হ্যাঁ হ্যাঁ, দারুণ গ্রোথ,
1: মানে
0: আমাকে সে গোদ নিবে, সে আমাকে গোদ নিবে। তো তার নাম হচ্ছে শামস,
1: নাম বলতে আবার ব্লাশ করে।
0: সেখানে তার সাথে আমার পরিচয় হয়, তার সাথে আমার আগে টুকটাক পরিচয় ছিল। টুকটাক পরিচয় বলতে তিনি আমার ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে একজন ছিলেন, তো বড় ভাইয়া বলে কথা বলতাম। তার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল 2015 জানুয়ারি মাসের 25 নওগাঁতে একটা বিয়ের প্রোগ্রামে। এরপর তার সাথে আমার কখনো যোগাযোগ হয় নাই। যখন রিং এডিতে আমি ইন্টারভিউ দিতে চাই, লিফটে তার সাথে আমার দেখা, তো সেদিকে কি তাকে আমি একদমই দেখতে পারতাম না, না না না তাকে আমি একদমই দেখতে পারতাম না, কারণ ওই যে সবাই বলল না তুই এত হাসিস কেন। তার সাথে যখন আমার 2015 দেখা হয়, তার ফার্স্ট কথা ছিল এই মেয়ে তুমি এত হাসো কেন। সো যে আমার হাসির শত্রু সে অবভিয়াসলি আমার শত্রু, সে তো কখনো আমার হাসি হইতে পারে না। সেখানে দেখা হলো, ভাইয়া আমাকে বলতেছিল যে এই তুই কেন আসছিস। বললাম যে আমি CRM এর ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। বলে তোকে এই প্রশ্ন করবে, তুই এই রেটের রিপ্লাই দিবি
1: বলে দিল।
0: হ্যাঁ, তো আমি খেয়েছো তুমি কি বলতেছ, আমি তোমার বাসায় ফোন দিয়ে বলে দিবো, তোমার ওনাকে ফোন দিয়ে বলে দেবো তুমি আমার সাথে এগুলো করছো, ঠিক আছে। মানে হয় না, মানে ওই টাইমটাতে তো অলমোস্ট আমি টিনেজ, তখন মানে টিনেজ না হলো আমি টিনেজারের মতোই বিহেভিয়ার করতাম, আমি অল টাইম এরকম থাকতে চাই, টিনেজারের মতোই বিহেভিয়ার করতাম। তো এখান থেকে চলে আসছি, ওইখানে চাকরি করলাম প্রায় 18 পর্যন্ত। তারপর পড়াশোনা যেহেতু আমাদের কোর্টে প্র্যাকটিস করতে হয়, আমি সব জব ছেড়ে দিলাম, কোর্টের দিকে মুভ করে গেলাম। ওই চাকরি করা ছাড়া আমার সাথে কখনোই শামসের সাথে কথা হয় নাই, বা মানে ফেসবুকে অ্যাড ছিলাম, কোনোদিনও জিজ্ঞেসও করি নাই যে ভাইয়া ভালো আসোস। আমি 19 শেষের দিকে কিন্তু লকডাউনটা আসবে আসবে করতেছিল কোভিড এর মধ্যে, একটা সময়
1: একটা কথা রিকোয়েস্ট করব তোরে।
0: হ্যাঁ,
1: তোকে আমি পারমিশন দিলাম যে তুমি অনেক বড় তোর, তুই আমাকে ভাইয়া তুই করে বলিস, এটা এমন বড় কোনো ব্যাপার না, ওরকম রিয়াকশন দিস না, 2 কমা রিয়াকশন, তুই আমাকে ভাই এই যে ভাই ভালো আছিস এইভাবে সম্বোধন করিস।
0: আমি চেষ্টা করব, আসলে আমি সারা জীবন মানে লাভ গুরু শুনে আসছি,
1: বাদ দে না
0: বলি। তারপর হচ্ছে লকডাউন চলে আসলো, আমার ভার্সিটি বন্ধ, আমি মিরপুরে আমার একটা ফ্রেন্ডের বাসায় একটা পড়েছিলাম কিছুদিন, লকডাউনের জন্য ব্যাক করতে পারতেছিলাম না। তো হঠাৎ করে মনে হলো যে আমাদের একজন কমন আপু ছিল, ওনার ফ্রেন্ড ছিল, উনি স্ট্রোক করে মারা যায় খুব অল্প বয়সে, মাত্র মাস্টার্স কমপ্লিট করার পরে। তো হয় না যে হঠাৎ করে কোনো একটা প্রোফাইল দেখার পরে মনে পড়ে আছে, আচ্ছা উনি যে মারা গেছে এটা কি ভাইয়া জানে, যেহেতু ভাইয়ার ফ্রেন্ড ছিল বাট অত একটা যোগাযোগ ছিল না। তো আমি ভাইয়াকে নক করে বলি যে ভাইয়া ছন্দাপু যে মারা গেছে তুমি কি জানো, বলা যে হ্যাঁ আমি জানি, আমি জানাজায় গিয়েছিলাম। তা ওই টাইমটাতে আমি একটু ধার্মিক মন হয়েছিলাম, এখন একটু কমে গেছি, একটু দুষ্ট হয়ে গেছি। তখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম, নফল রোজা রাখতাম। তো তখন যেহেতু বাসায় আছি, রোজা ছিলাম, আমি বললাম যে বলে কি তোর সাথে আমার কথা আছে। বললাম ভাই আমি ইফতারের পরে তোমাকে ফোন দিব, তখন কথা বললো। বলে আচ্ছা শোন, তুই কি আমাকে বিয়ে করবি? এটা হচ্ছে মানে একদম ফার্স্ট। তার সাথে
1: তোর সাথে তো এত কমিউনিকেশন হয় না,
0: কোনো কমিউনিকেশন নাই,
1: আউট অফ নাও ধাম করে বলে দিল,
0: আউট অফ মানে কোন কন্টাক্ট। আমি জাস্ট তাকে নক করছি যে
1: কতদিন পরে তোর কথা হচ্ছে,
0: অলমোস্ট 2.5 বছর।
1: ইভেন চাকরির সময় তো কথা হইতো
0: না,
1: তোকে এমনি বলে দিল ধাম করে,
0: ধাম করে বল। ওই টেক্সট এখনো আমার কাছে আছে যে তুই কি আমাকে
1: বিয়ে, তাও টেক্সটে,
0: হ্যাঁ ফেসবুকের মেসেঞ্জারে, যে আমি তাকে নক করছি, ছন্দাপু মারা গেছে, তুমি কি এটা জানো?
1: ও বলছে জানা যায় গেছিলাম, তাহলে তুই আমাকে বিয়ে করবি এরকম?
0: হ্যাঁ, পরে বলছে তোর সাথে অনেক কথা আছে, তুই কি করতেছিস? তো বললাম যে ভাই আমি হচ্ছে একটা স্কুলে এখন ডান্স শেখাচ্ছি, পাশাপাশি কোর্টে প্র্যাকটিস করতেছি, যেহেতু এখন লকডাউনের জন্য সবকিছু বন্ধ, আমি বাসায় আসি। তোর সাথে আমি কথা বলতে চাই, বললাম ভাই আমি রোজা আছি, ইফতারের পর তোর সাথে কথা বলবো। শোন, তুই কি আমাকে বিয়ে করবি? হ্যাঁ খেপসো নাকি? বলে হ্যাঁ খেপসি। বলে আছি ইফতারের পর তোর সাথে কথা হবে। দেন তার সাথে আমার এক কথা, দুই কথা, তিন কথা আগায়। এপ্রিলের 11 তারিখ, এটা হচ্ছে মার্চের 26 তারিখের কথা, এপ্রিলের 11 তারিখ আমি মিসেস শামস হয়ে যাই। 2022
1: তাও তো ভালো রে, প্রায় 6 ইয়ার্স তো লাগছে এপ্রিল তো।
0: হ্যাঁ, এই যে গত 11 তারিখ আমাদের ম্যারেজ হয়ে গেল।
1: আচ্ছা, ও কনগ্রাচুলেশন শামস, I just consider you my brother, congratulations.
0: তো আমার যখন বিয়ে হয় আমি তখন অনেক ডিপ্রেসড, কারণ আমার আম্মু, আমার বড় বোন, আমার বড় বোন একটা বেবি আছে, বাট আমার তো বাবা,
1: ডিপ্রেশন গল্প বলিস না,
0: না এটা যদি আমি না বলি তাহলে এই মানুষটাকে ছোট করা হবে, এই মানুষটাকে ছোট করা হবে। তার মধ্যে আমার ফাইনাল এক্সাম হওয়ার কথা ছিল, এটা লকডাউনের জন্য পিছিয়ে দিল, মানে লকডাউন যতদিন থাকবে এক্সাম হবে না। একটু ডিপ্রেসড ছিলাম, তার সাথে দুই একটা কথা হলো, আমাদের বিয়ে হয়ে গেল। আমরা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ বলা যায়, কারণ আমরা কখনো প্রেম করি নাই, আমাদের একদম ডিরেক্ট বিয়ে থেকে হচ্ছে আমাদের কনভারসেশন শুরু।
1: তোরা বুঝতে দিসনি?
0: না, আমাদের তো কখনো কথা হয় না, ওই যে ওদের ফ্যামিলি থেকে দেখছে কথা হয়েছে, বিয়ে হয়ে গেছে।
1: প্রেম করিসনি তারপরে?
0: না, বিয়ের পরে আমাদের প্রেমের শুরু। তারপর হচ্ছে মানে আমি একটু ডিপ্রেসড থাকতাম, বলতাম যে আমার লাইফে এত কিছু, এত এত কিছু করার ইচ্ছে ছিল, আমি কিছু করতে পারতেছি না। তোর কথা ছিল তুমি কেন করতে পারবে না, আমার কথা ছিল আমার বিয়ে হয়ে গেছে, আমাকে মানে এই সুযোগটা কে দিবে? ওর কথা হচ্ছে তুমি কি করতে চাও? তো বললাম আমি যেহেতু একটা সময় নিউজ পড়তাম, আমি চাই যে আমি আবার নিউজটা পড়বো। তো বললো যে আচ্ছা, যে তুমি যদি নিউজ না পড়ে তুমি যদি ব্র্যান্ড প্রমোটিং এর দিকে আগাও কেমন হয়? বললাম হ্যাঁ হয়। তো ও হচ্ছে আমার মাঝে মাঝে ছবি তুলে দিত, ও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো একজন মানুষকে দিছে, আমার লাইফে এত কিছু, এত এত কিছু করার ইচ্ছে ছিল, আমি কিছু করতে পারতেছি না। তোর কথা ছিল তুমি কেন করতে পারবে না, আমার কথা ছিল আমার বিয়ে হয়ে গেছে, আমাকে মানে এই সুযোগটা কে দিবে? ওর কথা হচ্ছে তুমি কি করতে চাও? তো বললাম আমি যদি একটা সময় নিউজ পড়তাম, আমি চাই যে আমি আবার নিউজটা পড়বো। তো বললো যে আচ্ছা, যে তুমি যদি নিউজ না পড়ে তুমি যদি ব্র্যান্ড প্রমোটিং এর দিকে আগাও কেমন হয়? বললাম হ্যাঁ হয়। তো ও হচ্ছে আমার মাঝে মাঝে ছবি তুলে দিত, ও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো একজন মানুষকে দিছে, ও আমার সিভি রেডি করে অ্যাট ফার্স্ট মাইয়াল ইসলামে

0: ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের একটা সফটওয়্যার দেয় যার মাধ্যমে রেগুলার যে কাস্টমারের টেক্সট গুলো থাকে এটা ল্যান্ড করে। ওইখানে আমি ফার্স্ট জব শুরু করি 2020 সাল থেকে, এটা আমার ফার্স্ট জব, সরি আমি কোম্পানির নাম বলে ফেলছি। ওইখানে আমি ছিলাম 2022 সাল পর্যন্ত, তারপর অন্য একটা কর্পোরেটে সুইচ করি আর সেখানকার পরিবেশ খুব টক্সিক ছিল। আরে আমাকে এমন ওইখানে শুনতে হয়েছে, আমার যে ডিএম ছিল উনি বলছে তুই যে ম্যারিড এটা যদি আমি জানতাম তাহলে তোর তো আমি ইন্টারভিউতে ডাকতাম না, তুই চাকরি করবি কি? হ্যাঁ আমি তাদের
1: শালাকে বিয়ে করার জন্য ডাকছিল তোরে,
0: শালা টাকলু কেন চাইছিল আল্লাহ জানে। উনি তো কিন্তু জানতো যে আমি ম্যারিড, আমার পুরো সবাই জানতো আমি ম্যারিড। উনি হুট করে আমাকে মানে উনি আমার ওইখানে জব শুরু হয়, আমি ওইখানে ইস্যু রেজলিউশনে ছিলাম, ওটা একটা স্কিন কেয়ার প্রোডাক্ট টাইপের কোম্পানি ছিল, ওরা অনেক ধরনের প্রোডাক্ট সেল করে, এখানে ক্লোদিং আছে, স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, অনেক কিছু আছে। আমি বললে হয়তো
1: আমার পেজ ক্রিয়েট করছিস নিজের?
0: হ্যাঁ আমার আছে,
1: কি নাম?
0: জেনিস ডায়েরি।
1: ভালো করে বল, জেনিস ডায়েরি।
0: জেনিস ডায়েরি
1: কি ধরনের কাজ হয় ওখানে?
0: আমি প্রোডাক্ট প্রমোশন করি,
1: লাইফস্টাইল প্রোডাক্টস এবং প্রোডাক্ট প্রমোশন করি।
0: তারপর হচ্ছে ওইখানে জয়েন করলাম, আমি প্রায় 7-8 মাস খুব ভালো কাজ করতেছিলাম, যেহেতু আমার কথা খুব মিষ্টি, কোনো কাস্টমারের প্রোডাক্ট ভেঙে গেছে যাই হোক না কেন কল দিলে আসসালামু আলাইকুম ম্যাম কি সমস্যা আছে আমাকে একটু বলেন, ওনার তো আর উনি প্রবলেম কি বলবে, এত সুন্দর করে যদি কেউ বলে কোনো কাস্টমার কি
1: সাথে দিতে পারে? সত্য আমরা স্বীকার করি এটা।
0: তারপর হচ্ছে ওইখানে ছিলাম, ওইখান থেকে ওই বস বা ওই ভাইয়া যেদিন চলে যাবে তার 2-4 দিন আগে উনি আমাকে এই কথাটা বললো, এর মাঝখানে আমার শ্বাসকষ্ট ধরা পড়ে। আমি কিন্তু বলেছিলাম শুরুতে যে আমি ছোটবেলায় খুব সিক ছিলাম, তো আমি ওনাকে মেইল করে
1: শুন তোকে যে ব্যান্ড প্রমোশনের জন্য এটা দেখার পর তো অনেকে ধর নক করতে চাইবে, তো কিভাবে পাবে? জেনস ড্রাইভতে গেলেই হয়, ওনার একটা নাম্বার দেয়া আছে।
0: হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এছাড়া আমার প্রোফাইলও আছে, জেইন মিনতে আব্দুল্লাহ, বাংলাদেশে একমাত্র একজনই আছে।
1: ওকে তারপর
0: তারপর হচ্ছে তখন আমার হাজবেন্ড আমাকে অলওয়েজ একটা কথা বলতো যে তুমি গ্রো করবা, তুমি তোমার মতো করে গ্রো করবা, যদি কোনো হেল্প লাগে আমি আসি।
1: ওকে তোর স্বাস্থ্যের কথা বলতো না তোর
0: ক্যারিয়ার সবকিছু থেকে
1: বোন বলে কথা, আরে ভাই বোনের মধ্যে যদি একটু দড়ি টানাটানি না হয় তুই চাইলে কিন্তু বলতে পারিস, অনেক কষ্টে কিন্তু পেটটাকে লুকাই
0: রাখছি, প্লিজ বের করে ফেলেন প্লিজ। এরপর হচ্ছে উনি যখন আমাকে বললো যে তুই যে ম্যারিড যদি আমি জানতাম তাহলে তোকে আমি হচ্ছে ইন্টারভিউতে ডাকতাম না, তো ওনার সাথে আমার ফার্স্ট কনভারসেশন ছিল কেন ভাইয়া আমি কি কোনোদিন অফিসে দেরি করে আসছি, আমি কোনোদিনও টাইমলি কাজ করতে পারি নাই, আমি সব কাজ পারি, এক্সেল পারি, ভিডিও এডিট পারি, মানে একটা কর্পোরেটে সার্ভাইভ করার জন্য যা যা প্রয়োজন হয় আমার বান্দা আমার মানে মিস্টার শামস চৌধুরী আমাকে ওইভাবে রেডি করে দিছে, আমি সবকিছু শিখছি আমার হাজবেন্ডের কাছ থেকে। আমি যদি আজকে ওর কথা এখানে বসে না বলি তাহলে হচ্ছে ওর প্রতি আমার বিশ্বাসঘাতকতা করা হবে, কারণ একটা মেয়ের যার বাবা নাই, যে অনেক স্ট্রাগল করে ল কমপ্লিট করলো, হুট করে সে কখনোই কর্পোরেটে যাওয়ার যোগ্যতা রাখে না।
1: কি মনে হচ্ছে কি কি পারে?
0: ও সবই পারে, একজন আরজে কি সব পারতে হয়? অলরাউন্ডার
1: শর্মিলা ঠাকুরের মতো দেখতে না?
2: শর্মিলা ঠাকুর?
0: হ্যাঁ বাহ থ্যাংক ইউ, তুমি আমাদের শর্মিলা ঠাকুর কেন চিনব না, সাইফ আলী খানের মা।
1: অপুর
0: সংসার আমি সিনেমাতে কাজ করেছি, ও রে আপু নাম বলে দিবেন দেখব,
1: তাহলে আমার চোখও খারাপ না কিন্তু, একে তো সাম ছিল পরিচালক আর একটা নতুন এইটা। তাহলে আমার সিনেমা কি কাজ করছিস কদি?
2: ছোট্ট একটা ওই যে বাংলার গ্রাম বাংলার ছোট্ট একটা বউর ক্যারেক্টারই করেছিলাম, মানে একদম অপুর সংসারের সেই ক্যারেক্টারের মতোই অনেকটা।
1: দেখছিস কিছু? আই লাভ মাইসেলফ, আই এম প্রাউড অফ মাইসেলফ। দিস ইজ দ্য ভাইয়ের কি অবস্থা?
0: ইয়েস আমার ভাই বলে কথা
1: নে, ক কি জানো বলছিলি?
0: এরপর হচ্ছে ওনাকে আমি কাউন্টার ধরি যে কেন আপনি এই কথা বললেন আমাকে, আপনি আমাকে এই কথা বলার সাহসটা তখন পাবেন? আচ্ছা আমি কিন্তু খুব রকচটা
1: ধরছিলি তো ঠিকভাবে,
0: এইভাবে এইভাবে এইভাবে যে আপনি আমাকে কেন এই কথাটা বলছেন, আমি টাইমলি রিপোর্ট দেই, আমি আমার উইকলি যে প্রসেস থাকে সব কমপ্লিট করি, আমি তোমার ক্যান্সেলেশন কমাই নিয়ে আসছি, তোমার ডেলিভারি ভালো হচ্ছে, প্রোডাক্ট মানে প্রোডাক্টে ইম্প্রুভমেন্ট আসছে, তুমি কেন আমাকে এই কথা বলবে? আমি ডিরেক্ট যে আমাদের যে জিএম ছিল ওনাকে কমপ্লেন করে দিই, কমপ্লেন করার পরে ওনার চাকরি চলে যায়, ওই দিনই সে চলে গেছে।

0: একদম ভালো।
1: আমি ভাই সহ্য করার মানুষ না। আমি শামসকে ফোন দিয়ে বলছি, জানো কি হয়েছে? বলে কি হয়েছে? আমি কোটা নামে তো কমপ্লেন করে দিছি। জাহাঙ্গীর স্যার বলছে আজকেই বের করে দিবে। তারপরে দেখলাম যে আসলে উনি আর কোনোদিন ওই অফিসে ঢুকে নাই। এটা ছিল একটা অফিসের গল্প। দেন এক বছর পরে আমি সুইচ করে অন্য একটা অফিসে যাই, ওইটাও একটা কসমেটিক্স কোম্পানি, বাংলাদেশের টপ ব্র্যান্ডের মধ্যে একটা, আমি নাম না বলি, পয়সা দিবা তারপর নাম বলবো।
2: তারপর
1: ওইখানে যাই, ওইখানে তো হচ্ছে আমাদের যে ম্যাম ছিল অর্কা,
2: সত্যবাদীরা
1: কখনো কোথাও ঠকে না
2: একদম। তারপর তুই কাজেরই বর্ণনা দিবি নাকি?
1: সব বলবো। তো অর্কা ম্যাম তো হচ্ছে আমার কাছে
2: প্রোডিউসার, এটা কিন্তু কয়েকটা পার্টে হবে,
1: অনেক অনেক খুশি ছিল
2: জেরিন পার্ট 1 2 3।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে ছিল ম্যাম, অনেক হ্যাপি থাকতো আমার কাজ নিয়ে। আমি জয়েন করার 3 থেকে 4 মাস পরে ওই ভাইয়া, সেই টাকলু ভাইয়া, ও মাই গড, এই যে জয়েন করে সেম জায়গায়।
2: হ্যাঁ, ওই যে কি জানো বলছিল তোরে,
1: তুই যে ম্যারিনেটে যদি আমি জানতাম তাহলে তোরে নিতাম না, কি করতি তুই আমার না নিয়ে, কি যেদিন উনি জয়েন করছে আমি বাসায় যেয়ে বলছি আমি চাকরি করবো না, একদম এইভাবে সেইভাবে ফেলে বলছি আমি আর চাকরি করবো না। কি হয়েছে? ওই টাকলু আবার ওখানে জয়েন করছে, তুমি কি করবা? জানি না, বারে এক্সাম দিবা, বারে এক্সাম দিলে কালকে তোমাকে কোর্সে ভর্তি করে দিব।
2: বারে এক্সাম কিন্তু খুব কঠিন এখন।
1: হ্যাঁ,
2: তুই তো ভালো ছাত্রী।
1: আমাকে সে ওই দিনে বলে কোথায় ভর্তি হবা বলো, বললাম যে আমার কোনো টিউশনের প্রয়োজন নেই, কারণ আমি অনেক ভালো স্টুডেন্ট, আমার ফ্রেন্ডরা আছে, আমরা সবাই মিলে ক্যাচ আপ করে নিতে পারবো। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি ভার্সিটি চেঞ্জ করছিলাম, কারণ নর্দার্ন থেকে আমার হচ্ছিল না।
2: যাই হোক, পরে
1: আমি অন্য একটা ইউনিভার্সিটি থেকে ল কমপ্লিট করি, দেন ওইখান থেকে হচ্ছে আমি বারে রেজিস্ট্রেশন করলাম এক্সামের জন্য, পরীক্ষা দিলাম।
2: তো অনেক লম্বা প্রসেস না বারে? রিটেন, অমুক, সমুক,
1: ফার্স্ট হচ্ছে এমসিকিউ, তারপরে রিটেন, তারপরে ভাইবা, তারপরে রেজাল্ট দিবে, তারপর হবে রেজিস্ট্রেশন। দেন আমি রেজিস্ট্রেশন করে
2: সব ডান।
1: হ্যাঁ, রেজিস্ট্রেশন করে 24-এ,
2: বাহ,
1: 23-এর ঘটনা এটা, 24-এ আমি আমার
2: বিয়ে। তো নিজস্ব চেম্বারও আছে নাকি?
1: হ্যাঁ।
2: কোথায়?
1: আমার মিরপুরে।
2: কেউ যদি কোনো ঝামেলায় পড়ে, তুই কি স্পেশালিটি কি তোর?
1: আমি কর আইনজীবী।
2: কর, ট্যাক্স?
1: হ্যাঁ।
2: ধর কোন ব্যক্তির, আমার নামই একদম পুরো আপডেটেড হয়ে থাকে।
1: ও হ্যাঁ,
2: এক বছর গ্যাপ মারছে, দে আবার করবে, তুই ম্যানেজ করতে পারবি না?
1: ও ফাইন দিবে গভর্নমেন্ট কে,
2: ও ওটা দেওয়াবি?
1: হ্যাঁ, অন্য কোন ওয়ে
2: তা তো দেওয়াবি না, না না না না না, টাকা অবশ্যই দিতে হবে, টাকা দিয়ে গেবে
1: একসাথে, টাকা অবশ্যই। আমি একটা লেটার লিখে দিব যে তার কি রিজনে সে তার রিটার্নটা জমা দিতে পারে নাই। আমি যদি গভর্নমেন্টের কাছে স্বচ্ছ থাকি, আমি যদি সত্যি কথা বলি, গভর্নমেন্ট কেন আমাকে সেই সুযোগটা দিবে?
2: সো পেনাল্টি দিবে না তখন?
1: হ্যাঁ দিতে হবে, ফাইন দিবে একটা, একটা অ্যামাউন্ট আসতে পারে।
2: ইনকাম ট্যাক্স অফিসার তুই? ইনকাম ট্যাক্স লয়ার?
1: হ্যাঁ, ইনকাম ট্যাক্স
2: লয়ার। তো বিভিন্ন কর্পোরেটের সাথে ডিল করতে হয়?
1: হ্যাঁ, আমি গত বছর নগদের সাথে কাজ করেছি, বিকাশের সাথে কাজ করেছি, আমি সহজের সাথে আছি, আমি আরো কয়েকটা ভালো ভালো ব্র্যান্ডের
2: সাথে, বিভিন্ন কোম্পানির সাথে তো পার্মানেন্ট অ্যাফিলিয়েশন থাকে।
1: হ্যাঁ,
2: বিং লয়ার ট্যাক্স দেখে দেখে তাদের পক্ষ হয়ে।
1: হ্যাঁ,
2: আমার ছোট প্রতিষ্ঠান আছে একটা, নতুন করে দিছি ফেব্রে, গরিবি হালে
1: আমাকে নিয়ে যান, আর কিচ্ছু না।
2: আমি বাংলাদেশের প্রতিষ্ঠান নাম, কোন প্যাচ গোস লাগলে তুই তখন দেখে দিবি
1: বান্দা হাজির।
2: আচ্ছা ঠিক আছে, তারপর বল।
1: এরপর
2: শুরু হয়ে গেল লয়ার জীবন।
1: হ্যাঁ, লয়ার জীবন। তো শামস আমাকে অলওয়েজ পুশ আপ করতো। আচ্ছা, তখন আমি আর একটু শুকনো ছিলাম, আমার কোনো একটা অ্যাক্সিডেন্ট আমার ডান পাটা ভেঙে যায়, এরপরে এই যে খাতি পিতি ঘর কালাক্তি হওয়া, তখন এত
2: খাতি শুকনো ছিলি?
1: হ্যাঁ,
2: আমার কেন জানি মনে না, ওটা মানে শুনছি কষ্ট লাগছে, বাট খুব বেশি কষ্ট লাগেনি আমার কাছে, মনে হচ্ছে তুই কখনো প্রিম্যাচিউর হওয়ার কথা না। আমার তোকে দেখে মনে হয়েছে যে যদিও গল্পটা বলছিস, আমার মনে হচ্ছে না বিং স্টার্টিং অমন এরকমই গুলুমুলু টাইপের।
1: না, আমি আগে শুকনো ছিলাম, আমার 2024 পর্যন্ত ওয়েট ছিল 62, এরপরে হচ্ছে
2: বলতে হবে না,
1: না, এরপরে টু বি কন্টিনিউড, চেম্বার থেকে আসার সময় আমার উপরে একটা অ্যাটাক হয়। হ্যাঁ, এটা হয় হচ্ছে আমরা মোটামুটি একজন রাজনীতিবিদের ফাইল নিয়ে কাজ করতেছিলাম। তো আমি যখন এখান থেকে ব্যাক করি, আমার আমি যে বাইকটাতে ছিলাম এই বাইকটাকে একটা পিক আপ ধাক্কা দেয়, আমি পড়ে যাই এবং আমার পায়ে, ডান পায়ে ভালো একটা ফ্র্যাকচার হয়। এরপর হচ্ছে আমাকে বলা হয়েছে আমি যাতে কিছুদিন হচ্ছে ওয়ার্কআউট না করি। আমি মানে যেহেতু ভাইয়া আমার লোকেশন চিনেন, আমি জিম জোনের কিন্তু পার্মানেন্ট একজন মেম্বার, ওদের প্রিমিয়াম কার্ড ইউজ করি আমি। আমি 2021 থেকেই জিমে যাই, বাট এখন 2 বছর ধরে গ্যাপ আছে। তো আমি একটা সময় একদম কনফিডেন্স লো হয়ে গিয়েছিল যে না মোটা হয়ে গেছি, এখন আর ক্যামেরার সামনে আসবো না। তখন আমি ভালো ভালো কিছু ব্র্যান্ডের সাথে কাজ করেছি, ফুডপান্ডার সাথে কাজ করেছি, আমি মায়োরা নামে একটা কোম্পানি আছে পার্পল কেয়ার ওদের সাথে কাজ করেছি, আমি পন্সের সাথে কাজ করেছি, ইউনিলিভারের সাথে কাজ করেছি, ইউনেস্কোর সাথে কাজ করেছি। সবকিছু ব্র্যান্ড প্রমোশনে ছিল,
2: টপ নচ ব্র্যান্ড এগুলো।
1: কিন্তু যখন হচ্ছে একটু ফ্যাটি হয়ে গেছি তখন ভাবছিলাম যে না কাজ করবো না। বাট শামসের কথা অলওয়েজ, তুমি মোটা হলো কিসের মোটা বলো, তোমাদের কত মানে তুমি তো তোমার নিজেকে প্রেজেন্ট করতে পারো, তোমার মোটাই ভালো লাগে, তুমি শুকায়ও না।
2: আসলে তাই শামস, একদম 100-তে 100 একমত আমি
1: তোমাকে, মোটাই ভালো।
2: এই অবস্থাতে যা মানে যে ভাইব দিচ্ছে না, স্পার্কের কথা বলছে না শামসও মনে হয় কথা বলে।
1: হ্যাঁ, ও সব সময় বলে
2: দা ওয়ে ইউ আর স্পার্কিং না, পিপল অটোমেটিক কানেক্টেড হচ্ছে এখান থেকে। যদি আমি খুশি, আমি খুশি যে তোর মুখে যে পরিমাণ মাংস আছে আমার গোটা শরীরে তা না।
1: আমি কি তোর গুড় হইতে নিলাম,
2: পরে আমাকে পচাবি সেকেন্ড পার্টি।
1: হ্যাঁ,
2: কিন্তু এখান থেকে যদি এতটুকু তুই নিজেকে ই করিস তোর সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়, বিলিভ মি। এবং পিপল যেভাবে তোকে একসেপ্ট করা শুরু করছে, তুই নিজেও টের পাস, একসেপ্টেন্স লেভেলও কমে আসবে। বিশ্বাস কর, তুই তোর পার্সোনালিটি, দা ওয়ে ইউ ক্যারি ইয়োর ইয়োর ইয়োর ইয়োর জেস্টার অ্যান্ড অল, এটা তোকে এভাবেই মানায়।
1: আমি প্রচুর খাই, মানে আমি কেমন শুধু আমি খাই না, আমি রান্না করে খাওয়াই। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো রান্না করতে পারি।
2: একটা জিনিস আমাকে বর্ণনা দিয়ে এইট লেভেলের খাস, আমি যেন আন্দাজ করতে পারি।
1: আমি 100 জন মানুষের রান্না একবারে করতে পারি। হ্যাঁ,
2: আর খাইতে কেমন পারিস?
1: খাইতে পারি। আমি
2: সবচেয়ে বেশি পছন্দের ফুড কি তোর?
1: আমার সবথেকে বেশি পছন্দ বিরিয়ানি।
2: কয় প্লেট মেরে দিবি?
1: 3-4 প্লেট অনায়াসে।
2: ফুল প্যাকেজে যে বিরিয়ানি দেয় ওগুলো?
1: হ্যাঁ, একবারে এক বসে আরামসে বসে খাবো তো। আমি তো গপ গপ খাবো না, আমি আরামসে বসে খাবো
2: 3-4 প্লেট।
1: হ্যাঁ না, আমার আশেপাশে যারা থাকবে তাদেরকেও আমি দিব, আমি একা খাবো না, আমি একা খাই না।
2: ওকে, বাট রান্না করতে পছন্দ করি?
1: হ্যাঁ, রান্না করতে
2: সব রকমের ফুড
1: আলহামদুলিল্লাহ।
2: 100 জনে খাবার ম্যানেজ করতে অনেক টাফ ব্যাপার
1: না আমার কাছে মনে হয়?
2: মানে তোর এনার্জি লেভেল কমে না?
1: না,
2: ভেরি গুড।
1: আমার এমন হয় মাঝে মধ্যে বাসায় রান্না করে আমার আশেপাশে যারা আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করি, আমার এটা খুব ভালো লাগে। আর
2: এই পাগলি এরম থাকিস,
1: এখানে
2: প্রোগ্রাম হবে ভালোবাসা বাংলাদেশের নামটা উঠিয়ে দিয়ে ঢাকা ফেব্রিক্স কন্যারে দিয়ে বড় করে শামস শামস শামস আমার শামস, আর আমরা শামসের একটা স্ট্যাম্প সাইজ ছবি দিস, আমরা সব তাবিজ বানায় হাতে নিয়ে ঘুরবো। তুই না তোর আবার ঝামেলা হয়ে যাবে তোর বয়ফ্রেন্ডের সাথে, যার যার সুযোগ আছে উল্কি আঁকাবো শামসের দিয়ে ঘুরতে থাকবো। শামস শামস শামস
1: যে আমাকে শুইপোকা থেকে মানে শুয়োপোকা থেকে প্রজাপতি বানাইছে, তার নামটা আমি কেন বলবো না? সে
2: তুই তো শঙ্খচিল বানায় ফেলতেছিস এতবার বলছিস।
1: যে ভালোবাসে তার ভালোবাসা প্রকাশ করতে হবে।
2: আচ্ছা মানলাম মানলাম তুই ভালোবাসিস, তোর এই হাসি দেখে কি কয়? ক্যাক ক্যাক করে যখন হাসি চোখ মাঝরাতে বেজরাতে চমকা চমকে
1: আপনি কি করে জানলেন
2: যে পাগলি কি করে দেখি তোর ঘরের মধ্যে? তখন যে বেচারা চমকায় উঠলো এরম করে,
1: একটু ঘুমাও একটু ঘুমাও। আমি মানে আমি যেহেতু ট্যাক্স নিয়ে কাজ করি, দেখা যায় দিনের বেলায় সার্ভার খুব বেশি ডাউন থাকে।
2: ওই গল্পটা কয় যে চমকে উঠলো লাভ দিয়ে? তখন কি
1: ওইটাই বলতেছি তো, মাঝে মধ্যে দেখা যায় আমি কাজ করতেছি কোনো রিলস অথবা কোনো কিছুটা দেখছি, আমি হো করে উঠছি।
2: অভিনয় করে বল যে ওই রিলসের কথা বলে বল। হ্যাঁ কিসের রিলস দেখছিল
1: মনে আছে? তাসিন আপু তিনি আপু একটা ফানি ভিডিও আপলোড করছে, অথবা রবিন ভাই একটা ফানি ভিডিও আপলোড করলো কিছুদিন আগে, আমি দেখলাম যে হচ্ছে একটা ওয়াইফ তার হাজবেন্ডকে বলছে চল বন্ধু ঘুরে আসি, তা আমি দেখি আরে এটা তো আমি এটা
2: আরে বড় ঘুমাচ্ছে
1: এটা আমি আরো আমি হাসতেছিলাম যে আমি সারাদিন অফিসে ছিলাম একটু ঘুমাই অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা আমাদের প্রোগ্রাম অনেক বড় হয়ে যাচ্ছে, একটু শর্ট করি। আমার লাইফে আমি বললাম না যে আমার লাইফে
2: আর কাউকে কৃতজ্ঞতা দিতে হবে
1: না, কাউকে কৃতজ্ঞতা দিব না।
2: তুই আবার যখন তোকে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দিব তখন শুনবি আমার মা আমার অমুক আমার এই আর প্রত্যেকটার আগে পিছে শামস শামস শামস, এখন আর কৃতজ্ঞতা বলতে হবে না, সব জানে যে তুই সবার প্রতি কৃতজ্ঞ।
1: হ্যাঁ আর
2: তুই হাসতে থাকছিস আল্লাহ
1: আমাকে সে কখনো বলেনি তুমি এটা করবা না, সে অলওয়েজ বলে যায় তোমার এটা ভালো তুমি করো।
2: বিভিন্ন জায়গায় আজকে 4-5টা প্রোগ্রাম করছি আমি বিভিন্ন জায়গায়, আমি তো আর খ্যাপ মেরে বেড়াই দিয়ে ফাইনালি লাইভ করতে আসছি, এতটুকু ক্লান্তি নাই কজ অফ হার। কি বিউটি, কি সৌন্দর্য! আপনি যদি আমাকে বলেন যে সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটা, আমি তো বলবো যে এরকম মুখটা দেখা। সবচেয়ে সুন্দর সাউন্ড কোনটা? নুসরা ফাতার গান আমি পছন্দ করি, কিন্তু এই হাস্যোজ্জ্বল সাউন্ড কিন্তু ভরকায় উঠে বেচারা না আহারে
1: মাঝে মধ্যে
2: খিলখিল করে উঠে। অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি, আমি শেষ মুহূর্তে শুধু একটুকু বলতে চাই, তোর কাছে চাচ্ছি, আমি দুইবার চাইছি, থার্ড টাইম বলতেছি, তোর আমার এই ভাইচারা যেন কন্টিনিউ থাকে
1: ইনশাআল্লাহ,
2: ব্রাদার সিস্টার্স এই
1: ডুও অবশ্যই
2: এটা যেন কন্টিনিউ থাকে। হ্যাঁ
1: অবশ্যই,
2: কারণ আমিও মানসিক ভাবে অনেক সময় ডিস্ট্রয়েড হয়ে যাই, তোর প্রেজেন্স ইটসেলফ এনাফ যে ওই জায়গাটাকে
1: আমার চেম্বার ভাইয়ার অফিস কাছাকাছি, জাস্ট একটা ফোন কল
2: আমরা কাছাকাছি, ট্রু,
1: জাস্ট একটা ফোন কল পাগলি কই আছিস রে ভোদর।
2: তো দুপুরে এমন আমরা তো ওখানে আবার রান্না বানাই স্টাফদের মধ্যে, আমরা যাইসা পড়
1: বা তুই আমরা যাই হ্যাঁ
2: তা না রান্না ওইটা আবার পেন
1: না না না আমি রান্না করতে পছন্দ করি।
2: ভালো থাকিস, আমার খুব ভালো লাগছে আজকে প্রোগ্রাম, মনে হয়নি আজকে রেমুনারেশন প্রোডিউসার না দিলেও হয়, আজ সত্যি আমি এনজয় করছি।
1: থ্যাংক ইউ গুরু।
2: আবার কিসের গুরু?
1: আমি একটা অংশ র্যাপিকের, র্যাপিক হচ্ছে আমাদের একটা চেইন।
2: কোথায় ঠিকানা?
1: আমাদের মিরপুরে আউটলেট আছে, উত্তরেতে আউটলেট আছে, ঢালিতে আউটলেট আছে। হ্যাঁ র্যাপিক।
2: কি ধরনের ফুড করে এটা?
1: আমরা হচ্ছে টার্কিশ প্রোডাক্ট সেল করি, এরপর হচ্ছে বার্গার আইটেম আছে, চিকেন আইটেম আছে, অনেক কিছু আছে।
2: আচ্ছা বাই দ্য ওয়ে এটা ফাইনাল করে রাখি, যেহেতু আমাদের ভালোবাসা বাংলাদেশের টিম বলতেছে, সো আমাদের পুরো ই আমার। হ্যাঁ তুই শুধু এসে ডিরেকশন দিবি, রান্না করে নিয়ে এসে আমরা খাবো, অথবা তারা তাদেরকে আমরা দাওয়াত দিব।
1: ওকে
2: ওকে, ভালো থাকিস আর ভাইকে ভুলে যাস না।
1: আমি কখনো কাউকে ভুলি না, আমাকে যদি কেউ ভালোবাসে একবার ডাক দেয় আমি সারা জীবন তার জন্য হাজির।
2: বিদায় নিচ্ছি আপনাদের, শুধু একটা মেসেজ দেয়ার না, একটা মানুষকে দেখিয়ে। শুনছেন তো না, ক্লাস টু তে থাকা অবস্থায় বাবাকে হারাইছে এবং খুব একটা ইনসিডেন্টের ভিতর দিয়ে হঠাৎ করে কিছু গুন্ডা পান্ডা তাকে তার গাড়ি দখল করতে গিয়ে, তার বাবা তো আর্মিতে ছিলেন, সেই গাড়ি ছিনতাই করতে গিয়ে তাকে খুন করা হয় ঈদের একদিন আগে। এই বাচ্চা মেয়েটা এক থেকে শুরু হয়ে আজকের এই পোকা, যেমন বলতে শুভপোকা থেকে প্রজাপতি হয়েছে, এই জার্নিতে কত রকমের কষ্টের ভিতর দিয়ে গেছে। বাপ ছাড়া একটা মেয়ে বুঝে নিত যে বাংলাদেশে সার্ভাইভ করাটা কেমন, কিন্তু কোন রকমের রিগ্রেট বা কোন রকমের খেদোক্তি নিয়ে জন্ম না, বরং প্রতি মুহূর্তে প্রাণ খুলে বাঁচতেছে আর প্রাণ খুলে হাসতেছে। এর জন্যই আমি খুব সম্মানের সাথে ওকে যেমন বোন বলে, আমি যেমন আমার ছোট বোন সাথীর বয়সী, তোরা না সাথীও তোদের চাইতে অনেক বয়সে বড়, সাথী ক্যান্টনমেন্ট স্কুলের টিচার, তোকেও তুই বলি, আই এম সরি, আমি যেহেতু বিয়াদো আমার বড় বোন তাকেও তুই বলি,
1: তুইটা ভালোবাসার ডাক্তার সবাইকে দেখা যায় না, বুঝ
2: তোরা বুঝ, জীবনে তো বুঝলি না বুঝ, সে একজন বোটানির প্রফেসর, সো তোকে ওই গ্রাউন্ড থেকে আমার বলা আর কি, আমি যেমন সম্বোধন করি তানাকে ওই গ্রাউন্ড থেকেই বলা, বাট তোর ক্ষেত্রে আমার সত্যি চাওয়া যে আমি মাঝে মাঝে অনেক ডিপ্রেসড হয়ে যাই, হারায় যাই, তোর প্রেজেন্স আসলে স্পার্ক দেয়
1: আমাকে, জাস্ট একটা নক দিই বা একটা কল দিলেই হবে যে বোন আমি এখানে আছি,
2: না আমি সেকেন্ড থার্ড দিবই না তোকে নক করতে গিয়ে, আমি এমনি ফোন দিয়ে বলছি।
1: আমি আছি, ওকে, আমি অলওয়েজ আছি,
2: ভালো থাকিস। আর আপনারা যদি বুঝতেই পারেন জীবন কেমন, জীবন এরকম, এর জন্য যেখানেই শেষ হবে মনে হবে ওখান থেকে শুরু করতে হবে। আর আসলে ধ্বংসের স্তূপে দাঁড়িয়ে থেকে যখন মানুষকে বিজয় ঘোষণা করতে পারে তাকেই তো সত্যিকারের বীর বলা হয়। বিদায় নিচ্ছি আজ, সবার জন্য অনেক অনেক দোয়া।
1: থ্যাংক ইউ সো মাচ আপু, এত হাসানোর জন্য আমাদেরকে। সত্যি আজকে অনেক বেশি ভালো লাগছে আপনার সাথে এত গল্প করতে পেরে, এবং আপনার গল্পগুলো আমি শুনছিলাম আর হাসছিলাম, শুনছিলাম এবং হাসছিলাম। থ্যাংক ইউ সো মাচ গুরু, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি আমরা। আপনারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে লাইভ, আর ফ্রিকোয়েন্সি তো শুনছিলেন ঢাকা এফএম 90.4 এ। আর আমরা প্রতি বৃহস্পতিবার ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমি তানহা এবং গুরু হেতেশাম থাকি রাত 11টায়। ভালোবাসার মানুষ যারা আছেন, যারা আমাদেরকে শুনে, তারা তো চলে আসবেন ঠিক এই সময়টাতে। আর বেশি বেশি করে আমাদের লাইভটাকে শেয়ার করে দিবেন, চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ভালোবাসা বাংলাদেশে আসতে পারেন। 01841904904 এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর, এবং ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আজকে বিদায় নিচ্ছি, আবার ভালো থাকবেন, আশা করি আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শোরুমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: খুব
2: খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: ঢাকা FM 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

पर जो है नाम वाला वही तो बदनाम है मेरे यंगने में, मेरे यंगने में।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ,

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: ধুর, আরে লেট মি মু, আজ অন টাইম। বা এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: ঢাকা এফএম 90.4
3: সারা দেশে
6: সবার সাথে।

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা?